0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: গানটি শুনছিলাম আশিস গিরির গলায়, মাটি ফুড়ে জল সরে। তাই তো, মাটি ফুড়ে জল বেরিয়ে আসে একেবারে, সে তা প্রাকৃতিক একটা বিষয়, তা মানুষ পান করে। হ্যাঁ, পানের যোগ্য জল সেটি, পানীয় জল যাকে আমরা বলি। একেবারে গ্রামের দিকে, সেখানে এখন বিভিন্ন জায়গায় নিশ্চয়ই সে জলের বন্দোবস্ত তো আছেই, শহরের কথা ছেড়েই দিন, সেখানে তো নানান রকম সুবিধা। কিন্তু এই জল যখন গ্রামে মানুষের জল তার জীবন বাঁচায়, খুব স্বাভাবিক, এটা সবাই পাবে। অথচ কি অদ্ভুতভাবে আমাদের এই নানান রকমের ফারাক করে দেওয়া মানুষের মধ্যে, এইটা ভাবলেই না আমার খুব মানে মজা লাগে। দেখুন, সবারই সেই একই হিমোগ্লোবিন, সবারই রক্তের রং লাল, অথচ বাইরে থেকে কত রকমের ফারাক। মূলত ফারাক অর্থ, অর্থ মানে একেবারে টাকা পয়সা ধন সম্পদ, যা দিয়ে কিনা কিছু মানুষ নিজেদের আলাদা করে রাখে, এবং তাদের সেই অর্থ তাদের ক্ষমতার উৎস, আর সেই ক্ষমতাকে বজায় রাখার জন্য তারা নানান রকমের সামাজিক নিয়ম বিধি ইত্যাদি প্রভৃতি সব তৈরি করে রেখেছেন। তারা সুখ সুবিধে এই সমস্তটুকু তারাই ভোগ করবেন বলে, এবং যে মানুষগুলো এই পরিস্থিতির শিকার তাদের নানান রকম নাম দেওয়া হয়, অথচ এই মানুষগুলো কেড়ে নিতে জানে না, তাদের মতন কোনো কিছু জোর করতে পারে না বলেই তারা দিনের পর দিন ওই রকম দরিদ্র অবস্থাতেই কিন্তু জীবন কাটিয়ে চলে। আর সেই কারণেই বংশ পরম্পরায় প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা অসহায় অবস্থার শিকার হয়, পারে না, চাইলেও তারা অনেক কিছুই করতে পারে না। তাদের মনের মধ্যে প্রতিবাদ জাগে, বিদ্রোহ জাগে, তারাও বলতে চায় যে না, আমরাও তোমাদের মতোই সমান। কিন্তু সামাজিক নানান রকম বিধিনিষেধ কিছুতেই এই সাম্য আনতে দেবে না। এই সমতা কখনোই দুজন মানুষের জীবনের যে জীবনাচরণ, জীবন চর্যা, তাকে একরকম থাকতে দেয় না, এটাই বাস্তব সত্য। তো যাই হোক, গাঙ্গী তো ছুটতে ছুটতে ভয়ে একেবারে এসে পৌঁছতে লাগলো, মানে বাড়ির দিকে ছুটতে লাগলো, যাতে কেউ না দেখতে পায় যে সে জল আনতে গিয়েছিল। তাহলে তো জল নোংরা করেছে, অপবিত্র করেছে, এইসব ভাবনায় তাকে বোধহয় মেরে হাত পা ভেঙে দেবে, এই ভয়ে সে ছুটছে ছুটছে ছুটছে ছুটছে। অবশেষে বাড়িতে এসে পৌঁছল, এসে যা দেখল যন্ত্রণায় তার বুক ফেটে গেল। বাড়িতে এসে দেখল সে তার স্বামী জকু, সে অসুস্থ, তার বড্ড তেষ্টা পেয়েছে, সে তৃষ্ণার্ত, আর সেই তৃষ্ণার জন্য সে বেচারি ওই নোংরা ঘটি থেকেই, মানে ঘটি থেকে নোংরা জলটাই পান করছে, আর সে তেষ্টা সহ্য করতে পারেনি। জানে গাঙ্গী এর ফল কি সাংঘাতিক, তার শরীর আরো খারাপ হবে। সে জল আনতে গেল, কিন্তু এই সামাজিক যে অবিচার, সেই কারণে সে জল আনতে পারেনি। তার অসুস্থ স্বামীকে, তৃষ্ণার্ত স্বামীকে সে জল খাওয়াতে পারেনি। এই হচ্ছে প্রকৃতি, যখন মানুষকে বাঁচবার রসদ অফুরন্ত দিয়েছে, মানুষ সেই রসদের একেবারে বৈষম্যমূলক আচরণ করেছে সামাজিক নানান বিধি দিয়ে, এটাই বাস্তব সত্য। গল্প তো এই পর্যন্তই। কেননা মুন্সী প্রেমচাঁদ সমাজের জীবনের অনেক এই ধরনের কালো দিক, বিভৎস দিক তুলে ধরেছেন তার অসাধারণ সমস্ত গল্পের মধ্যে দিয়ে। আজ ঠাকুরের কুয়ো এই গল্পটি শোনালাম, ভবিষ্যতে কখনো আবার অন্য কোনো গল্প শোনাবো। আর আজকের গল্পটা আপনাদের কেমন লেগেছে জানাবেন আপনার মতামত হোয়াটসঅ্যাপে আর মেসেজে। আপনার বার্তার অপেক্ষায় রইলাম। 9903653992 এই নম্বরে চলুন ছোট্ট করে একটা গান শুনে নিয়ে আসছি আপনাদের বার্তায়, আপনাদের মতামতে।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম পৌশালী ব্যানার্জির গলায় এই গানটি। এবার একেবারে আপনাদের পালা, শুনব আপনার মূল্যবান মতামত। প্রথমে কে লিখছেন একটু, প্রথমে মেসেজের দিকেই যাচ্ছি। গুড মর্নিং ইন্দ্রানিদি, টুডে অলসো আই এম হিয়ারিং চিরন্তনী উইথ দ্য স্টোরি অফ ঠাকুরের কুয়ো বাই ইউর সুইট প্রেজেন্টেশন ফ্রম রাজবন্ধু সরসুনা। গুড মর্নিং, থ্যাংক ইউ। এরপরে কে লিখছেন দেখি, হৃদয় আজ মেঘলা যেন দিগন্তে দেবে বাড়ি, তাই তো আজ মন ছুটেছে ঘরের সীমা ছাড়ি, দুহাত দিয়ে মেঘ লুটবো হৃদয় রাখবো ধরে, রোদ্দুর উঠবে এই হৃদয়ে আবার নতুন করে, হৃদয় নিয়ে হারিয়ে যাব মিলন সাগর তীরে, মন পাখিটা আবার তখন ফিরবে আমার নেড়ে। লিখেছেন পায়েল ব্যানার্জি বেলঘরিয়া থেকে। বাহ, সুন্দর করে নিজের মনের কথাটি উপস্থাপন করেছে পায়েল। সুপ্রভাত আপনাকেও। আর এবারে কি লিখছেন, জুলাই মাসের শেষ শুক্রবারের ভোরে আগরপাড়া থেকে অসীম কুমার মিত্র জানাই সুপ্রভাত আপনাকেও দাদা। সুপ্রভাত। সত্য পেরিয়ে আসা কি এটা, প্রাতঃস্মরণীয় পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবসে শতকোটি প্রণাম। নিশ্চয়ই ইন্দ্রাণী ম্যাম, আজ গল্প গানের পরিবেশনা সুন্দর হচ্ছে। গতকাল আমরা ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ ডে পেরিয়ে এলাম। কথায় বলে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। সঠিক সঙ্গী নির্বাচন করুন, নিরাপদে থাকুন, ভালো থাকুন। একেবারে মানে সে পাবলিক অ্যাওয়ারনেসের মতন আপনার শেষ কথাগুলো মনে হলো। সত্যিই তো, সবাই তো বন্ধু চাই, সঠিক মানুষ নির্বাচন করতে চাই, কিন্তু সবসময় তা হয় কি? জীবন এই জন্যই আমাদের কাছে একটা খোলা খাতা উপহার দিয়ে দেয়। জীবন চলতে চলতে আমরা কত কিছু পাই। যাই হোক, এরপরে কি 5:42 একটু করে দেখা যাবে, খানিকক্ষণ বাদে বাদেই টিভি যখন ঘড়ির দিকে চোখ রাখবো, এই রে অনেকটা সময় চলে গেল এরকম মনে হবে। সুপ্রভাত ইন্দ্রাণী দিদি, আজকে চিরন্তনীতে আমিও জল আনতে এলাম, কারণ আমি জানি এখন আমরা পাবো। মুন্সী প্রেমচাঁদের জন্মদিনে আমার অনেক শ্রদ্ধা জানাই ভুলু সাহা মধ্যমগ্রাম, আমাদের অনেক পুরনো বন্ধু ভুলু সাহা। আপনাকেও জানাই সুপ্রভাত, ভালো থাকুন। এরপরে চলে যাই হোয়াটসঅ্যাপের কথায়। আর দেখি প্রথমে কে লিখেছেন, অনেকে পর একদম 5:01 থেকে লিখতে শুরু করেছেন। লিখছি, পড়ছি। সুপ্রভাত, অসাধারণ গল্প আজ আমি শুনতে বসলাম, কিছু শিখতে আসলাম গল্প থেকে। সৌভিক লিখেছেন ঢাকুরিয়া থেকে। সুপ্রভাত আপনাকেও। সত্যি তো, এই গল্পগুলো আমাদের অনেক কিছু শেখায়, জানায় এবং বিশ্লেষণ করতেও শেখায় এই গল্পগুলো। ধন্যবাদ আপনাকে লেখার জন্য। এরপরে কি লিখছেন, শ্রবণ সাথী ইন্দ্রাণী, সুপ্রভাত, প্রতীক্ষার শেষে শুনছি আর চিরন্তনীর গল্প গান। প্রতীক্ষার শেষে, আচ্ছা বেশ, খুব সুন্দর হলো কিন্তু ব্যাপারটা। প্রভাতির শেষে চিরন্তনী আর আপনার প্রতীক্ষার অবসান হয়েছে, এটাও বুঝতে পারছি। জানি এ জীবনে শাশ্বত বাণীর আছে অবদান, নিশ্চয়ই। সুভাষ চক্রবর্তী লিখছেন উত্তর বাওয়ালি থেকে। এরপরে লিখছেন, শুভ সকাল দিদিভাই, আজকের গল্প শুনবো বলে চিরন্তনীর অপেক্ষায় আছি, শর্মিষ্ঠা মুখার্জি সাকরাইল হাওড়া থেকে। হ্যাঁ, 5:01 গল্প তখনও শুরু হয়নি, শুধুমাত্র কিছু মৌখিক, মানে একেবারে বলে যে মুখরা বা একদম তার শুরুর কিছু কথা বলছিলাম। নিশ্চয়ই গল্প ভালো লেগেছে আশা করি। এরপর লিখছেন সুনীল কুমার চ্যাটার্জি, আচ্ছা না, মিনতি চট্টোপাধ্যায় রানীগঞ্জ পশ্চিম বর্ধমান থেকে ফোনের এটা চলে এসেছিল। মুন্সী প্রেমচাঁদ আমার প্রিয় লেখক, শুনতে বসলাম তার গল্প। আশা করি গানে গল্পে জমে যাবে। দিদিভাই ভালো থেকো, ভালোবাসা নিও। কি সুন্দর করে বলেছেন মিনতি চট্টোপাধ্যায় রানীগঞ্জ পশ্চিম বর্ধমান থেকে। আপনাকেও সুপ্রভাত জানাই, আমার প্রণাম জানাই, খুব ভালো থাকুন।

আর প্রতিদিন চিরন্তনীর সঙ্গে থাকুন, কেমন? এরপর লিখছেন, নমস্কার, আমি অভিষেক চট্টোপাধ্যায় সুভাষগ্রামের কোদালিয়া থেকে লিখছি। আমি পেটের জন্য বেসরকারি সংস্থায় প্রোডাকশন ইনচার্জ হিসেবে কাজ করলেও মনের খিদে মেটে বাংলায় লেখালেখি করে। আমি মূলত শ্রুতি নাটকের বই লিখি। আজ মুন্সী প্রেমচাঁদের জন্মদিনে আমি শোনাতে চাই আমার জীবনের একজন শিক্ষকের কথা, যিনি প্রথম আমার মনের ভিতরে জাগিয়েছিলেন লেখার স্পৃহা। আমি আমার ছেলেবেলায় বিদ্যালাভ করেছিলাম ঐতিহ্যশালী বিদ্যালয় হরিণাবি ডিভিএস স্কুলে, যেখানে শিক্ষকতা করেছেন সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। একটি সাধারণ দিনে তিনি মানে আমার বাংলা শিক্ষক অরূপ রায় মহাশয় সুকান্ত ভট্টাচার্য রানার কবিতা পড়াতে গিয়ে বুঝিয়েছিলেন সাধারণ মানুষের চোখ আর একজন লেখক বা শিল্পীর চোখের বা দৃষ্টিভঙ্গির পার্থক্য ঠিক কোথায়। সেই দিন থেকে শুরু করে কোনো একটি বিষয় নিয়ে পর্যবেক্ষণ এবং সেটার বর্ণনা করা, আর এই পর্যবেক্ষণের ফসলই হলো আমার লেখা। বাহ, খুব ভালো কাজ করছেন, খুব সুন্দর কাজ করছেন। এইভাবেই দেখবেন আপনিও এরকম অনেক কিছু দেখতে শিখে যাবেন, অনুভব করতে শিখে যাবেন, এবং সেই অনুভবের মধ্যে অনেক কিছু আপনার চোখেও ধরা পড়বে যেটা একেবারে অন্যরকম কিছুর স্বাদ সবাইকেই দেবে, শুধু আপনাকে নয়। আর আপনাদের এই মূল্যবান মতামতগুলো পেতে পেতে আমাদের সত্যি কতগুলো জিনিস খুব ভালো লাগে, সত্যি তাই। কত সুন্দর করে অনেকেই নিজের মনের কথাটি, নিজের মতামত এবং এভাবে অনেক কিছু দেখতে শেখা এটা জানান। অনেক ধন্যবাদ আপনাকে, আপনি অবশ্যই লিখুন, খুব ভালো থাকুন। এরপর লিখছেন কে, সুপ্রভাত, মুন্সী প্রেমচাঁদের গল্প শ্রবণ সাথী ইন্দ্রাণীদির সঙ্গে শুরুর গানটি ও অন্যান্য গান সুনির্বাচিত। আমার দুটো লাইন সবার সাথে ভাগ করে নিলাম। স্বপ্নে দেখি একটি খোলা মাঠ, আদ্যন্ত তার সবুজ কোমল ঘাস, মাঠের ধারে গহীন বনের পাশে ছোট্ট ছোট পর্ণকুটির আছে, তপবনের মতো সেথায় স্বাধীন পশু পাখি আনন্দেতে মেতে থাকে সকল কুটির বাসি, শান্ত নদীর মিষ্টি জলে তৃষ্ণা মেটে সবার, মাঠে ফলে সোনার ফসল সবার ঘরে খাবার, রাতের বেলা নদীর জলে আকাশ ছায়া ফেলে, জোনাকি আর তারারা সব লুকোচুরি খেলে, জ্যোৎস্না রাতে চাঁদের আলোয় জ্যোৎস্না সোনার বরণ পায়। ঘাটের পাশে বসে বসে পাহাড় দেখা যায়, সোনার হরিণ নাইবা থাকুক আছে অনেক সাথী, সন্ধ্যারাতে জল খেয়ে যায় বনের পশু পাখি। বিদ্যুৎ রায় নিউ টাউন পাড়া জলপাইগুড়ি থেকে লিখেছেন। বাহ, খুব সুন্দর করে বলেছেন, সেই একই কথা বলার, আপনার চোখে ধরা পড়েছে আপনার চারপাশের প্রকৃতি যেভাবে ফুটে উঠেছে আপনার লেখায়। অনেক ধন্যবাদ।

এবারে কি লিখছেন? হাই ইন্দ্রাণীদি, আজ চিরন্তন কথায় সাজানো চিরন্তনীতে শুনছি মুন্সী প্রেমচাঁদের ঠাকুরের কুয়োর গল্প। গঙ্গে নিচুতলা দলিত পরিবারে নারী হয়েও সে সমাজের অনিয়ম, সমাজের জাতপাতের বেড়াজালকে চ্যালেঞ্জ জানায়। গঙ্গী বিদ্রোহের প্রতীক এক চরিত্র। যখন ছিল গঙ্গীর রোগগ্রস্ত স্বামী, তাদের সংসার ছিল এই নিয়ে, তাদের সংসার ছিল, হ্যাঁ গল্পটা পড়েছি, আজ শুনছি তোমার কণ্ঠে, মন দিয়ে শুনছি চিরন্তনী। গল্প এগিয়ে নিয়ে চলো। রাধে রাধে উৎপল মাইতি বেহালা, রাধে রাধে, সুপ্রভাত। এরপরে কে লিখছেন দেখি, হ্যাঁ এরপরে লিখছেন অরিজিৎ দাস অধিকারী, সেজুতি বিবেকনগর তেমাথানি সবং পশ্চিম মেদিনীপুর থেকে। মুন্সী প্রেমচাঁদের জন্মদিনের ভোরে চিরন্তনী রিমঝিমঝিম বাড়িধারা ইথারে গল্প শুনি, সুধাকণ্ঠী সাথে চিরন্তনী, সপ্তাহে সপ্তাহে রাত শুরু, মাসের শেষ চিরন্তনীতে ভীষণ ভালো শুরু। জল দূষণ, জল সংরক্ষণ সচেতনতার দিন, অল্পে তুষ্টি থাকার গল্প প্রেমচাঁদের বিন, প্রেরণাদায়ক গল্প কথন সত্যি হৃদয় ছোঁয়া, সুরের ছোঁয়ায় প্রাণের দোলা আজকে বিশেষ পাওয়া, জল ধরি জল ভরিতে সবার।

সচেউ কি এটা, সচেউ হোক, এটা বুঝলাম না সচেউ শব্দটা কি। ধরা থেকে সরুক সবার সকল শোক, ঠাকুরের কুয়া, এই গল্পে সমাজের চালচিত্র, পঠন গুণে জাতিভেদ কথা, প্রকাশিলে অত্র, জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো, প্রতিবাদ প্রতিরোধী সমাজে আসে আলো। স্যালুট তোমায় সুধাকণ্ঠে নতুনত্বের দিশা, এমনিভাবে খোঁজাও তুমি সকল অমানিসা। এখনো যারা আছেন দূরে, আসুন এই আসরে, সাপ্তাহিক তিনটি দিন চিরন্তনীর বাসরে। অনেক ধন্যবাদ আপনাকে, সুপ্রভাত। এবার লিখছেন সুপ্রভাত চিরন্তনী এবং স্নেহের বোন ইন্দ্রাণী। ভোরবেলায় কি বেরোতে পারেনি, কারণ শ্রাবণের অঝোর ধারায় আকাশ ঝরছে, তাই জামাই বাড়ির বিছানায় বসে তোমার অনুষ্ঠান শুনছি আর তোমাকে লিখছি। বেশ, এতে নিরঞ্জন সাউ, বিষ্পুর হাসনাবাদ, উত্তর চব্বিশ পরগনা। একদম বৃষ্টি ঝরা সুপ্রভাত জানাই আপনাকে। এবার কি লিখছেন, জয় জগন্নাথ ম্যাম, আপনার গল্প শুনে আমার চোখ দিয়ে গঙ্গা যমুনা বহিতে শুরু করেছে, খুব ভালো লাগলো, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি সোমনাথ, সোমনাথ মল্লিক। বেশ, আপনাকেও সুপ্রভাত জানাই। এই ধরনের গল্পগুলো সত্যি সত্যি আমাদের এমন কিছু বাস্তব চিত্রকে তুলে ধরে, হয়তো যে এককালে ছিল আশা করব, এখন এরকম পরিস্থিতি হয়তো নেই। এবার কে লিখছেন, 5:51 হয়ে গিয়েছে, ইন্দ্রাণীদি আপনি আসবেন বলে ভোর ভোর FM রেনবো সেন্টারটি দিলাম খুলে, আপনার মধুর কণ্ঠে মন তো মোর কারে, তাই অঞ্জলি লই চিরন্তনীর তারে, এলাম আমি সুদূর থেকে, যাহার বজবজের মধ্যে আমার বেথুয়া বাটি ধাম, তারই মধ্যে বাস মোর উৎপলাদক নাম। দিদিভাই সুপ্রভাত, আপনাকেও সুপ্রভাত, খুব ভালো থাকুন, প্রতিদিন আমাদের সঙ্গে থাকুন। সুপ্রভাত ইন্দ্রাণী দিদি ভাই, সপ্তাহের প্রথম চিরন্তনী, আজকে মুন্সী প্রেমচাঁদের জন্ম তারিখ লেখা গল্প, ঠাকুরের কুয়ো ভীষণ ভালো লাগলো, আর আজকের গানগুলো অন্য রকম, অসাধারণ, খুব ভালো লাগলো, মাধবী শীল, রহিমপুর, হুগলি। বেশ, আপনাকেও জানাই সুপ্রভাত, প্রত্যেক দিন লিখবেন এমন করে, সঙ্গে থাকবেন। আচ্ছা, এবার কি লিখছেন প্রফুল্ল কুমার সিংহ, রাঙাপানি শিলিগুড়ি দার্জিলিং থেকে, এই প্রথা আগে আমাদের গ্রামে ছিল, কেউ কিছু দোষী সাব্যস্ত হলে সাজা দেওয়া হতো, কুয়ো রাস্তা পঞ্চ পৌঁছ সমাজ থেকে এক ঘরে করে রাখা হতো, প্রথার নাম বাড়িয়া। আচ্ছা, এটা একটা নতুন তথ্য জানলাম আপনার থেকে, ধন্যবাদ, সুপ্রভাত জানাই আপনাকে। আর এবার লিখছেন সুপ্রভাত প্রিয় ইন্দ্রাণী দিদি ভাই, তপতিদি হিন্দমোটর থেকে বলছি, আর চিরন্তনীতে মুন্সী প্রেমচাঁদের গল্প শুনলাম, সমাজের সংস্কার এখনও সব মুছে যায়নি, তবে একটু পরিবর্তন হয়েছে, এই যা খুব ভালো লাগলো, সুধামাখা কণ্ঠে গল্প শুনতে সবাই ভালো থাকবেন, আপনাকেও জানাই সুপ্রভাত, খুব ভালো থাকবেন। এবার লিখছেন বিশ্বনাথ মণ্ডল, চক হরহরিয়া, বাগানপাড়া, ইসলামপুর, মুর্শিদাবাদ থেকে, প্রিয় চিরন্তনী, আজ ইন্দ্রাণী সুচারু উপস্থাপনায় শুনছি মুন্সী প্রেমচাঁদের লেখা ঠাকুর কা কুয়া বা ঠাকুরের কুয়ো শিরোনামের এক সুন্দর গল্প, এই গল্পে গঙ্গনামে তথাকথিত নিজ বর্ণের মানুষের প্রতি তৎকালীন সামাজিক এক অস্পৃশ্যতা ও নির্যাতনের কাহিনী সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে, গল্পটির উপস্থাপনা ভীষণ ভালো লেগেছে, তবে আজকের দিনে এই ধরনের অস্পৃশ্যতা মোটেই কামনা করা যায় না, তাই তো, আমরা সত্যিই তো কেউ চাই না এরকম হোক। আপনাকে অনেক ধন্যবাদ লেখার জন্য এবং সুপ্রভাত জানাই। কমলেন্দু দাস, বাঘাযতীন পার্ক, শিলিগুড়ি থেকে লিখছেন সুপ্রভাত ইন্দ্রাণী দিদি ভাই, বাহ খুব ভালো লাগলো, গল্প, গান, চিরন্তনী, ধন্যবাদ সুপ্রভাত আপনাকেও। মোটামুটিভাবে হোয়াটসঅ্যাপে যারা যারা এসেছেন পড়েছি, ও অনেকেই লিখেছেন আবার মেসেজে, একটু পড়ে নি কে ও না না না না একবার পড়া হয়ে গিয়েছে, কেমন। আচ্ছা, আজ শুক্রবার, কাল শনিবার, আগামীকাল শনিবার দিন চিরন্তনীতে আপনাদের কাছে আসবেন উজ্জ্বল ভট্টাচার্য, আর আমার পরেই, মানে চিরন্তনীর পরেই শুরু হবে ভোরাই এবং নমস্কার কলকাতা, আপনাদের সঙ্গে থাকবেন অরুণিমা। আর আজকে ঘড়ি বলছে যে সময় কিন্তু একেবারেই প্রায় শেষ, তবুও চেষ্টা করছি, একবার দেখে নিই, যদি অন্য কেউ পাঠান, কেননা এরপরে যদি আর কোনো লেখা আসে, কোনো হোয়াটসঅ্যাপ বা মেসেজ, আর কিন্তু পড়া সম্ভব হবে না, কেমন, একটু জাস্ট দেখে নিই আর কেউ কিছু পাঠিয়েছেন কি না। মেসেজে সুপ্রভাত ইন্দ্রাণী দিদি, আজকে চিরন্তনীতে আমিও জল আনতে এলাম। ও আচ্ছা আচ্ছা,

না, আগে পড়েছি। আর হোয়াটসঅ্যাপে না, সবার লেখাই পড়া হয়ে গিয়েছে, আর মাত্র কিছুটা সময়, তারপরেই আমরা বন্দে মাতরম শুনতে শুনতে আজকের মতো শেষ করব চিরন্তনীর আসর। সবাই খুব ভালো থাকবেন, আবার আপনাদের সঙ্গে কথা হবে রবিবার দিন সকালবেলা। আমি আসব আপনাদের কাছে নিয়ে সুন্দর আরেকটি গল্প। এর সঙ্গে সঙ্গে আপনাদের আমরা বলেও দিই, আপনাদের যদি কারোর এরকম কোনো গল্প শোনার ইচ্ছে থাকে, বিশেষ কারো গল্প শোনার ইচ্ছে থাকে, নিশ্চয়ই আমাদের আপনারা লিখে জানাতে পারেন, কেমন? সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আর একটু পরেই শুরু হবে ভোরাই নমস্কার কলকাতা, সঙ্গে থাকবেন অরুণিমা, আর আগামীকাল আপনাদের সঙ্গে চিরন্তনীতে থাকবেন উজ্জ্বল ভট্টাচার্য। শুরু হচ্ছে একটু পরেই বন্দে মাতরম।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি শোনা।
1: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 এফএম গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 এফ

প্রত্যেক দিন সকালের মতোই আরও এক প্রভাত বিনা অনুষ্ঠান নিয়ে হাজির হয়েছি 100.1 FM গোল্ডে। আর আপনাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছি দেবারতী। আজ শুরুতেই বরং আমরা একটা গান শুনি, আর সেই গান শুনতে শুনতে আপনারাও বুঝে যাবেন যে আজ প্রভাত বিনা অনুষ্ঠানে কাকে নিয়ে বা কী বিষয় নিয়ে কথা বলতে চলেছি।

প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 FM গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 FM।

100.1 FM গোল্ড আজ প্রভাত বিনা অনুষ্ঠানে রয়েছে আপনাদের বন্ধু দেবারুতি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আর আমাদের প্রত্যেক দিনের সকালের শুরুটা, দিনের শুরুটা যদি প্রভাত বিনা অনুষ্ঠানে ভালো কিছু কথা বা ভালো কিছু গান শুনে হয়, তাহলে বোধ হয় আমার যেমন ভালো লাগে তেমন আপনাদেরও সত্যিই খুব ভালো লাগে। তো আজ যে মানুষটার কথা নিয়ে বলবো, বা বলা যেতে পারে যে মানুষটার কথা বলবো বলে দুঃসাহস করে আজ আপনাদের কাছে এসেছি, তার গানই শুনলেন একটু আগে, শ্রীরামকৃষ্ণদেব। আমরা যে যে পরিস্থিতিতেই থাকি না কেন, প্রত্যেক মুহূর্তে আমরা কাউকে না কাউকে মনে মনে স্মরণ করতে থাকি, বা বলা যায় কঠিন পরিস্থিতির মুখোমুখি যখন আমরা হই, বা এমন কোনো মুহূর্ত যে সময় খুব কনফিউজড হয়ে যাই আমরা, যে কী করব বা কী করব না সেটা বুঝতে পারি না, সেরকম সময়ে আমাদের আলোর দিশা দেখান যে সমস্ত মানুষরা, বা বলা যায় যে সমস্ত অবতাররা, তাঁদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একজন হচ্ছেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব। তার কথা যত বলবো ততই কম পড়ে যাবে, আর এই স্বল্প সময়ে তার কথা বলা, সত্যি এটা যেন বলা যায় এক মহাসাগর থেকে ওই দু এক বিন্দু জলের মতন, তাই না? তো সে চেষ্টা নাই বা করলাম, আমি আমার একেবারেই ব্যক্তিগত মতামত যদি বলি, আমি ঠাকুর রামকৃষ্ণদেবকে সত্যিই খুব মানি, ঠাকুরমা স্বামীজি সকলকেই খুব মানি। তো তাঁর কিছু কিছু কথা বা তার কিছু কিছু বাণী আমার মনকে যেমন অনেকখানি প্রভাবিত করে, আমার মনে হয় আপনাদের মনেরও অনেকটা জায়গা জুড়ে থাকে তার কথা বা তার বাণী। সেগুলোই একটু একটু করে ভাগ করে নেব। জীবনে চলার পথের শিক্ষা আমরা যখন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের বাণী থেকে পাই, তেমনই কিছু টুকরো টুকরো কথা। আর অনুষ্ঠান চলাকালীনই একবার মার্জনা চেয়ে নিচ্ছি আমার কণ্ঠস্বরের এই ত্রুটির জন্য, তবে আশা করছি শ্রোতা বন্ধুরা আমার কণ্ঠস্বর বুঝতে পারছেন এবং মার্জনা করবেন, নিজ গুণে আমাকে ক্ষমা করবেন। কিন্তু ঠাকুরের কথা বলার সুযোগ বা আপনাদের সঙ্গে স্টুডিওর এ প্রান্তে বসে থাকার সুযোগ কোনোটাই হাতছাড়া করতে চাইনি, তাই আজ এই গলা নিয়েও আপনাদের সঙ্গেই থাকবো ঠিক সকাল 10টা পর্যন্ত। আপাতত আরও একটি গান, আর তারপর ফিরে এসে ঠাকুরের বাণী।

0: আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 FM গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 FM গোল্ডে।
1: জীবনে চলার পথে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের কিছু বাণী যেগুলো আমার আপনার জীবনটাকে আরও একটু সহজ করে দিতে পারে বা বলা যায় আমাদের জীবন যুদ্ধে জয়ী হতে সাহায্য করতে পারে, সেরকমই কিছু বাণী আজ ভাগ করে নেব এবং নিজেও মনে মনে অনুসরণ করব আজকের প্রভাত বিনায়। ঠাকুর বলছেন, ভগবান সর্বত্র আছেন এবং প্রত্যেক কোণায় আছেন, কিন্তু তিনি একজন মানুষের মধ্যে সবচেয়ে অধিক থাকেন। এজন্যই ভগবান রূপী মানুষের সেবা করাই ভগবানের আসল সেবা। সেই সাথে ঠাকুর বলেছেন সত্যি কথা বলা নিয়ে, তিনি বলেছেন, সত্যি কথা বলার সময় খুবই নম্র এবং একাগ্র হওয়া উচিত, কারণ সত্যের মাধ্যমে ভগবানকে অনুভব করা যেতে পারে। সত্যি এটা আমরা কজন ভাবি, তাই না বলুন? আরও এক জায়গায় তিনি বলছেন, পার্ষদদের মধ্যে যখন তিনি তার অমৃতবাণী বিতরণ করতেন, সেরকমই এক সময় তিনি বলছেন যে ভগবানের অনেক নাম আছে এবং তাকে বিভিন্ন মাধ্যমে প্রাপ্ত করা যেতে পারে। তুমি তাকে কী নামে ডাকো এবং কীভাবে তার পূজো করো, এটা কোনো বড় বিষয় নয়। গুরুত্বপূর্ণ এটাই যে তুমি তাকে নিজের ভিতর কতটা অনুভব করো। সত্যি এভাবে কজন বলতে পারেন, কজনই বা এভাবে সঠিক দিশা দেখাতে পারেন।

সারদা রামকৃষ্ণ নামের বান ডেকেছে রে ভাই, যে বন্যা এসেছিল সেই বন্যায় আমরা আজও ভেসে যাই। আর সারা জীবন যেন এভাবেই আমি আপনি আমাদের মতন মানুষজন ভেসে যেতেই পারে, কারণ তাদের এই প্রেমের জোয়ারে বা তাদের এই শিক্ষা বলুন বা বিভিন্ন জ্ঞান বিতরণের যে উপায়, এই বন্যায় যদি আমরা ভেসে না যাই তাহলে আমাদের জীবনটা কিন্তু খুব একটা ভালোভাবে চলবে না। ঠাকুর বলছেন, পবিত্র গ্রন্থের মধ্যে অনেক ভালো কথাই পড়া যেতে পারে, কিন্তু এই রকম হয়তো কোনো গ্রন্থই নেই যেটা পড়ে ধর্মকে গড়ে তোলা সম্ভব। অর্থাৎ দেখুন, ধর্ম নিয়ে এই যে কিছু কিছু ক্ষেত্রে অতিরিক্ত বাড়াবাড়ি, সেই বিষয়টাকে তিনি কেমন হেলায় হারিয়ে ফেলেছেন, খুব সাধারণ একটা বিষয়ের মতন করে বলে গেছেন। তিনি বলছেন, সংসারে চারিদিকে যাত্রা করে ফেলুন কিন্তু তাতেও আপনি কোথাও কোনো কিছুই পাবেন না। যেটা আপনি প্রাপ্ত করতে চান সেটা তো আপনার মধ্যেই সর্বদা বিরাজমান, এভাবেও কজন বলেন, তাই না? একই রকমভাবে ঠাকুর আরও একবার বলছেন, তুমি রাত্রে আকাশে অনেক তারা দেখতে পাও কিন্তু যখন সূর্য ওঠে তখন সেই তারাদের আর দেখা যায় না। ঠিক এভাবেই অজ্ঞানতার কারণে যদি তুমি ভগবানকে প্রাপ্ত করতে না পারো, তাহলে এর মানে এটা মোটেই নয় যে ভগবান নেই। যিনি স্বয়ং ভগবান, যিনি স্বয়ং ঈশ্বর, তিনিও ভগবানকে মানছেন, তিনিও কোনো এক শক্তি যা আমাদের চালনা করে চলেছে তাকে স্মরণ করছেন, তাকে উল্লেখ করছেন।

করেন বারংবার। এমনই মানুষ, এমনই অবতার, এমনই ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব। আজকের প্রভাত বীণায় দেবারতি কথা বলছি ঠাকুর রামকৃষ্ণদেবের

0: বিনা শুনছেন 100.1 FM গোল্ডে প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 FM গোল্ডে।
1: স্টুডিওর ঘড়ির কাঁটা একটু একটু করে এগোচ্ছে, সেই সাথে এগোচ্ছি আমরাও। কিন্তু যে সাগরে আজ ডুব দিয়েছি, সেখান থেকে মণিমুক্ত যতই আমি সঞ্চয় করে আনি না কেন, তা বোধহয় সত্যি কম পড়ে যায়। কারণ এই যে সাগর, প্রেমের সাগর, ভক্তির সাগর, তা তো সদা সর্বদা পরিপূর্ণ। আবারও ঠাকুরের দু একটি কথায় ফিরি। ঠাকুর বলছেন, সাংসারিক বিষয়ের উপর জ্ঞান মানুষকে জেদি বানিয়ে তোলে। জ্ঞানের অভিমান হলো একটি বন্ধন। যখন হাওয়া চলতে থাকবে তখন পাখা চালানো বন্ধ করে দেওয়া উচিত, কিন্তু যখন ঈশ্বরের কৃপা দৃষ্টি বজায় থাকবে তখন প্রার্থনা আর তপস্যা কখনোই বন্ধ করা উচিত নয়। সেই সাথে তিনি বলছেন, যতক্ষণ তোমার মধ্যে ইচ্ছার লেশমাত্র আছে ততক্ষণ তুমি ঈশ্বরকে পাবে না। অতএব নিজের ছোট বড় সব ইচ্ছাকে ত্যাগ করে দাও। সত্যি আমরা যদি এক মনে ভগবানকে স্মরণ করি, তাহলে বোধ হয় আমরা তার যে অনুভূতিটা বা তার যে প্রকাশের ভঙ্গিমাটা থাকে সেটাকে অন্তরে অনুভব করতে পারি। আর আমাদের প্রত্যেকের অন্তরে এই ঈশ্বর চিন্তার বহিঃপ্রকাশ ঘটুক। ঈশ্বর মানে শুধু যে আপনার ঘরের সিংহাসনে বসে থাকা বা মন্দিরে বসে থাকা একটি মূর্তি, তা তো নয়। তিনি একটি শক্তি, তিনি আমাদের অন্তরের আত্মারই এক অন্য রূপের প্রকাশ। আজ ঠাকুর রামকৃষ্ণের কথায় রয়েছি প্রভাত বিনাম অনুষ্ঠানে, আপনাদের বন্ধু

0: রাতের আলোয় রাঙা প্রভাত বীণা, প্রভাত বীণা শুনছেন 100.1 FM গোল্ডে। প্রভাত বীণা, প্রভাত বীণা 100.1 FM গোল্ডে।
1: আজকের প্রভাত বীণা অনুষ্ঠানে রয়েছে আপনাদের বন্ধু দেবারতী, আর আজ কথা বলছি যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণদেবকে নিয়ে। তার কিছু বাণী যেগুলো আমাদের রোজকার জীবনে চলার পথে ভীষণভাবে প্রাসঙ্গিক, বা বলা যায় যদি তার এই বাণীগুলো আমরা অনুসরণ করি, তার যে অমৃত বাণী যা কথামৃতর আকারে আমরা সকলেই দেখেছি বা হয়তো দেখেছি, পড়েছি, অনেকের বাড়িতে রয়েওছে, তো সেই বাণীর কিছু কিছু অংশ আজ তুলে ধরছি আপনাদের কাছে। ঠাকুর বলছেন, জল এবং তার মধ্যে উৎপন্ন বুদবুদ এক জিনিস, একই প্রকার জীবাত্মা ও পরমাত্মা এক জিনিস, শুধু তাদের মধ্যে কেবল একটাই পার্থক্য যে একজন পরিমিত আর অন্যজন অপার অনন্ত, একজন স্বতন্ত্র নয় আর অপরজন স্বাধীন এবং স্বতন্ত্র দুটোই। সেই সাথে তিনি বলছেন, একমাত্র ভগবানই বিশ্বের পথ প্রদর্শক এবং গুরু, বন্ধন ও মুক্তি কেবল একলা মনের চিন্তা মাত্র। আমরা যদি আমাদের প্রত্যেকের জীবনের এই যে বন্ধন তা ছেড়ে একটু হলেও মুক্ত হতে পারি, তাহলেই বোধহয় ঠাকুরকে বা ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের বলা বাণীগুলোকে অনেক বেশি অনুসরণ করা হবে। সেই চেষ্টার যদি কণামাত্র আমার আপনার মধ্যে থাকে, তাই বা কম কি। রইল আরও একটি গান, ফিরছি ঠাকুরের কথায় আবারও।

0: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বীণা, প্রভাত বীণা শুনছেন 100.1 FM গোল্ডে। প্রভাত বীণা, প্রভাত বীণা 100.1 FM গোল্ডে।
1: স্টুডিওর ঘড়ির কাঁটা খুব দ্রুত গতিতে এগোচ্ছে, তবে তার মধ্যেই যতটুকু সময় পাই আমরা ঠাকুরের কথাই বরং থাকি। ঠাকুর বলছেন, দুনিয়া বাস্তবে সত্য ও বিশ্বাসের একটি মিশ্রণ। বিশ্বাস তৈরি করে এমন জিনিসকে ত্যাগ করুন এবং সত্যকে গ্রহণ করুন। সত্যি যদি আমরা সত্যের হাত ধরে থাকি, তাহলে আমি আপনি আমরা অনেকেই বোধহয় একটু ভালো থাকবো। হ্যাঁ, অনেক রকম কষ্ট, অনেক রকম প্রতিকূলতা, অনেক রকম ঝঞ্ঝা আমাদের পার করতে হবে ঠিকই, কিন্তু সত্যকে আঁকড়ে বেঁচে থাকার চেষ্টা করলে দিনের শেষে আমরা কিন্তু সত্যিই ভালো থাকব। পরের আরও একটি বাণী ভাগ করে নিই আপনাদের সঙ্গে। তিনি বলছেন, যখন হাওয়া চলতে থাকবে তখন পাখা চালানো বন্ধ করে দেওয়া উচিত, কিন্তু যখন ঈশ্বরের কৃপা দৃষ্টি বজায় থাকবে তখন প্রার্থনা আর তপস্যা কখনোই বন্ধ করা উচিত নয়। সেই সাথে বলছেন, যেভাবে ধুলোপূর্ণ আয়নার উপর সূর্যের আলোর প্রতিবিম্ব পড়ে না, ঠিক সেভাবেই মলিন মনে ঈশ্বরের প্রকাশের প্রতিবিম্ব পড়া সম্ভব নয়। আমরা এভাবে কজন ভাবি, এভাবে বোধহয় তিনিই ভাবতে পারেন বা তিনি ভাবতে শেখাতে পারেন। আরও একটা গান রইল আপনাদের জন্য, তারপর ফিরছি তার কথায়।

প্রভাত বিনা অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে সেটা আমাদেরকে জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং সেই সাথে আমাদের যে ফেসবুকে পোস্টার শেয়ার করা হয়েছে 100.1 FM গোল্ডের ফেসবুক পেজে, সেখানে আপনারা অনেকেই লিখেছেন, লিখছেন, সকলকে জানাই ধন্যবাদ। একেবারে শেষ একটি দুটি কথা দিয়ে আজকের মতন প্রভাত বিনা শেষ করব। ঠাকুর বলছেন, নিজের বিচারগুলির উপর সৎ থাকো ও বুদ্ধিমান হও, নিজের বিচার বুদ্ধি অনুযায়ী কাজ করো, তাহলেই তুমি নিশ্চিত সফল হবে। একটি সৎ ও সফল একটি সৎ ও সরল মনের মাধ্যমে প্রার্থনা করো, তোমার প্রার্থনা নিশ্চয়ই শোনা হবে। আরও বলছেন তিনি, যেটা আমি সব থেকে মানি সেই কথাটি হলো, বিনা কোনো স্বার্থ ছাড়া কাজ যে মানুষ করে সে বাস্তবে নিজের ভালোই করে চলেছে, যা আমাদের বর্তমান দিনে সত্যিই হয়তো খুব একটা দেখতে পাওয়া যায় না, বলবো না, দেখতে পাওয়া যায় কিন্তু খুব কমই দেখতে পাওয়া যায় এমনটা আমরা বলতে পারি। কিন্তু যদি আমরা স্বার্থহীনভাবে কাজ করতে পারি তাহলে আদতে আমরাই ভালো থাকব। আর আমাদের এই ভালো থাকার জয়যাত্রা অব্যাহত থাকুক, প্রত্যেক দিন সকালের শুরুটা খুব ভালো করে, খুব সুন্দর করে হোক, সারাটা দিন আমরা সকলে আনন্দে থাকি, এই প্রার্থনাই করি পরম করুণাময় ঈশ্বরের কাছে। যাওয়ার বেলায় রেখে গেলাম আরও একটি ঠাকুরের গান, আর ফিরছি ঠিক সকাল 8:30 আপনাদের আরও একটি পছন্দের অনুষ্ঠান মনের

सुबह की शुरुआत आपके साथ सुन रहे हैं सुहानी सुबह 100.1 FM गोल्ड पर।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 60 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1-4-5-5-5 নম্বরে ফোন করুন।
1: একটু শুনুন, আপনার জরুরি কাজের তালিকায় এই গুরুত্বপূর্ণ কাজটিও রাখতে ভুলবেন না।
2: 2025-26 অর্থবর্ষের জন্য যেসব করদাতাকে ITR-1 বা ITR-2 ফর্মে আয়কর রিটার্ন দাখিল করতে হবে, তাদের রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ 31 জুলাই 2026।
1: রিটার্ন দাখিলের আগে আপনার AIS ও ফর্ম 26AS ভালোভাবে মিলিয়ে দেখুন। পাশাপাশি বিদেশে অর্জিত আয় এবং বিদেশে থাকা সম্পদের সঠিক সম্পূর্ণ নির্ভুল বিবরণ অবশ্যই রিটার্নে উল্লেখ করুন।
2: আপনার আয়কর রিটার্নে সঠিক ও নির্ভুল তথ্য প্রদান করুন। এতে রিফান্ড দ্রুত প্রক্রিয়াকরণ ও প্রদান করা সহজ হয়। রিটার্ন সঠিক হলে রিফান্ডও দ্রুত মেলে।
1: প্রত্যেক আয়কর দাতা একজন রাষ্ট্র নির্মাতা। আয়কর বিভাগ, ভারত সরকার।
3: ভারতীয় বায়ু সেনা মে অগ্নিবীর বায়ু মিউজিশিয়ান বনে। প্রি রেজিস্টার্ড ভর্তি দিল্লি ও বেঙ্গালুরু মে 31 আগস্ত সে 9 সেপ্টেম্বর 2026 তক আয়োজিত কি যা রহি হে। অধিক জানকারি কে লিয়ে www.iafrecruitment.edcil.co.in পর জায়ে।
4: सुबह की शुरुआत आपके साथ, सुन रहे हैं सुहानी सुबह। सुहानी सुबह 100.1 FM गोल्ड पर।
5: और लेकर कार्यक्रम सुहानी सुबह मैं हूं आपके साथ, आपकी दोस्त, आपकी होस्ट पूजा। 7:14 और 3 सेकंड। सिलसिला जानकारियों का शुरू करने से पहले, मौसम का हाल जानने से पहले जान लेते हैं बादलों की दीवानगी मोहम्मद रफी और आशा भोसले की आवाजों में। SH बिहारी का लिखा गीत, OP नैयर के संगीत निर्देशन में सुनते हैं फिल्म कश्मीर की कली से।

0: आकाशवाणी FM गोल खांटी सोना।
1: আরে রিমা, সোলার প্যানেল লাগিয়ে নাও, সোলার প্যানেল লাগিয়ে নাও। কবে থেকে আমার সব বন্ধুরা বলতো, কিন্তু আমি মেনে নিয়েছি যবে থেকে প্রধানমন্ত্রী বলেছেন।
2: ভারত সরকার কা লক্ষ সোলার পাওয়ার সে বিজলি বিল জিরো করনে কা ভি হ্যায়।
1: আমি প্রধানমন্ত্রী জির কথায় সোলার প্যানেল লাগিয়েছি আর আমার বিদ্যুৎ বিল জিরো এসেছে। আপনিও লাগিয়ে নিন।
3: PM সূর্য ঘর মুফত বিজলি যোজনা আজই রেজিস্টার করুন PM সূর্যঘর.gov.in।
4: একটু শুনুন, আপনার জরুরি কাজের তালিকায় এই গুরুত্বপূর্ণ কাজটিও রাখতে ভুলবেন না।
5: 2025-26 অর্থবর্ষের জন্য যেসব করদাতাকে ITR-1 বা ITR-2 ফর্মে আয়কর রিটার্ন দাখিল করতে হবে, তাদের রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ 31 জুলাই 2026।
4: রিটার্ন দাখিলের আগে আপনার AIS ও ফর্ম 26AS ভালোভাবে মিলিয়ে দেখুন। পাশাপাশি বিদেশে অর্জিত আয় এবং বিদেশে থাকা সম্পদের সঠিক সম্পূর্ণ নির্ভুল বিবরণ অবশ্যই রিটার্নে উল্লেখ করুন।
5: আপনার আয়কর রিটার্নে সঠিক ও নির্ভুল তথ্য প্রদান করুন। এতে রিফান্ড দ্রুত প্রক্রিয়া করুন।

0: প্রদান করা সহজ হয়। রিটার্ন সঠিক হলে রিফান্ডও দ্রুত মেলে।
1: প্রত্যেক আয়কর দাতা একজন রাষ্ট্র নির্মাতা। আয়কর বিভাগ, ভারত সরকার।
2: মন কারা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে। মনের মেলোডি, মনের মেলোডি।
3: স্টুডিওর ঘড়ির কাঁটা বলছে এখন 8টা বেজে 32 মিনিট হয়ে 22 সেকেন্ড। আপনি টিউন করেছেন 100.1 FM গোল্ড, সঙ্গে রয়েছি দেবারতী, আর মনের মেলোডিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আরও একবার। খুব সুন্দর সুন্দর মন ভালো করা গান শোনাবো, আর তার সাথে কথা বলবেন আপনারাও। কিভাবে কথা বলবেন, না সরাসরি কথা বলার ব্যবস্থা অবশ্য করতে পারছি না, আপনারা যেটা করতে পারেন সেটা হলো আমাদেরকে মেসেজ করে জানাতে পারেন কী বিষয়ে মেসেজ করবেন। আজকে যেটা নিয়ে মেসেজ করবেন 9903050992 এই নাম্বারে, সেটা হচ্ছে আপনার পছন্দের সিনেমার নাম এবং সেই সিনেমার কোনো একটি পছন্দের চরিত্র কি সেটা বলবেন, আর কেন সেটি আপনার প্রিয় সেটাও জানাবেন। তাহলে খুব ছোট্ট করে কি বলতে হবে, পছন্দের সিনেমা ধরা যাক আমি বললাম পথের পাঁচালী, এবং সেই সিনেমায় পছন্দের চরিত্রকে আমি ধরা যাক বললাম যে সর্বজয়া চরিত্রটি পছন্দের। এবার পরের প্রশ্ন বা পরে আপনাকে যেটা বলতে হবে, লিখতে হবে, সেটা হলো কেন চরিত্রটি আপনার প্রিয়। সেই সময়ে কেন প্রিয় সেটা আপনি যেমন যেমন আপনার মনে আসবে তেমন তেমন আপনি লিখবেন। আমার যেমন ভালো লাগে সর্বজয়ার যে ডেডিকেশন সংসারের প্রতি, প্রচণ্ড অসহায় একজন নারী হওয়া সত্ত্বেও তার যে মানসিকতা বা তার যে মনের অবস্থা সেই সবটা মিলিয়ে আমার এই চরিত্রটিকে খুব ভালো লাগে। তো সেরকম আপনার পছন্দের সিনেমা, সেই সিনেমা থেকে আপনার পছন্দের চরিত্রর নাম এবং কেন সেই চরিত্রটি আপনার পছন্দের সেটা জানাতে হবে 9903050992 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে। যাচ্ছি গানে, আর গানের উপরে ফিরে এসে পড়ব আপনার মেসেজ।

9903059992 নাম্বার হোয়াটসঅ্যাপ করছেন আপনারা, আর জানাচ্ছেন আপনার যে পছন্দের সিনেমা এবং সেই সিনেমায় আপনার পছন্দের চরিত্র কি সেই সম্পর্কে। আর দেখতে দেখতে কিন্তু আপনাদের মেসেজও চলে এসেছে, দেখি আমাদের কোন বন্ধু মেসেজ করেছেন এবং কি লিখেছেন, অর্থাৎ তার যে পছন্দের সিনেমা সেটির নাম কি এবং পছন্দের যে চরিত্র সেটির নাম কি এবং কেন সেটি পছন্দ সেটিও তো তিনি লিখেছেন। দেখা যাক কে রয়েছেন আমাদের প্রথম মেসেজে। আমাদের বন্ধু লিখছেন ঢাকুরিয়া থেকে সুমিতা রায়, তিনি লিখেছেন যে দিদিভাই আমার সবথেকে পছন্দের যে সিনেমা সেটি হচ্ছে অগ্নিশ্বর। উত্তম কুমারের গুরুগম্ভীর কথা বলার স্টাইল উফ দারুণ ভালো লেগেছিল, আর গানগুলো অসাধারণ ছিল। লিখছেন সুমিতা রায় ঢাকুরিয়া থেকে। বেশ, অগ্নিশ্বর তো হলো, এবার দেখি পরের বন্ধু কী লিখছে। কসবা হালতু থেকে লিখছে সৌভিক সরকার, সে লিখছে আমার প্রিয় সিনেমা হলো হীরক রাজার দেশে, আর প্রিয় চরিত্র দুইজন গোপি ও বাঘা। কিন্তু কেন চরিত্রটা প্রিয় সেটা তো লেখেননি বন্ধু। পরের বন্ধুদেরকে বলছি যে কোনো পছন্দের সিনেমার নাম এবং সেই পছন্দের সিনেমার পছন্দের ক্যারেক্টার আর কী জন্য সেই ক্যারেক্টার আপনার প্রিয় সেটাও জানাতে ভুলবেন না। দেবারতি পড়বে আপনার সেই মেসেজ। আপাতত রইল অরিজিৎ সিংয়ের গানের পর, এই মুহূর্তে ইমন চক্রবর্তীর কণ্ঠে আরও একটা গান, ফিরছি আপনাদের মেসেজ নিয়ে।

0: মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে। মনের মেলোডি, মনের মেলোডি।
1: চলে এসেছি পরের বন্ধুদের মেসেজ নিয়ে, দেখি কে মেসেজ করেছেন এই মুহূর্তে। পায়েল ব্যানার্জি লিখছেন বেলঘরিয়া থেকে, তিনি লিখছেন, আমার আলো সিনেমার আলো চরিত্রটা ভালো লাগে। আলোর যে স্ট্রাগলটা এখানে দেখানো হয়েছে তা জীবনের স্ট্রাগলের কথা বলে, লিখছে পায়েল ব্যানার্জি বেলঘরিয়া থেকে। পরের বন্ধু দেখি কি মেসেজ করেছেন, প্রচুর মেসেজ চলে এসেছে। পুনম চক্রবর্তী লিখছেন উত্তর চব্বিশ পরগনা থেকে, তিনি লিখছে, মাঝে মধ্যেই আমি সুযোগ পেলে নানান মুভি দেখতে ভালোবাসি। আমার সবচেয়ে প্রিয় সিনেমা হল একেনবাবু সিজন 1, আর স্বাভাবিকভাবেই আমার ফেভারিট চরিত্র হলো একেনবাবু। তার সেই পেটুক মানসিকতা আর রহস্যের সমাধানগুলো আমার খুব প্রিয়। বাহ, খুব সুন্দর, আমারও একটা পছন্দের চরিত্র এই একেনবাবু চরিত্রটি। বেশ, আমরা আরও বরং একটা গানে চলে যাই। অন্বেষা আর জয় সরকার রয়েছেন গানে গানে, তারপর ফিরছি আবারও আপনাদের মেসেজ নিয়ে।

চলে এসেছি আবারও অনেক অনেক অনেকগুলো মেসেজ নিয়ে। লিখছে রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে, লিখছে আমার প্রিয় সিনেমা গোপি গাইন বাঘা বাইন, প্রিয় চরিত্র গোপি, কারণ সে সরল এবং বুদ্ধি দিয়ে সব সামলায়, সাথে গানগুলোও দারুণ, খুব ভালো লাগলো। পরের বন্ধুর মেসেজ দেখি কী লিখছে। দীপঙ্কর মাল লিখছে গঙ্গাধরপুর ধর্মতলা হাওড়া থেকে, লিখেছে রবি ঘোষ অভিনীত গল্প হলেও সত্যি এই ছবিটা আমার খুব প্রিয়, কারণ একটা একান্নবর্তী পরিবার যখন ভেঙে যাচ্ছে, ভাই ভাই একটা দূরত্ব তৈরি হচ্ছে পরিবারে, তখন বাড়ির কাজের লোক ধনঞ্জয় তার বুদ্ধি এবং কাজের মাধ্যমে সেই পরিবারকে আবার এক করে দিয়ে সে চলে যায়, খুব ভালো লেগেছে। গঙ্গাধরপুর ধর্মতলা হাওড়া থেকে লিখেছেন দীপঙ্কর মাল। বেশ, তার সাথে আমরা আবারও একটা গানে বরং চলে যাই। তবে হ্যাঁ, আজকে কিন্তু আমি একটু নতুন বা বলা যেতে পারে এই দু চার বছরের পুরনো বা দু চার মাসের পুরনো যে গানগুলো সেইগুলোকে শোনাচ্ছি। তার কারণ পুরনো গানগুলো ইউজুয়ালি আমরা আমাদের গোল্ডের যে অন্যান্য প্রোগ্রামগুলো আছে শোনাই, তো ভাবলাম অনেকদিন বাদে আবার আজকে সকালবেলা এসেছি আপনাদের কাছে, তাহলে একটু যদি সকালবেলা এখনকার গানগুলো শুনি বা শোনাই তাহলে বোধহয় খুব একটা মন্দ হয় না। আপনার পছন্দের সিনেমার নাম, সেই সিনেমার কোন চরিত্র আপনার প্রিয় এবং কেন সেই চরিত্রটি আপনার প্রিয়, এই এতগুলো কথা আমাকে মেসেজ করে জানাচ্ছেন আজকে আপনারা। 9903055992 নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনাদের নাম এবং লোকেশান সহ মেসেজ করে পাঠিয়ে দিন। আর দেবারতি তো রয়েছে আপনাদের মেসেজগুলো পড়ার জন্য। আবারও একটা আমার খুব পছন্দের প্রিয় গান রইল সবার জন্য।

0: কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে। মনের মেলোডি, মনের মেলোডি।
1: স্টুডিওর ঘড়ির কাঁটা খুব দ্রুত গতিতে এগোচ্ছে, সেই সাথে দ্রুত গতিতে এগোচ্ছি আমি নিজেও, কারণ আপনাদের প্রচুর প্রচুর প্রচুর মেসেজ চলে এসেছে। এদিকে ঠিক 9টার সময় আমাকে একটা ছোট্ট করে সংবাদ বিরতিতে যেতে হবে, 9:10 আবার ফিরতে হবে, তাই তার মধ্যে যতগুলো সম্ভব মেসেজ ঝটপট পড়ে দিই। আরে বা, এই দুটো সিনেমার চরিত্রের কথা তো প্রায় অনেক বন্ধুরাই লিখছেন। ঐশী সরকার চিনার পার্ক থেকে লিখছে, আমার প্রিয় ছবি হীরক রাজার দেশে। সব চরিত্র খুব পছন্দের, বিশেষ করে উদয়ন পণ্ডিত, যিনি রাজার আদেশ সত্ত্বেও শিক্ষা দিয়ে যান ছাত্রদের। সেই সাথে আশিস দত্ত লিখছেন সল্টলেক থেকে, তিনি লিখেছেন, আমার প্রিয় চরিত্র গল্প হলেও সত্যিতে রবি ঘোষের, একজন অলরাউন্ডার চরিত্র, বাড়ির সব কাজ চটপট করে দেয়, একান্নবর্তী পরিবারের সবার মধ্যে ভালো সম্পর্ক নিয়ে আসে। নিজের কথাটা তবে এখানটাতে কি লিখছেন এখানটা একটুখানি বোঝা গেল না। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, ওই গানটির কথা বলছেন। নিজের কণ্ঠে কাতব কান্তা কষ্টে পুত্রা, শঙ্করাচার্যের এই শ্লোকটি গেয়েও ছিলেন। আশিস দত্ত লিখেছেন সল্টলেক থেকে। এই দুটো সিনেমার কথা, মানে গল্প হলেও সত্যি এবং হীরক রাজার দেশে, এই দুটো সিনেমার কথা আমাদের অনেক বন্ধুরাই কিন্তু বলছেন, বুঝতে পারছি সবারই খুব পছন্দের। পরের বন্ধু লিখছে, না বন্ধু, এই মুহূর্তে গানের অনুরোধ জানালে তো মুশকিল, আসাম থেকে আপনি অনুরোধ করেছেন, কিন্তু এই সময়টাতে প্লিজ অনুরোধ করবেন না, আপনার অনুরোধের সেগমেন্ট তো আছে, পরে একটু দুপুরবেলার দিকেই আসবে। বিজয় দালাল লিখছেন নালিকুল বন্দিপুর হুগলি থেকে, তিনি লিখছেন, শুভ সকাল দেবারতীকে আমার আন্তরিক শুভেচ্ছা জানালাম। দেখো আজকের বিষয়টি খুবই সুন্দর, কিন্তু আজকে আমার কাছে সময় কম, তাই সময়টি খুব কম তাই বলবো, আমার সবথেকে প্রিয় সিনেমাটি হলো শক্তি সামন্তের অমানুষ ছবিটি। এই ছবি আমার জীবনে এক অনন্ত অসাধারণ। যাই হোক, এই ছবিতে মধু চরিত্রটি আমার মনে দাগ কেটেছে। চরিত্রটি উত্তম কুমার করেছিলেন, ওনার

বিপরীতে ছিলেন শর্মিলা ঠাকুর। যাই হোক, আমি ছোটো করে বললাম, ধন্যবাদ, নমস্কার। বিজয় দালাল নালিকুল বন্দিপুর থেকে লিখেছেন। সেই সাথে আমার সত্যি খুব ভালো লাগছে আপনি আমার এই যে কণ্ঠস্বরটি খারাপ হয়ে রয়েছে, একটু শরীরটা খারাপ রয়েছে, সেটা নিয়েও লিখেছেন। অবশ্যই আমি আপনাদের ভালোবাসা, আপনাদের স্নেহ সব মাথায় রেখে আমি নিশ্চয়ই আমার গলার প্রতিও নজর দেব, আর অবশ্যই আবারও সুস্থ গলায়, পরিপূর্ণ সেই আগের মতন গলায় নিশ্চয়ই ফিরে আসব। এই মুহূর্তে শ্রেয়া ঘোষালের কণ্ঠে একটি গান রেখে দিলাম, আর সেই গান শুনতে শুনতেই আমরা চলে যাব সংবাদ বিরতিতে। ফিরছি ঠিক 9:10, ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, শুনতে থাকুন 100.1 FM গোল্ড, দেবারতির সাথে মনের মিল।

ভীষণ সুন্দর, ভীষণ পছন্দের একটা গান আজ আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম। আর এই গান শুনতে শুনতে আমি যে একটা লম্বা লিস্ট দেখতে পাচ্ছি মেসেজের, সেটা দেখে তো আমার রীতিমতন ভয়ে ধরে গেছে। সবার মেসেজ পড়া হবে তো, চটপট বরং চলে যাই আপনাদের মেসেজে। লিখছেন কিশোর বালি হাওড়া থেকে, পছন্দের সিনেমা অনেক, তার মধ্যে একটি হলো অমর সঙ্গী, যেখানে প্রসেনজিতের বাবার শরীর খারাপ, প্রসেনজিৎ ফল নিয়ে বাবাকে দেখতে যাচ্ছিল কিন্তু ওর বাবার শরীর খারাপ হয়নি, নাটক করছিল যাতে প্রসেনজিৎ ঝিলিকের সঙ্গে দেখা না করতে পারে। যখন প্রসেনজিৎ কথাটা জানতে পারে তখন একটা কথা বলেছিল, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল কীভাবে বাঁকাতে হয় আমি জানি না,

কখন করে চেষ্টা করলাম না, যেভাবে প্রসেনজিৎ বলেন সেভাবে আমি চেষ্টা করলাম না, আর করলেও পারবো না, সেই জন্য করলাম না চেষ্টা। কথাটা আমার খুব ভালো লেগেছে, এমনটাই লিখছেন কিশোর বালি হাওড়া থেকে। আরও বিশেষ করে আমার যে গলার অবস্থা, তারপরেও আপনারা এত বন্ধুরা মেসেজ করছেন, সত্যিই মনে হচ্ছে যাক কোকিল কণ্ঠী না হয়ে এই যে কাক কণ্ঠী আপাতত আজকে হয়ে গেছি, তাতে খুব একটা মন্দ হয়নি। আপনারা তো রয়েছেন, আর কি চাই। পরের বন্ধু লিখছেন যাদবেন্দ্র পণ্ডা, জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে লিখছেন। আচ্ছা, আগের কথাটা আগে বলে নিই। তিনি বলেছেন প্রভাত বীণা অনুষ্ঠানে যুগাপতার ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথামৃত থেকে পাঠ ও ঠাকুরের সঙ্গীতগুলো শুনলাম, ভীষণ ভীষণ ভালো লাগলো। ঠাকুরের কৃপা ও আশীর্বাদ আপনাদের সবার মাথায় বর্ষিত হোক এই প্রার্থনা করি। সেই সাথে এই পর্বে লিখেছেন সুপ্রভাত আর্যে দেবারতী দিদিভাই, নমস্কার সহ প্রভাতী শুভেচ্ছা জানাই। সত্যজিৎ রায়ের পরিচালনায় অপুর সংসার, অপু চরিত্রটি আমার পছন্দের এক মাইল ফলক, যেখানে গ্রামীণ বাংলার এক সরল ছেলে থেকে শুরু করে জীবনের একাকিত্বের মধ্যে দিয়ে পরিপক্ক একজন মানুষে রূপান্তরিত হওয়ার গল্প হল অপু। জীবনের সব হারিয়েও যেভাবে সে নতুন করে বাঁচতে শেখে, সেই জীবনমুখী লড়াই এবং চরিত্রের গভীরতা আমার চোখে জল এনে দিয়েছে। লিখছেন যাদবেন্দ্র পণ্ডা, জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে। পবিত্র সাহা তিনি লিখেছেন, দেখি তিনি কোন সিনেমার কথা বা কোন চরিত্রের কথা লিখছেন। তিনি লিখছেন আমার সবচাইতে অগ্নিশ্বর ছায়াছবিটি ভালো লেগেছে। ডাক্তার অগ্নিশ্বরের ব্যক্তিত্ব, মানবধর্ম, দেশপ্রেম সব কিছুই অনবদ্য, তাই ভালো লেগেছে। নমস্কার, লিখছেন পবিত্র সাহা, 2 নম্বর এয়ারপোর্ট গেট দমদম থেকে। পরের বন্ধু লিখছেন মানসী বৈদ্য কোন্নগর থেকে, লিখেছেন সুপ্রভাত মনের মেলোডি, আমার পছন্দের সিনেমা হলো সাড়ে এইটা, আমারও খুব পছন্দের সিনেমা। আর প্রিয় চরিত্র অবশ্যই মলিনা দেবী, এই চরিত্রে টিপিক্যাল এক গৃহবধূর রূপ ফুটে উঠেছে, যার স্বামী শহরে একটি মেস চালান, সপ্তাহান্তে বাড়ি আসেন, ছোট ছোট সন্তানদের নিয়ে সংসারের হাজারো ঝামেলা তাকে পোহাতে হয়, তার ওপর যদি স্বামীর পকেট থেকে প্রেমপত্র পাওয়া যায় তবে স্ত্রীর মানসিক অবস্থা কেমন হয়, আমার তো দারুণ লাগে ওই সিচুয়েশনটা। দুজনেই ফাটিয়ে অভিনয় করেছেন, এটুকুই থাক। লিখছেন কন্যাকর থেকে মানসী বৈদ্য। সম্ভবত এইখানেই ওই ডায়লগটা তুলসী চক্রবর্তীর ছিল, যেখানে তুলসী চক্রবর্তী বলছেন বউ মানে গাছতলা, যেখানে মানুষ তেতে পুড়ে এসে গাছের ছায়া একটু বিশ্রাম নেবে, শান্তি পাবে, এরকম। তো তাঁর গিন্নি অর্থাৎ মলিনা দেবীকে উদ্দেশ্য করে তিনি বলছেন, মানে সেও গাছ কিন্তু খেজুর গাছ, ছায়া থাকে না, শুধুমাত্র কাঁটা থাকে। এমনই মজার এক সিনেমা সাড়ে চুয়াত্তর। সেই সিনেমার গল্প যতই বলবো কম বলা হয়ে যায়, আপাতত আরও একটা গানে বরং আমরা চলে যাই, আর তারপর ফিরছি আবারও আপনাদের মেসেজ নিয়ে।

0: আলোর দিক দেখো বাক্সে।
1: এই গানটা শুনতে শুনতে, কণ্ঠছায়া ছবির গান শুনছিলাম, শোনাচ্ছিলাম আপনাদের, এই গানটা শুনতে শুনতে আমি না ভীষণ, মানে কী বলবো, ভীষণভাবে আবেগতাড়িত হয়ে পড়ি। কারণ এই সিনেমাতেও তো একজন রেডিও জকির জীবন এবং তার জীবনের ওঠাপড়া, কণ্ঠস্বরের যে সমস্যা, রোগ, আবার সেখান থেকে সুস্থ হয়ে ফিরে আসা, আবারও রেডিওর জন্য বাঁচা, এই সমস্ত কিছু দেখানো হয়েছে। আর যে অর্জুন চরিত্রটির মাধ্যমে যেখানে অভিনয় করেছিলেন অন্যতম একজন সেরা অভিনেতা ও পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়, তবে তার সঙ্গে তার সহধর্মিনী পৃথার চরিত্রে যিনি ছিলেন, সেই পাওলি দাম, তার চরিত্রটি যেন আমার কোথাও অনেক বেশি মন ছুঁয়ে গেছে এমনটা মনে হয়। এমন একজন যোগ্য সঙ্গী থাকলে আমার আপনার মতন মানুষরা হাজারো প্রতিকূলতার মধ্যেও সামনের লড়াইটা খুব সহজে জয় করে নিতে পারে, কি বন্ধুরা, তাই নয় কি? চলে আসি পরের বন্ধুদের মেসেজে, দেখি কোন বন্ধু মেসেজ করছেন। শিপ্রাকাড়ার মলিকপাড়া লেন বিটোর হাওড়া চার থেকে লিখছেন, ফার্স্টে জানাই আপনাকে আমার ভালোবাসা, অনেকদিন পর আজ আবার আপনাকে পেয়ে খুব ভালো লাগছে, কিন্তু আপনার গলা শুনে মনে হচ্ছে আপনার শরীর খারাপ। শরীর ভালো আছে, গলাটা খারাপ আছে, মনটাও ভালো আছে, কারণ আপনাদের সঙ্গে রয়েছি তো। সেই সাথে শিপ্রাদি লিখছেন, টেক কেয়ার, ভালো থাকবেন। এবার বলি টপিকের কথা, ম্যাডাম এইভাবে কি সবচেয়ে প্রিয়র কথা বলা যায়? খুব কঠিন, কাকে ছেড়ে কার কথা জানাবো। তবুও বলি, আমি 18 সালে পোস্ত সিনেমাটা যখন দেখি, সেই সময় ওই বাচ্চা নাতি পোস্ত তার মা বাবা ঠাকুমা আর দাদুর প্রতি ভালোবাসার কথা, সবার সাথে একসাথে থাকার ইচ্ছে, সে জজ সাহেবকে জানায়, ওইটুকু বাচ্চার সাহসের সাথে বলা কথা আজও আমার মনে দাগ কেটে আছে। সত্যি তাই, পোস্ত চরিত্রে যে অভিনেতা ছিল, পুচকে ছেলেটা ছিল তখন, এখন একটু বড় হয়ে গেছে, সে কী সুন্দর অভিনয়টাই না করেছিল, অসাধারণ। আর সেই সাথে ওই যে ডায়লগগুলো অসাধারণ ছিল। পরের বন্ধু লিখছেন লক্ষ্মী দে সুভাষগ্রাম থেকে, তিনি লিখছেন, শুভ সকাল দেবারতী, আমার প্রিয় চরিত্র পথের পাঁচালিতে ঠাকুমা, যেটা চুনিবালা দেবী করেছিলেন। আচ্ছা, আপনি ইন্দির ঠাকুরের ঠাকুরনের কথা বলছেন। শোনা যায় তিনি অভিনেত্রী ছিলেন না, উত্তর কলকাতার এক অনামনি পাড়া থেকে তাকে নিয়ে আসা হয়েছিল, এবং কি সাবলীল অসাধারণ অভিনয় তিনি করেছিলেন, সত্যি খুব ভালো লেগেছিল। লিখছেন লক্ষ্মী দে সুভাষগ্রাম থেকে। পরের বন্ধুর মেসেজ চটপট পড়ি, লিখছেন রমা রায় ভি রোড দাসনগর হাওড়া 5 থেকে, লিখছেন আমার প্রিয় সিনেমা হলো পথের পাঁচালী, প্রিয় চরিত্র হলো দুর্গা, ভাইকে নিয়ে অসাধারণ তার অভিনয় দেখে আমি মুগ্ধ হয়ে যাই। আর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কাহিনী এবং সত্যজিৎ রায়ের অমর সৃষ্টি ভারতবর্ষকে এনে দিয়েছে অস্কার। ভালো থাকবেন দিদি ভাই, অনেক ধন্যবাদ, লিখছেন রমা রায় ভি রোড দাসনগর হাওড়া 5 থেকে। পরের বন্ধুর মেসেজ পড়ব, লিখছেন, কে লিখছেন, সুব্রত মাল গঙ্গাধরপুর ধর্মতলা হাওড়া থেকে লিখেছেন, আশিতে আসিও না এই ছবি আমার খুব ভালো লাগে, ভানু বন্দ্যোপাধ্যায়ের অভিনয় খুব ভালো লেগেছে, একজন বৃদ্ধ মানুষ যখন পরিবারের বোঝা হয়ে গেছে, বৌমারা ভালো মন্দ কথা শোনাচ্ছে, তখন সেই বৃদ্ধ মানুষ

0: বয়সটায় স্বপ্ন দেখছে আবার যৌবন ফিরে পেয়ে কত কি করছে। এই বাস্তব ঘটনা সবার জীবনেই আসবে, সবাই একদিন বৃদ্ধ হব, আমাদের মনেও হয়তো এই ভাবনা আসবে। লিখছেন গঙ্গাধরপুর ধর্মতলা হাওড়া থেকে সুব্রত মাল। পরের বন্ধু লিখছেন সীমা দাস দমদম ক্যান্টনমেন্ট থেকে, লিখছেন আমার একটি অত্যন্ত পছন্দের বাংলা সিনেমা হলো সত্যজিৎ রায়ের পরিচালনায় নির্মিত কালজয়ী পথের পাঁচালী। অভাব অনটনের মাঝেও ছোট ছোট জিনিসের আনন্দ খুঁজে নেওয়ার বার্তা দেয় ছবিটি। সংক্ষেপে বলা যায়, পথের পাঁচালী কেবল একটি চলচ্চিত্র নয়, এটি আমাদের শিকড় ও স্মৃতির এক অপূর্ব দলিল যা দর্শকের মনে চিরকাল বেঁচে থাকে। খুব ভালো থাকবেন আপনি সবসময়, লিখছেন সীমা দাস দমদম ক্যান্টনমেন্ট থেকে। সীমা দি আপনিও খুব ভালো থাকুন। পরের বন্ধু লিখছেন শুভ্রা ভট্টাচার্য বাঁশদ্রোণী কলকাতা 70 থেকে, লিখছেন তোমার ভয়েসটা শুনে আমার ভীষণ খারাপ লাগছে দেবারতি, গলার যত্ন নাও, আসলে এই ওয়েদারটাও তো খুব একটা ভালো নয়। হ্যাঁ, মানে এটা করেই হয়ে গেছে আমার, ওই যে রথের মেলা একটু বেশি আনন্দ করতে গিয়ে যা হয় আর কি, ছেলেবেলার মতন ছেলে মানুষই করছিলাম, তো সেখান থেকেই ঠান্ডা গরম জ্বর বৃষ্টিতে ভেজা গা ঘামা সমস্ত কিছু মিলিয়ে আবার আপনাদের সঙ্গে স্টুডিওতে এসিতে বসে কথা বলা সব মিলিয়ে, মানে আমার শরীর খারাপ হলো, আমি সুস্থ হয়ে গেলাম কিন্তু গলাটা ঠিক হচ্ছে না। আপনার কাছে যদি কোনো টিপস থাকে গলাটাকে ঠিক করবার তাহলে আমাকে জানাবেন কেমন। বেশ, চলে আসি আপনার ফাইনাল যে কথা বা যে সিনেমার কথা বলেছেন সেখানে। তিনি লিখছেন আমার সবথেকে প্রিয় সিনেমা সত্যজিৎ রায়ের পথের পাঁচালী। সিনেমাটা আমি যতবার দেখি প্রতিবারই এক অদ্ভুত মুগ্ধতায় হারিয়ে যাই। আমার প্রিয় ক্যারেক্টার ও পছন্দের কারণ, এই সিনেমার সবচেয়ে প্রিয় চরিত্র হল ইন্দির ঠাকরুন। তামাম বাংলার একাকিত্ব চরম দারিদ্র আর বার্ধক্যের কষ্টকে ছাপিয়েও তার বেঁচে থাকার যে অদম্য ইচ্ছে, এটা আমার মন ছুঁয়ে যায়। অবহেলার মাঝেও অপু দুর্গাকে আগলে রাখা এবং নিজের ছড়া কাটার মাধ্যমে জীবনের আনন্দ খুঁজে নেওয়ার যে সহজ সরল রূপ উনি পর্দায় ফুটিয়ে তুলেছেন তা সত্যিই অতুলনীয়। ওনার ওই করুণ অথচ মায়াবী চোখ দুটো ভোলা যায় না। সুন্দর টপিকের জন্য তোমাকে অনেক ধন্যবাদ, আর নিজের যত্ন নিও। শুভ্রা দি আপনিও খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবসময়, এটাই প্রে করি। বন্ধুরা, সময় হয়ে গেছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার। বিজ্ঞাপন বিরতির ওপারে চলে যাচ্ছি সরাসরি একটা গানে, আর তারপর ফিরছি আবারও আপনাদের মেসেজ নিয়ে।
1: আমার যে ছোট ভাই আছে না, খুবই দুষ্টুমি করে। কলেজে পড়ার সময় মার্কশিট ফটোশপ করে বাবাকে দেখাতো, কাল আমি দেখি ইলেকট্রিক বিল জিরো, ভেবেছি ঠিক ফটোশপ করেছে, না হলে জিরো বিল কি করে সম্ভব? প্রশ্ন করতেই বলল,
2: দাদা সবই ওপরওয়ালার দয়া, সোলার প্যানেল আছে না?
1: আমি বললাম, ও এটা ঠিক কাজ।
3: পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।

একটু একটু করে স্টুডিওর ঘড়ির কাঁটা কিন্তু মোটামুটি এই পর্ব শেষের দিকে এগিয়ে চলেছে, তাই চটপট বরং চলে যাই আপনাদের মেসেজে, কারণ খুব একটা বেশি সময় আমি তো আর পাবো না। দেখি কোন বন্ধু মেসেজ করেছেন, লিখছেন, এই রে নাম লেখেননি নাকি? ও না, এই তো পেয়েছি, সরি সরি। লিখছেন, শুভ বৃষ্টি ভেজা সকাল দেবারতী দিদিভাই, পুনা থেকে উৎপল মুখার্জি, অনুষ্ঠানে কান পেতে সুন্দর ও মেলোডিয়াস গান শুনে যোগাসন করছি। এখানে অনেক বর্ষা হচ্ছে, প্রভাত বিনা অনুষ্ঠান শুনে বুঝলাম দেবারতী দিদিভাইয়ের একটু ঠান্ডা লেগেছে। অনুষ্ঠান পরিচালনা দারুণ হয়েছিল। এখন বিষয়ে যাই, খুব ইন্টারেস্টিং বিষয়, আমার প্রিয় সিনেমা বসন্ত বিলাপ, কারণ আমি কমেডি পছন্দ করি। পছন্দের চরিত্র রবি ঘোষ, কারণ তার ন্যাচারাল অ্যাক্টিং খুব পছন্দ করি, অনেক আর দেখেছি, এমনকি এখানে অবাঙালি বন্ধুরাও দেখেছেন, ওদেরও ভালো লেগেছে। সেই সাথে যাতে আমার গলা তাড়াতাড়ি ভালো হয়ে যায় সেজন্য লিখেছেন যে একটু একটু গরম জল খেয়ে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো দেবারতী, থ্যাংক ইউ, এভাবেই আপনারা আমাদের পাশে থাকবেন। পরের বন্ধু লিখছেন, সৃদিতা মণ্ডল বজবজ থেকে লিখেছে, পছন্দের সিনেমা হলো বাঞ্ছারামের বাগান। ওই সিনেমাতে যে দাদুটা আছে আমার খুব পছন্দের, সেই চরিত্রটা খুব ভালো লাগলো সৃদিতার কথা। সোমনাথ ঘোষ লিখছেন দমদম ক্যান্টনমেন্ট থেকে, লিখেছেন, গুড মর্নিং অ্যান্ড ভেরি নাইস টপিক, আমার ফেভারিট মুভি দীপ জেলে যাই, কারণ মহানায়িকা সুচিত্রা সেন অ্যাজ রাধা মিত্র অ্যাক্টিং মনকে টাচ করে। আপনি ভালো থাকবেন প্লিজ, সোমনাথ ঘোষ লিখেছেন দমদম ক্যান্টনমেন্ট থেকে। আপনারাও খুব ভালো থাকবেন, আপনারা ভালো থাকলে আমিও ভালো থাকব। দীপঙ্কর মাল লিখছেন, না দীপঙ্কর মালের মেসেজ সম্ভবত পড়েছি, হ্যাঁ দীপঙ্কর মালের মেসেজ পড়েছি। পরের বন্ধু লিখছেন হাওড়া জগাছা বারোয়ারিতলা থেকে, পূর্ণা ঘোষ লিখেছেন, শুভ সকালের শুভেচ্ছা জানাই, আমার বিলম্বিত লয়ের চরিত্র প্রিয়, কারণ তার স্বার্থ ত্যাগের জন্য, এর জন্য সে তিলে তিল তিল তিল করে অকালে মারা গেল। বিলম্বিত লয়ের এডিট চরিত্র প্রিয়, আচ্ছা অনেকদিন পর দেবারতী এলে সেজন্য গলার স্বর বুঝতে পারছিলাম না, গলার স্বরটাই তো পাল্টে গেছে, আপনি চিনবেন কী করে বলুন তো। পরের বন্ধু লিখেছেন অনিরিনা ঘোষ বেহালা থেকে, লিখেছেন, শুভ সকাল দেবারতী, আমার পছন্দের অনেক সিনেমা আছে, আমার আগের জন বললেন অগ্নিশ্বর, খুবই পছন্দের আমার এই অগ্নিশ্বর চরিত্রটি, বলাইচাঁদ মুখোপাধ্যায়ের লেখা। বনফুল আমাদের ভাগলপুরের বাড়িতে আমার দাদুর কাছে খুবই আসতেন, ক্যাপ্টেন ডক্টর সুরপতি ঘোষ, উনি সিভিল সার্জন ছিলেন, আর শুনেছি ওই চরিত্র কিছুটা আমার দাদুর চরিত্রের আদলে তৈরি করা হয়েছিল। ঠাকুমার কাছে শুনেছিলাম ওই চরিত্র কিছুটা, সবটা নয় তবে দাদুর মতনই ছিল, আমি ঠাকুরদাকে দেখিনি তাই খুব মনে হয়। আর একটা চরিত্রের কথা খুবই মনে হচ্ছে, সেখানে মেঘকালো সিনেমায় সুচিত্রা সেনের নির্মাল্য চরিত্রটির চিত্রায়ণ

মনে দাগ কেটে গেছে। একটি মেয়ের কীভাবে সব প্রতিকূলতার মধ্যে বড় হয়ে ওঠা এবং নিজেকে প্রতিষ্ঠা করা, তার উত্তরণ সেই নিয়ে কাহিনী ছিল। সেই চরিত্র আমাকে খুবই টানে, খুবই প্রিয়। লিখছেন বেহালা থেকে অনিরিনা ঘোষ। প্রচুর মেসেজ আছে, তাই সরাসরি আরও একটি মেসেজে চলে যাই। মলয় গাঙ্গুলি লিখছেন দালাল পুকুর হাওড়া চার থেকে, লিখেছেন আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমার অত্যন্ত প্রিয় সিনেমা দুটি, না না দুটি হোক বা পাঁচটা হোক, ক্ষমা চাওয়ার কোনো ব্যাপার নেই, আপনি বলুন না, নো প্রবলেম। লিখছেন 70-এর দশকে সলিল দত্ত পরিচালিত অপরিচিত এবং স্ত্রী, কাকে আগে রাখবো বুঝতে পারছি না, তবুও আপনারা যেহেতু একটি সিনেমার কথা বলেছেন তাই আমি স্ত্রী ছবিটির কথা বলবো। একজন জমিদার যিনি চান তার সাথে সাথেই সমস্ত জমিদারি শেষ হয়ে যাক, তাই তিনি ফুর্তি করে সব শেষ করে দিচ্ছেন। একজন জমিদারের আচার আচরণ মেজাজ এবং বাবুয়ানি উত্তম কুমার যে অসাধারণ দক্ষতায় ফুটিয়ে তুলেছেন তা একমাত্র তার পক্ষেই সম্ভব। ধন্যবাদ পরিচালককে যিনি নিপুণভাবে সেই সময়টা পর্দায় ফুটিয়ে তুলেছেন। বাংলা ছবির এক উজ্জ্বল সংগ্রহ, লিখছেন মলয় গাঙ্গুলি দালাল পুকুর হাওড়া চার থেকে। পরের বন্ধু লিখছেন পার্থিব মোদক তালপুর হুলি থেকে, লিখেছেন ছেলেকার সিনেমাতে বিকাশ রায়ের অভিনয় শ্রেষ্ঠ, তাই এটি তার খুব পছন্দের একটি সিনেমা এবং চরিত্র। বেশ, আরও একটু সময় বাকি আছে, আরও কিছু মেসেজও বাকি আছে, আমরা বরং ছোট্ট করে একটা গানে চলে যাই, তারপর ফিরে এসে আবারও পড়ব আপনাদের মেসেজ।

খুব সুন্দর খুব মিষ্টি একটা গান শুনতে শুনতে আপনাদের মধ্যে চলে এলাম আবারও আপনাদেরই মেসেজ নিয়ে। নিশাকর ধর আমতা জগদ্ধাত্রী তলা হাওড়া থেকে লিখছেন, বাহ আমাকে খুব ভালো একটা টিপস দিয়েছেন, থ্যাংক ইউ দাদা, আপনি এত সুন্দর একটা উপকার যে আমার করলেন আমি অবশ্যই বাড়িতে গিয়ে ট্রাই করবো। এই যে বলছিলাম না আমার গলাটা তো এই অবস্থা অনেকদিন ধরে এরকম চলছে, তো যদি কিছু টিপস থাকে আপনাদের কাছে। তো আমাদের নিশাকরবাবু লিখেছেন, নিশাকরবাবু যাত্রা করেন এবং সেই সময় গলা যদি এরকমভাবে ধরে যায় তাহলে গলাকে সারিয়ে তোলার একটা ছোট্ট টিপস শেয়ার করেছেন। দুধের সাথে বাড়িতে শিলে বাটা হলুদ হালকা গরম করে মিশিয়ে হালকা গরম করে পান করলে কিছুদিন এরকম যদি আমরা করতে থাকি তাহলে গলাটা ঠিক হয়ে যাবে। সেই সাথে আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনার এই উপকারটির জন্য আমি অবশ্যই বাড়িতে ট্রাই করব। লিখছেন তিনি সিনেমার ব্যাপারে, লিখছেন যে সবথেকে প্রিয় ছায়াছবি আনন্দ আশ্রম, উত্তম কুমারের অভিনয় এবং এই ছায়াছবিতে যে গানগুলো আছে তা অসাধারণ। ছায়াছবিতে বুঝতে পারছি নিজের ছেলে যখন মানুষ করে বড় করলেন তখন নিজের ছেলে হয়েও কাছে আসতে পারেননি উত্তম কুমার এবং নিজের স্ত্রীর জন্য তিনি পুরো একা পড়ে গিয়েছিলেন। সেই সাথে লিখছেন দিদি এই বৃষ্টিতে সুস্থ স্বাভাবিক থাকবেন, শরীরের দিকে লক্ষ্য রাখবেন। সেই সাথে লিখছেন আপনারা আমাদের খুব কাছের বন্ধু, অবশ্যই নিশাকরবাবু আপনারাও আমাদের খুব কাছের মানুষ। আমতা জগদ্ধাত্রী তলা হাওড়া থেকে লিখেছেন এই মেসেজ। পরের বন্ধুর মেসেজ দেখি, সুতপা আইচ টেগোর পার্ক কলকাতা

39 থেকে লিখছেন। সুপ্রভাত দেবারতী, আজকে টপিক নিয়ে বলি যে আমার প্রিয় মুভি হলো চৌরঙ্গি, প্রিয় চরিত্র হলো স্যাটাবস। ওই রকম একজন হোটেল রিসেপশনিস্ট থেকে যে কোনো হোটেল সবসময় ফুললি অকুপাইড থাকবেই, স্যাটাবসের চরিত্রের অভিনয় করেছিলেন মহানায়ক উত্তম কুমার, সেই সাথে তিনি আমাকে লিখেছেন ভালো থেকো। আপনাকেও বলি শান্তনু, ও আচ্ছা শান্তনু আইচ লিখেছেন, আচ্ছা শান্তনুবাবু আপনিও খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের বন্ধু লিখেছেন অতনু পাঠক, কাশুন্দিয়া হাওড়া থেকে লিখছেন, সুপ্রভাত, আমার সবচেয়ে পছন্দের ছবির সংখ্যা অনেক, তবে তার মধ্যে দুটি ছবি বারবার দেখতে ইচ্ছে করে। প্রথমটি হলো বসন্ত বিলাপ, এই ছবির সৌমিত্র, অনুপ কুমার, রবি ঘোষ ও চিন্ময় রায়ের অসাধারণ অভিনয়, এবং দ্বিতীয় ছবি সব্যসাচী, এই ছবিতে উত্তম কুমারের অসাধারণ অভিনয় চিরকাল মনে থাকবে। হাওড়া কাশুন্দিয়া থেকে লিখছেন অতনু পাঠক। পরের বন্ধু লিখছেন বালিগঞ্জ থেকে চন্দ্রাবলি সেন লিখছে, বেশ সত্যি খুব ভালো লিখেছেন, আমার গলার কথা চিন্তা করে। হোমিওপ্যাথি চিকিৎসা যদি আমি গ্রহণ করি আশা করছি ভালো হবে। প্রিয় মানুষদের শরীর খারাপ হলে বড্ড চিন্তা হয়, ঠিকই তাই, আপনারা অসুস্থ হলে আমাদেরও মন খারাপ লাগে। দীর্ঘদিনের অনুপস্থিতির পর কিছুদিন আগে আপনার গলা শুনে খুব স্বস্তি, আনন্দ, শান্তি হয়েছিল। খুব ভালো থাকবেন, আমার অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। এই মেসেজগুলো একেবারেই আমার জন্য, তবু আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়ার লোভ সামলাতে পারলাম না। চন্দ্রা বলে দিয়ে আপনিও খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মহলানবিশ লিখছেন যোধপুর পার্ক থেকে, লিখছেন আমার প্রিয় বাংলা ছায়াছবি হলো সাহিত্যিক সমরেশ বসুর কাহিনী অবলম্বনে বাঘিনী। দুর্গার চরিত্রে সন্ধ্যা রায়ের অভিনয় মনে রাখার মতো, অন্যান্য চরিত্রে সৌমিত্র চট্টোপাধ্যায়, বিকাশ রায়, ভানু বন্দ্যোপাধ্যায়, জহর রায় ও রবি ঘোষের অভিনয়ও অনবদ্য। হেমন্ত মুখোপাধ্যায়ের সুরারোপিত লতা, আশা, হেমন্ত ও মান্নাদের গাওয়া গানগুলির কথা ও সুর বারবার শোনার মতো, লিখছেন যোধপুর পার্ক থেকে জয় মহলানবিশ। পরের বন্ধু লিখছেন নন্দা রায় পোড়েল লিখছেন হাওড়া বেলগাছি এল রোড থেকে। তার পরের মেসেজটা পড়ি আগে, কোকিল কাকের বাসায় ডিম পাড়ে ঠিকই, তবে কোকিলই হয়, তাই গলা ধরলেও তোমার গলা খুব মিষ্টি লাগছে। প্রভাত বিনায় ঠাকুর, রামকৃষ্ণের কথা শুনে মন ভরে গেছে। সেই সাথে মনের মেলোডির এই টপিকে লিখছেন, বড় পর্দায় দেখার সৌভাগ্য না হলেও উত্তম সুচিত্রা জুটির ছবি অন্যান্য বাঙালির মতো আমিও বারবার দেখলেও এক ঘেমি লাগে না। সেগুলো সরিয়ে বলি, আলো আর অন্তর্জলি যাত্রা দারুণ লেগেছে। প্রথমটায় আলো গ্রামে গিয়ে গ্রামীণ ধ্যান ধারণা আর চিন্তাভাবনা বা কিছু কুসংস্কার বদলে দিয়ে ছবির মাধ্যমে যে বার্তা দেওয়া, তা শুধু প্রশংসার যোগ্য নয়, সমাজের কুসংস্কারকে বদলে দেওয়ার বার্তা। আর অন্তর্জলি যাত্রার মাধ্যমে প্রাচীন সমাজ ব্যবস্থাকে যেভাবে তুলে ধরা হয়েছে, তা চোখের সামনে দেখে যে অনুভূতি আর অভিজ্ঞতা লাভ করেছি তা পড়ে পাইনি। আর প্রমোদ গাঙ্গুলির দুর্দান্ত অভিনয় আর সেই যে মর্মস্পর্শী এক বৃদ্ধের তরুণী ভার্যার প্রতি সংলাপ, বউ ও বউ আমি কি সুন্দর, অনবদ্য, লিখছেন নন্দা রায় পোড়েল হাওড়া বেলগাছি এল রোড। সেই সাথে আমি যেন ভালো থাকি এমনটাই লিখেছেন। দিদি আপনিও খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি। চলে যাব আরও একটা গানে, আর তারপর ফিরছি আবারও আপনাদের মেসেজে।

0: মন কারা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে। মনের মেলোডি, মনের মেলোডি।
1: আমাদের অনেক বন্ধুরাই মেসেজ করছেন এবং সেই সাথে আমার কণ্ঠস্বরের এই যে পরিবর্তন, গলা বসে যাওয়া, গলা ধরে যাওয়া, সবটা নিয়ে তারাও খুব চিন্তিত এবং আমাকে বেশ কিছু উপায়ও বলছেন। আপনাদের সকলের কাছে আমি সত্যি খুব কৃতজ্ঞ যে এভাবে আপনারা আমাকে নিজের কাছের মানুষের মতন করে গাইড করে দিচ্ছেন, সত্যি খুব ভালো লাগছে। আমি নিশ্চয়ই চেষ্টা করব এবং আশা করছি খুব তাড়াতাড়ি আমি আবার আমার যে নিজস্ব কণ্ঠস্বরটি ছিল সেটিকে ফিরে পাব। পরের বন্ধু মেসেজ করছেন মনের মেলোডি, হ্যালো দেবারতী দি, নমস্কার, জোহার, জামশেদপুর থেকে চিন্ময় মাহাতো, কেমন আছো? আমি তো খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আমার সবচেয়ে প্রিয় সিনেমা হলো গোপী গাইন বাঘাবাইনী, সত্যি অপূর্ব সিনেমা। সেই সাথে একটি গানের অনুরোধ এসেছে, তবে আপনার পছন্দের গান বা আপনার পছন্দের শিল্পীর গান আমি নিশ্চয়ই অন্য কোনো দিন অবশ্যই শোনাব। স্টুডিওর ঘড়ির কাটা বলছে 9:51 হয়ে 33 সেকেন্ড, আপনি টিউন করেছেন 100.1 FM গোল্ড। যদি আর কারো মেসেজ করার থাকে চটপট চটপট মেসেজ করে জানিয়ে দিতে পারেন আপনার পছন্দের সিনেমা এবং সেই সিনেমায় আপনার পছন্দের চরিত্রের নাম। আপাতত এই মুহূর্তে আমার কাছে আরও একটি মেসেজ জাস্ট চলে এসেছে, দেখি কে লিখছেন। লিখছেন সুমিত রায় দমদম থেকে, নমস্কার, শুভ সকাল। লিখছেন গরম গরম আদা দিয়ে লিকার চা পাঠালাম কথা বলতে বলতে, অবশ্যই চায়ের কাপে চুমুক দিলে গলার স্বর আস্তে আস্তে ঠিক হয়ে যায়। সেই সাথে লিখছেন আমার প্রিয় সিনেমার চরিত্র অশোক কুমার, ছবির নাম আনন্দ আশ্রম, দাদুর চরিত্রে ছিলেন, নিজের পিঠের উপর নাতিকে বসিয়ে টকবক ঘোড়ার গাড়ি বানিয়ে ছোট নাতিকে আনন্দ মজা দিচ্ছেন।

রাতি বড় হয়ে রাকেশ রোশন হবে। বেশ, তাহলে আমরা যা মোটামুটি দেখতে পাচ্ছি, আনন্দ আশ্রমের কথা অনেক বন্ধুরা বলছেন, সেই সাথে গোপীগায়ন বাঘাবাইনের কথা বলছেন, পথের পাঁচালির কথা বলছেন, অগ্নিশ্বর ছায়াছবির কথা বলছেন, আর আলো সিনেমার কথা বলছেন। এই এই সিনেমাগুলোর কথা, গল্প হলেও সত্যি এই সিনেমাগুলোর কথা আমাদের মানে একাধিক বন্ধুরা বলেছেন, এবং তার পাশাপাশি আরও বলেছেন সাড়ে চুয়াত্তর সিনেমার কথা, আশিতে আসিও না সিনেমার কথা, তারপর বলেছেন আরও প্রচুর প্রচুর সিনেমার কথা আপনারা বলেছেন। যেমন আমি নিজেও একটি সিনেমার কথা বললাম, এবং আলো সিনেমার কথা তো বললামই। সত্যি বেশ অনেকগুলো সিনেমার কথা কিন্তু এই মুহূর্তে আপনাদের মাধ্যমে বা আপনাদের এই মেসেজের মাধ্যমে আমাদের জানা হয়ে গেল, আর সেজন্য এই যে এতগুলো সিনেমার কথা বললেন, সত্যি যেগুলো অনেকদিন হয়তো দেখা হয়নি, ও বাঘিনী সিনেমার কথা বলেছেন, সেই সাথে স্ত্রী সিনেমার কথা বলেছেন, অন্তর্জলী যাত্রা সিনেমার কথা বলেছেন, প্রচুর অনেক অনেক সিনেমার কথা বলেছেন, আর এই যে এতগুলো সিনেমার কথা বলেছেন, সেই সিনেমাগুলোর কথা ভেবে বা পড়ে জেনে আমার মনে হচ্ছে যে অনেকদিন সিনেমাগুলো দেখা হয়ে ওঠেনি, আবারও একবার দেখে নিলে মন্দ হয় না কি বন্ধুরা, তাই তো? আজকের মনের মেলোডি কিন্তু এইবার এখানে শেষ করতে হবে, কারণ স্টুডিওর ঘড়ির কাঁটা রীতিমতো লাল চোখ দেখিয়ে বলছে যে যে এবার তো তোমাকে বিদায় নিতে হবে, আবারও অন্য কোনো দিন অন্য কোনো সময় আপনাদের সঙ্গে নিশ্চয়ই দেখা হবে, কথা হবে, গান গল্প আড্ডা সবই হবে। ততক্ষণের জন্য ছোট্ট করে বলছি বাই বাই, আবারও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের মাসে, পরের সপ্তাহে বলেই দিলাম আপনাদেরকে। আর এই মুহূর্তে শ্রেয়া ঘোষালের কণ্ঠে ভীষণ পছন্দের একটি গান, খুব মিষ্টি একটা গান দিয়ে আপাতত শেষ করছি আজকের মতো মনের মেলোডি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর 100.1 FM গোল্ডকে কানে রাখবেন।

0: अगला गीत सुनेंगे फिल्म दो रास्ते से, जहां काका के साथ नजर आई हैं मुमताज। आनंद बख्शी का लिखा गीत, लक्ष्मीकांत प्यारेलाल के संगीत निर्देशन में, लता मंगेशकर की आवाज। लेकिन गीत का रुख करने से पहले लेंगे एक छोटा सा, बेहद छोटा सा ब्रेक।
1: আপনার জরুরি কাজের তালিকায় এই গুরুত্বপূর্ণ কাজটিও রাখতে ভুলবেন না।
2: 2025-26 অর্থবর্ষের জন্য যেসব করদাতাকে ITR 1 বা ITR 2 ফর্মে আয়কর রিটার্ন দাখিল করতে হবে, তাদের রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ 31 জুলাই 2026।
1: রিটার্ন দাখিলের আগে আপনার AIS ও ফর্ম 26AS ভালোভাবে মিলিয়ে দেখুন। পাশাপাশি বিদেশে অর্জিত আয় এবং বিদেশে থাকা সম্পদের সঠিক সম্পূর্ণ নির্ভুল বিবরণ অবশ্যই রিটার্নে উল্লেখ করুন।
2: আপনার আয়কর রিটার্নে সঠিক ও নির্ভুল তথ্য প্রদান করুন। রিফান্ড দ্রুত প্রক্রিয়াকরণ ও প্রদান করা সহজ হয়। রিটার্ন সঠিক হলে রিফান্ডও দ্রুত মেলে।
1: প্রত্যেক আয়কর দাতা একজন রাষ্ট্র নির্মাতা। আয়কর বিভাগ, ভারত সরকার।
3: লো আগে উনকি ইয়াদ, লো আগে উনকি ইয়াদ, 100.1 FM গোল্ড পর। লো আগে উনকি ইয়াদ, লো আগে উনকি ইয়াদ, 100.1 FM।

0: আকাশবাণী কলকাতা এফএম গোল্ড প্রচার তরঙ্গে খবর পড়ছি সুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। নেট ইস্যুতে ছাত্র আন্দোলনের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ সহ বিভিন্ন বিষয় বিরোধীদের হই হট্টগোলের জেরে আজ লোকসভার অধিবেশন বেলা ১২টা এবং রাজ্যসভার অধিবেশন দিনের মতো মুলতবি হয়ে গেছে। স্বচ্ছ নির্ভরযোগ্য পরীক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার একের পর এক পদক্ষেপ নিচ্ছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন। সরকারি চাকরি এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন ফাঁস অনিয়ম রোধে কড়া শাস্তির বিধানসহ সংশোধনী বিল সংসদে পাশ হয়েছে। দিল্লির যন্তর মন্তরে গত ২০ জুলাই ছাত্র বিক্ষোভ চলাকালীন দিল্লি পুলিশের আধিকারিকদের ইচ্ছাকৃতভাবে টার্গেট করা হয়েছিল বলে আহত পুলিশ কর্মীদের পরিবারের সদস্যরা দাবি করেছেন। পশ্চিমবঙ্গের বর্ধমানে রেনেসা টাউনশিপ থেকে জৈশ ই মোহাম্মদের এক জঙ্গিকে গ্রেপ্তার করেছে বেঙ্গল এসটিএফ। ভারোত্তোলক লাভপ্রীত সিং কমনওয়েলথ গেমসে রৌপ্য পদক পেয়েছেন, ডিসকাস থ্রোতে ব্রোঞ্জ পদক পেয়েছেন সীমা কালিরামনা। প্রতিযোগিতায় ভারত এ পর্যন্ত তিনটি সোনাসহ ১৭টি পদক পেয়েছে। পাঁচবারের বিশ্বকাপ জয়ী ব্রাজিল আগামী ৩রা অক্টোবর যুব ভারতীতে ভারতীয় দলের বিরুদ্ধে প্রীতি ফুটবল ম্যাচ খেলবে। আসি বিস্তারিত খবরে। নেট ইস্যুতে ছাত্র আন্দোলনের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ সহ বিভিন্ন বিষয়ে বিরোধীদের হই হট্টগোলের জেরে আজ লোকসভার অধিবেশন বেলা ১২টা এবং রাজ্যসভার অধিবেশন দিনের মতো মুলতবি হয়ে গেছে। রাজ্যসভার অধিবেশন আজ বেলা ১১টায় শুরু হলে কেন্দ্রীয় মন্ত্রীরা বিভিন্ন বিষয় সংক্রান্ত রিপোর্ট সভায় পেশ করেন। গ্রামোন্নয়ন ও পঞ্চায়েতিরাজ মন্ত্রকের সংসদীয় স্ট্যান্ডিং কমিটির রিপোর্টও পেশ করা হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান এক বিবৃতি দিয়ে জানান, তার মন্ত্রকে ভুয়ো খবর সংক্রান্ত সমস্যার মোকাবিলায় যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের পর্যালোচনা সমন্বিত সংসদীয় স্ট্যান্ডিং কমিটির ২২তম রিপোর্টে বিভিন্ন সুপারিশ কার্যকর করার প্রস্তাব করা হয়েছে। এরপর চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন জিরো আওয়ার শুরু করলে বিভিন্ন সাংসদ গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপনের দাবি জানান। বিরোধী সাংসদদের স্লোগান এবং হই হট্টগোলে সভার কাজ ব্যাহত হওয়ায় চেয়ারম্যান সোমবার পর্যন্ত সভার কাজ মুলতবি করে দেন।
1: The House stands adjourned to meet at 11 a.m. on Monday, 3rd August 2026.
0: অন্যদিকে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা প্রশ্নোত্তর পর্ব শুরুর চেষ্টা করলে বিরোধী সাংসদরা সাম্প্রতিক ছাত্র আন্দোলনের ওপর পুলিশি নির্যাতনের বিরুদ্ধে আজ স্লোগান দিতে থাকেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিবৃতির দাবি জানাতে থাকেন। অধ্যক্ষ সংসদের মর্যাদা রক্ষায় সভায় প্ল্যাকার্ড ও ব্যানার না নিয়ে আসা এবং এই পর্বে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আলোচনার পরিবেশ তৈরির জন্য সাংসদদের কাছে আবেদন জানান।
2: आपको जनता ने चुनकर भेजा है संसद में चर्चा संवाद के लिए। आप सदन की पवित्रता को समाप्त कर रहे हैं, उसकी गरिमा को समाप्त कर रहे हैं। मैं आपसे पुनः आग्रह करता हूं कि आप अपनी अपनी सीट पे विराजें।
0: তা সত্ত্বেও বিরোধীদের হই হট্টগোল চলতে থাকায় সভার কাজ ১২টা পর্যন্ত মুলতবি করে দেওয়া হয়। স্বচ্ছ নির্ভরযোগ্য পরীক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার একের পর এক পদক্ষেপ নিচ্ছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন। পরীক্ষায় দুর্নীতি এবং অনিয়ম প্রতিরোধে সংশোধনী বিল সংসদে পাশ হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও বার্তায় তিনি বলেন, গত কয়েক দশক ধরে কেন্দ্র ও রাজ্য সরকারগুলি প্রশ্নপত্র ফাঁসের সমস্যায় ভুগছে, যা শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে। প্রধানমন্ত্রী জানান, এই বিষয়গুলি মাথায় রেখেই সারা দেশে কেন্দ্র ও রাজ্য উভয় স্তরে শিক্ষা ও পরীক্ষা ব্যবস্থা সংস্কার আনা জরুরি ছিল, এজন্যই সংসদে এই কড়া আইন সংক্রান্ত বিলটি পাশ করা হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম রক্ষার পাশাপাশি বিকশিত ভারতের ভিত্তি মজবুত করতে স্বচ্ছ প্রযুক্তিভিত্তিক পরীক্ষা ব্যবস্থা, কঠোর আইন এবং পরীক্ষা মাফিয়াদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া অত্যন্ত প্রয়োজন। উল্লেখ্য, গতকাল রাজ্যসভায় বিলটি অনুমোদিত হয়। এর আগে গত বুধবার বিলটি লোকসভায় পাশ হয়েছিল। নতুন এই আইনে অপরাধীদের বিরুদ্ধে কড়া শাস্তির সংস্থান রয়েছে। এতে অপরাধ প্রমাণ হলে ১০ বছর পর্যন্ত জেল, ১০ কোটি টাকা পর্যন্ত জরিমানা এবং দোষীদের সম্পত্তি বাজেয়াপ্ত করার সুযোগ রয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সমাজ মাধ্যমে এক বার্তায় বলেছেন, এই বিল শিক্ষার্থীদের ভবিষ্যৎকে আরও সুরক্ষিত করবে। দিল্লির যন্তর মন্তরে গত ২০ জুলাই ছাত্র বিক্ষোভ চলাকালীন দিল্লি পুলিশের আধিকারিকদের ইচ্ছাকৃতভাবে টার্গেট করা হয়েছিল বলে আহত পুলিশ কর্মীদের পরিবারের সদস্যরা দাবি করেছেন। নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক সম্মেলনে তাদের পরিবারের পক্ষ থেকে দাবি জানানো হয় যে বিক্ষোভ মোকাবিলায় সামনের সারিতে থাকা আধিকারিকদের ঘিরে ফেলে পাথর ছোঁড়া হয় এবং আন্দোলনকারীদের মধ্যে অনেকেই তাদের শারীরিক হেনস্থা করেন। আহত এক সহকারী সাব ইন্সপেক্টরের ছেলের অভিযোগ, বিক্ষোভ চলাকালীন তার বাবা মাথায় গুরুতর আঘাত পাওয়ায় ক্ষতস্থান সেলাই করতে হয়। অপর এক সাব ইন্সপেক্টরের কন্যার দাবি, আন্দোলনকারীরা তার বাবাকে টেনে হিঁচড়ে নিয়ে আসেন, পরে তাকে রাম মনোহর লোহিয়া হাসপাতালে ভর্তি করতে হয়। আহত পুলিশ আধিকারিকদের পক্ষ থেকে এই ধরনের হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া এবং জন আন্দোলন চলাকালীন পুলিশের আরও বেশি নিরাপত্তা দেওয়ার দাবি জানানো হয়েছে। নীতি আয়োগের সদস্য ডক্টর অরবিন্দ বিরমানির নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল গতকাল সরকারি সফরে পুদুচেরিতে পৌঁছেছে। বিকশিত ভারত 2047 লক্ষ্য বাস্তবায়নে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে নীতি আয়োগের যে ধারাবাহিক কার্যক্রম চলছে এই সফর তারই অঙ্গ। স্বাধীনতা সংগ্রামী শহীদ উধম সিং এর 87তম আত্মবলিদান দিবসে দেশের মানুষ আজ তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছেন। গদর পার্টি এবং হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশনের সদস্য উধম সিং জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিকার করতে 1940 সালের 13 মার্চ ব্রিটিশ পাঞ্জাবের প্রাক্তন লেফটেন্যান্ট গভর্নর মাইকেল ওডেয়ারকে লন্ডনের ওয়েস্টমিনস্টার ক্যাক্সটন হলে হত্যা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শহীদ উধম সিং এর আত্মবলিদান দিবসে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। সমাজ মাধ্যমে এক পোস্টে একটি সংস্কৃত শ্লোক উদ্ধৃতি করে তিনি বলেন, শহীদ উধম সিং এর অসাধারণ সাহসিকতা ও আত্মত্যাগ দেশবাসী সারা জীবন মনে রাখবে এবং দেশের সম্মান ও সার্বভৌমত্ব রক্ষায় তাঁর এই আত্মবলিদান পরবর্তী প্রজন্মকে উৎসাহিত করবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ প্রসিদ্ধ হিন্দি সাহিত্যিক মুন্সী প্রেমচাঁদের জন্মবার্ষিকীতে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী শাহ মুন্সী প্রেমচাঁদকে গল্পের সম্রাট বলে অভিহিত করেন। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার FM গোল প্রচার তরঙ্গে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গের বর্ধমানের রেনেসা টাউনশিপ থেকে জৈশ ই মোহাম্মদের এক জঙ্গিকে গ্রেপ্তার করেছে বেঙ্গল SDF। সূত্রের খবর, ধৃত হামিদ মণ্ডল সাজ্জাদ ভাট গোষ্ঠীর জঙ্গি, আজ তাকে আদালতে পেশ করা হবে। মুখ্যমন্ত্রীর ওপর হামলা ষড়যন্ত্রের পরিকল্পনার অভিযোগ রয়েছে ওই জঙ্গির বিরুদ্ধে। প্রায় দুদশক পর শেষ পর্যন্ত কলকাতায় এসেছেন তসলিমা নাসরিন। আজ 12:30 নাগাদ তার উড়ান নেতাজি সুভাষচন্দ্র বসু বিমানবন্দরে পৌঁছয়। যে তিনটি সংগঠনের উদ্যোগে তাঁর এই কলকাতায় আসা, তাদের পক্ষ থেকে বিমানবন্দরে তাঁকে স্বাগত জানানো হয়। কেরালার 11টি জেলায় আজ ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। তিনটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আগামীকালও 9টি জেলায় কমলা সতর্কতা জারি থাকবে বলে জানানো হয়েছে। এদিকে খারাপ আবহাওয়ার জন্য দুটি উড়ানের যাত্রাপথ তিরুবনন্তপুরম বিমানবন্দর দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে। ইন্ডিগোর কোচি থেকে মালেগামী এবং এয়ার ইন্ডিয়ার বেঙ্গালুরু থেকে কোচিগামী বিমান দুটিকে তিরুবনন্তপুরম বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়। জম্মু ও কাশ্মীরের উধমপুর চেনানি অংশের ঝুঁকিপূর্ণ এলাকায় পাহাড়ের ঢাল মেরামতের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে জম্মু শ্রীনগর 44 নম্বর জাতীয় মহাসড়কের যান চলাচল সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ। উধমপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের তরফে এই আদেশ জারি করা হয়েছে। গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে ভারতীয় ভারোত্তোলক লাভপ্রীত সিং গতকাল পুরুষদের 110 কেজি বিভাগে রৌপ্য পদক এবং সীমা কালিরমানা মহিলাদের ডিসকাস থ্রো ইভেন্টে ব্রোঞ্জ পদক পেয়েছেন। গতকাল দিনের শুরুতেই নীরজ চোপড়া সহ জ্যাভলিন থ্রোয়ার রোহিত যাদব এবং জসবীর সিং পুরুষদের জ্যাভলিন থ্রোয়ের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেন। পাশাপাশি ভারতের দুই ট্রিপল জাম্পার প্রবীণ চিত্রভেল এবং সেলভা প্রভু থিরুমারানো ফাইনালের যোগ্যতা অর্জন করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু লাভপ্রীত সিং এবং সীমা কালিরমানকে শুভেচ্ছা জানিয়েছেন। পাঁচবারের বিশ্বকাপ জয়ী ব্রাজিল ভারতীয় ফুটবল দলের বিরুদ্ধে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে। সল্টলেকের যুব ভারতীর ক্রীড়াঙ্গনে আগামী 3রা অক্টোবর এই ম্যাচটি হবে। গতকাল ভারতীয় ফুটবল সংস্থার তরফে এই খবর জানানো হয়েছে। আজারবাইজানের বাকুতে অনূর্ধ্ব 17 বিশ্ব চ্যাম্পিয়নশিপে গতকাল ভারতীয় কুস্তিগির নিকিতা সেহরাওয়াত রৌপ্য পদক পেয়েছেন। 57 কেজি বিভাগের ফাইনালে নিকিতা মার্কিন যুক্তরাষ্ট্রের এপেনেসা এলিসানের কাছে 0-6 ব্যবধানে পরাজিত হন। সয়াবিন উৎপাদনের ক্ষেত্রে নিখুঁত বা সুনির্দিষ্ট প্রযুক্তি উদ্ভাবনের লক্ষ্যে ভারতের ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় পরিচালিত একটি গবেষণা প্রকল্পের জন্য যুক্তরাষ্ট্রের একজন কম্পিউটার বিজ্ঞানের অধ্যাপক ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন থেকে $528,137 অর্থ সাহায্য পেয়েছেন। এই প্রকল্পটি 2026 সালের অক্টোবর থেকে 2029 সালের সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এই প্রকল্পের লক্ষ্য হল সয়াবিন উৎপাদন ও চাষাবাদের উন্নতির জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত একটি ব্যবস্থা গড়ে তোলা। মার্কিন সৌদি বিমান হামলায় ইরান সমর্থিত পপুলার মবিলাইজেশন ফোর্সেসের অন্তত 20 জন সদস্য নিহত হওয়ার ঘটনায় ইরাকে জড়িত থাকার

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: একটু শুনুন, আপনার জরুরি কাজের তালিকায় এই গুরুত্বপূর্ণ কাজটিও রাখতে ভুলবেন না।
2: 2025-26 অর্থবর্ষের জন্য যেসব করদাতাকে ITR-1 বা ITR-2 ফর্মে আয়কর রিটার্ন দাখিল করতে হবে, তাদের রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ 31 জুলাই 2026।
1: রিটার্ন দাখিলের আগে আপনার AIS ও ফর্ম 26AS ভালোভাবে মিলিয়ে দেখুন। পাশাপাশি বিদেশে অর্জিত আয় এবং বিদেশে থাকা সম্পদের সঠিক সম্পূর্ণ নির্ভুল বিবরণ অবশ্যই রিটার্নে উল্লেখ করুন।
2: আপনার আয়কর রিটার্নে সঠিক ও নির্ভুল তথ্য প্রদান করুন, এতে রিফান্ড দ্রুত প্রক্রিয়াকরণ ও প্রদান করা সহজ হয়। রিটার্ন সঠিক হলে রিফান্ডও দ্রুত মেলে।
1: প্রত্যেক আয়কর দাতা একজন রাষ্ট্র নির্মাতা। আয়কর বিভাগ, ভারত সরকার।
3: জানো, আমি কাল আমার ভাইপোর বাড়িতে গিয়েছিলাম, দেখে অবাক হয়ে গেলাম যে ওরা সারা দিন এসি চালায়, রোজ ওয়াশিং মেশিন চালায়, বাড়িতে দুটো ফ্রিজ, তা সত্ত্বেও ওদের ইলেকট্রিক বিল কত আসে জানো? জিরো। আমি প্রশ্ন করতে ভাইপো বলল,
4: কাকা সবই উপরওয়ালার দয়া, মানে সোলার প্যানেলের।
3: আমি ভাবছি এবারে তো লাগাতেই হবে। PM সূর্য ঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন PM সূর্যঘর.gov.in।
5: एक प्रकार से पीएम जय अब गरीबों की जय बन गई है।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 60 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1455 নম্বরে ফোন করুন।
1: भारतीय वायु सेना में अग्निवीर वायु म्यूजिशियन बने। प्री रजिस्टर्ड भर्ती दिल्ली और बेंगलुरु में 31 अगस्त से 9 सितंबर 2026 तक आयोजित की जा रही है। अधिक जानकारी के लिए www.iafrecruitment.edcil.co.in पर जाएं।
2: गाने कथाएं गोल्डन समय आपनी सुनछेन 100.1 FM गोल्ड 100.1 FM गोल्ड FM गोल्ड आपनार पछंदेर गान आपनार काने सुनछेन तोमाए गान शोनाबो तोमाए गान शोनाबो 100.1 FM गोल्डे तोमाए गान शोनाबो 100.1 FM

কানে যখন রেখেছেন 100.1 FM গোল্ড, তখন এইভাবেই তো জানাজানি কানাকানি আমাদের হতেই থাকে, তাই না? তোমায় গান শোনাবো আজ এই অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছি আপনার সাথী আমি আরজে প্রযুক্তি। প্রথম গানটি শোনালাম মোহাম্মদ রফির কণ্ঠে, এবং এই গান শোনার অনুরোধ যারা জানিয়েছিলেন তাদের কথা জানাই। আনন্দধারা, প্রতিমাধারা, প্রশান্তধারা, শ্রীমনধারা রাজস্থান জয়পুর থেকে শুনতে চেয়েছিলেন এই গান। চলে যাই পরের গানে। আপনাদের রিকোয়েস্ট চলে এসেছে আমাদের 100.1 FM গোল্ড কলকাতা এই ফেসবুক পেজে। আজকে যে তোমায় গান শোনাবর পোস্টার, তার কমেন্ট বক্সে অনেক অনেক রিকোয়েস্ট আপনাদের চলে এসেছে। এর পরে আমরা যে গানটি শুনবো সেই গানটি দেয়া নেয়া ছবি থেকে, শ্যামল মিত্রের কণ্ঠে এই গান। শ্যামল মিত্রের সুরে গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় এই গান শোনার অনুরোধ জানিয়েছেন শৈবাল মাইতি, মইপিঠ সুন্দরবন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

সাথীহারা ছবি থেকে গীতা দত্তের কণ্ঠে এই গান শুনছিলাম আমরা। গৌরীপ্রসন্ন মজুমদারের কথা এবং হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে এই গান শোনার অনুরোধ জানিয়েছিলেন উত্তম কুমার দাস দ্বারহাট্টা হরিপাল হুগলি থেকে। চলে যাই পরের গানে। পরের গানের শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়। সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে গান শোনার অনুরোধ জানিয়েছেন কোন্নগর থেকে মানসী বৈদ্য।

ভারী অদ্ভুত সুরের চলন এই গানটিতে। নচিকেতা ঘোষের সুর, গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় এই গান আমরা শুনছিলাম সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে। এই মুহূর্তে আপনি রয়েছেন 100.1 FM গোল্ডে, শুনছেন তোমায় গান শোনাবো। আজ আপনাদের সঙ্গে রয়েছি আপনার সাথী আমি আরজে প্রযুক্তি। এরপরে যে গানটি শোনাবো, গানটির জন্য অনুরোধ জানিয়েছেন তুহিন শুভ্র মুখোপাধ্যায় হুগলি থেকে। সোনা বৌদি ছবির এই গান বনশ্রী সেনগুপ্ত এবং চন্দ্রাণী মুখোপাধ্যায়ের কণ্ঠে আমরা শুনব অজয় দাসের কথায় সুরে। এই গান রইল এই মুহূর্তে আপনাদের সকলের জন্য।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

মুকুল দত্তের কথায় হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে মণিহার ছবির এই গান আমরা শুনছিলাম লতা মঙ্গেশকরের কণ্ঠে। এবং এই গান শোনার অনুরোধ জানিয়েছিলেন নিতাই পাল, তপতী পাল, তনুশ্রী পাল, আমতলা মামুদপুর থেকে, দক্ষিণ চব্বিশ পরগনার আমতলা থেকে। এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদের বলি, মাঝে মধ্যেই আমি আপনার নাম পাচ্ছি, হিতেন্দ্র দাস আসাম থেকে, তিনি লিখেছেন যে কোনো গানের সঙ্গে তার নাম উল্লেখ করতে, উল্লেখ করে দিলাম। জানি না ইতিমধ্যে সম্ভবত কেউ আপনার নাম উল্লেখ করেনি, আমি সোমবারও আপনার এই মেসেজ পেয়েছিলাম। আমরা চলে যাই পরের গানে। পরের গানের অনুরোধ জানিয়েছেন, একটু দেখে নিচ্ছি কে অনুরোধ জানিয়েছেন। অনুরোধ জানিয়েছেন নিশাকর, অনুশ্রী, শ্রেয়সী, রিমাধর, আমতা, জগদ্ধাত্রী, তলা, হাওড়া থেকে। তারা শুনতে চেয়েছেন গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় শ্যামল মিত্রের সুরারোপে আনন্দ আশ্রম ছবির গান কিশোর কুমার এবং আশা ভোঁসলের কণ্ঠে। এই গান আপাতত রইল আপনাদের জন্য।

চলে যাই পরের গানে। সতীনাথ মুখোপাধ্যায়ের কণ্ঠে গান শোনার অনুরোধ জানিয়েছিলেন সুমন দাস সিঙ্গুর হুগলি থেকে। এই গান রইল আপনার জন্য।

আবারও গৌরীপ্রসন্ন মজুমদার, এবার না হ্যাঁ এই গানটির গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার আবারও, এবং সতীনাথ মুখোপাধ্যায় নিজের সুরেই আমরা শুনছিলাম এই গানখানি। এবারে যে গানে যাব আমরা, অর্জুন সিং হাওড়া আমতা থেকে শুনতে চেয়েছেন এই গান, তবে যে শিল্পীর কণ্ঠে গানটি শুনতে চেয়েছেন সেই শিল্পীর কণ্ঠে এই মুহূর্তে গানটি আমার হাতের কাছে নেই, তাই লোপামুদ্রা মিত্রের কণ্ঠে এই রবীন্দ্রসঙ্গীত আপনার জন্য।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: ডাকঘর করা ছবির গান আমরা শুনছিলাম মান্নাদের কণ্ঠে। এই গান তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা এবং সুধীন দাশগুপ্তের সুরে। এই গান শোনার অনুরোধ জানিয়েছিলেন পলাশ পোড়েল কুলডাঙ্গা হাওড়া থেকে। চলে যাই পরের গানে। লতা মঙ্গেশকরের কণ্ঠে গান শোনার অনুরোধ জানিয়েছেন পিন্টু কুমার গুঁই আরামবাগ হুগলি থেকে। এই গান আমরা এবার শুনব লতা মঙ্গেশকরের কণ্ঠে মুকুল দত্তের কথায় এবং কিশোর কুমারের সুরে।
1: কি লিখি তোমার

আপনারা লিখবেন মনের কথা, যেরকম আপনারা লিখে পাঠান, আপনাদের মনের কথাই তো গান হয়ে, সুর হয়ে আপনাদের কানের কাছেই পৌঁছে দেওয়ার চেষ্টা করি আমরা। শেষ করব আজকে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গান শোনাতে শোনাতে। সোমা মজুমদার বিরাটি থেকে অনুরোধ জানিয়েছিলেন এই গানের জন্য, আর এরপরে ফিরে আসব 2:30 মিনিটে 100.1 FM গোল্ডে আবারও সুরেলা সফর নিয়ে।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 60 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1455 নম্বরে ফোন করুন।
1: একটু শুনুন, আপনার জরুরি কাজের তালিকায় এই গুরুত্বপূর্ণ কাজটিও রাখতে ভুলবেন না।
2: 2025-26 অর্থবর্ষের জন্য যেসব করদাতাকে ITR-1 বা ITR-2 ফর্মে আয়কর রিটার্ন দাখিল করতে হবে, তাদের রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ 31 জুলাই 2026।
1: রিটার্ন দাখিলের আগে আপনার AIS ও ফর্ম 26AS ভালোভাবে মিলিয়ে দেখুন। পাশাপাশি বিদেশে অর্জিত আয় এবং বিদেশে থাকা সম্পদের সঠিক সম্পূর্ণ নির্ভুল বিবরণ অবশ্যই রিটার্নে উল্লেখ করুন।
2: আপনার আয়কর রিটার্নে সঠিক ও নির্ভুল তথ্য প্রদান করুন, এতে রিফান্ড দ্রুত প্রক্রিয়াকরণ ও প্রদান করা সহজ হয়। রিটার্ন সঠিক হলে রিফান্ডও দ্রুত মেলে।
1: প্রত্যেক আয়কর দাতা একজন রাষ্ট্র নির্মাতা। আয়কর বিভাগ, ভারত সরকার।
3: এই যে প্রতিদেব, সংসার চালানোর খরচটা দিন।
4: এই নাও মুদিখানার 15,000, সবজি বাজারে 2,000,
3: আর ইলেকট্রিক বিলের
4: জিরো বিলে আবার টাকা দেব কি?
3: ওহো, ভুলেই গেছি যে এখন তো সোলার প্যানেল লাগানো হয়েছে, তাহলে 4,000 টাকা বেঁচেছে, ওটা দিয়ে শপিং হয়ে যাক।
4: একদম, PM সূর্য ঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
5: হর ঘর সূর্য ঘর।
6: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold। 100.1 FM Gold।
7: শুনছেন ফিল্মি গানের সফর, সুরেলা সফর, সুরেলা সফর, সুরেলা সফর। 100.1 FM Gold-এ সুরেলা সফরে আজ মেলোডি মেকার্স।

তুমবিন সিনেমার এই অসাধারণ গান শুনতে শুনতেই আজকের সুরেলা সফর শুরু করে দিলাম। সঙ্গে রয়েছি আপনার সাথী আমি আর যে প্রযুক্তি, টিউন করেছেন 100.1 FM গোল্ড। এই গানটা শুনতে শুনতে ভিতর থেকে না কীরকম একটা করে ওঠে, তাই না? কোথাও একটা মনে হয় খুব জমাট একটা কান্না, আর সেই জমাট কান্নাকে গলার মধ্যে নিয়ে এই গানটা গাওয়া হয়েছে। কিন্তু এই গানটা যিনি গেয়েছেন তিনি ভীষণ হাসতে ভালোবাসেন, ছোটবেলা থেকে এত হাসতেন যে তার মা তাকে রীতিমতো বকা দিতেন। আমাদের ছোটবেলাটা এরকমই শুনেছি যে মেয়েদের সবসময় অত খিলখিল করে হাসে মোটেই ঠিক নয়। তো এই মানুষটি যিনি গানটি গেয়েছেন KS চিত্রা, তার মাও তাকে বেশ শাসন করতেন, কিন্তু তিনি কি করবেন, ওই যে বলে না যে স্বভাব যায় না মোলে, তার দিকে কেউ তাকালেই তিনি ফিক করে হেসে ফেলতেন আর তারপরে ওই হাসি হাসি মুখটা নিয়েই সকলের সঙ্গে কথা বলতেন। এইরকম

মানুষ, খুব নরম মনের একজন মানুষ, সেটা তার কণ্ঠ শুনলেই বোঝা যায়। আজ মেলোডি মেকার্সে আমরা থাকব এই পুরো সময়টা জুড়ে এই অননুকরণীয় কণ্ঠ কে এস চিত্রা, কৃষ্ণন নায়ার, শান্তা কুমারী চিত্রা, তাঁর গান দিয়ে সাজিয়েছি আজকের সুরেলা সফর মেলোডি মেকার্স।

আজ আমরা কথা বলছি কে এস চিত্রা, অর্থাৎ কৃষ্ণন নায়ার শান্তাকুমারী চিত্রা, তাঁর গান, তাঁর কণ্ঠ দিয়ে সাজানো আজকের সুরেলা সফর। ১৯৬৩ সালের ২৭শে জুলাই কেরালার তিরুবনন্তপুরমে তাঁর জন্ম হয়। তাঁর বাবা কৃষ্ণন নায়ার এবং মা শান্তাকুমারী দুজনেই সঙ্গীতের শিক্ষিকা ছিলেন। খুব ছোটবেলা থেকেই সঙ্গীতের সঙ্গে তাঁর বড় হয়ে ওঠা। তবে ছবির জগতে তাঁকে প্রথম পাওয়া যায় স্বাভাবিকভাবে দক্ষিণ ভারতীয় ছবিতে। ১৯৭৯ সালে মালায়ালম ছবিতে তাঁকে প্রথম আমরা পাই প্লেব্যাক সিঙ্গার হিসেবে। এম জি রাধাকৃষ্ণনের হাত ধরে তিনি প্লেব্যাক জগতে পদার্পণ করেন। দক্ষিণের বিভিন্ন, মানে বিভিন্ন শুধু বললে বোধহয় ভুল হবে, সমস্ত মিউজিক ডিরেক্টরদের সঙ্গেই তিনি কাজ করেছেন এবং ইলায়ারাজার সঙ্গে দীর্ঘদিন তিনি কাজ করেছেন। পরবর্তীকালে এ আর রহমানের সঙ্গে তো অসাধারণ তার কাজ রয়েইছে। হিন্দি ছবির কথা যদি বলি তাহলে ১৯৮৫ সালে তিনি একটি হিন্দি ছবিতে প্রথম রেকর্ড করেন একটি গান, কিন্তু সেটি বাণিজ্যিকভাবে মুক্তি পায়নি। এরপর ১৯৯১ সালে লাভ ছবিতে আনন্দ মিলিন্দ তাঁকে ডেকে নিলেন এবং এসপি বালাসুব্রমণিয়ামের সঙ্গে দ্বৈত গান গাওয়ার জন্য। এই ছবির প্রত্যেকটি গান তো সুপার ডুপার হিট রয়েছে। এবারে আমরা সেই ছবির একটি গান শুনব যে গানটি এখনও আমাদের কানে কি বলবো, মানে মধু বর্ষণ করে যাকে বলে না, সেই রকমই। ছবির জগতে তার আরও গান শুনব এবং সেই সঙ্গে সঙ্গে বেসিক অ্যালবামের গানও কিন্তু আজকে শোনাবো আপনাদের। আপাতত এসপি বালাসুব্রমণিয়াম এবং চিত্রার কণ্ঠে এই গান।

এসপি বালাসুব্রমণিয়ামের সঙ্গে তার এই যে জুটি, আমরা বিভিন্ন ছবিতে আমরা এই জুটিকে একসঙ্গে পেয়েছি, অসাধারণ গান। একটু আগে রোজার গানও আমরা শুনছিলাম। এসপি বালাসুব্রমণিয়ামের সম্পর্কে তার ভিতরে একটা অদ্ভুত শ্রদ্ধা। তিনি বলেন যে মিউজিক ইন্ডাস্ট্রি উইথ এসপি বালাজি, বালু স্যার বলে ডাকেন তিনি, এটা আমি যেন কল্পনাই করতে পারি না। এবং বিভিন্ন সময় বিভিন্ন কনসার্ট করেছেন তারা একসঙ্গে, তো সেই কারণে একটা তার মনে হয় সবসময় যে কোথাও হয়তো এসপি বালাসুব্রমণিয়াম কোথাও হয়তো একটা মিউজিক রেকর্ড করছেন, বা তিনি একটা অন্য কাজে ব্যস্ত রয়েছেন, দেখা হচ্ছে না, কিন্তু কোনো এক সময় দেখা হয়ে যাবে, এই রকমটাই তিনি ভাবেন। এতটাই শ্রদ্ধাশীল এখনও তার প্রতি, এখনও বলতে সবসময় তিনি তার প্রতি শ্রদ্ধাশীল, তার কারণ দীর্ঘ দীর্ঘ দিন তারা একসঙ্গে কাজ করেছেন, সেটা অবশ্যই সবচেয়ে বেশি কাজ তারা দক্ষিণ ভারতের সঙ্গীতে করেছেন, কিন্তু আমরা হিন্দি ছবিতেও তাদের দুজনকে অসম্ভব সুন্দর সুন্দর কিছু গানে পেয়েছি। কে এস চিত্রা খুব ছোট্টবেলা থেকে মা বাবার কাছে তো গান শিখেছেন, এছাড়াও 7 বছর ধরে তিনি ওমানাকুট্টির কাছে কর্ণাটক সঙ্গীতের প্রশিক্ষণ গ্রহণ করেছেন। কেরালা বিশ্ববিদ্যালয় থেকে সঙ্গীতে প্রথম শ্রেণীতে তৃতীয় স্থান অধিকার করেছেন। গান তার একেবারে ভিতরে কোথাও একটা যেন সব সময় থাকে, তার কারণ তিনি বলেন যে আমি গান ছাড়া একটা মুহূর্তও থাকতে পারবো না। তার জীবনে বিরাট বড় একটা ধাক্কা এসেছে, আমরা সে কথায় আসব, কিন্তু সেখান থেকে তিনি মনে করেন যে আমাকে বাঁচিয়ে রেখেছে আমার গান, আমার সঙ্গীত। আমরা এরপরে একটি গান শুনব, আবারও এসপি বালাসুব্রমণিয়ামের সঙ্গে ডুয়েট আমরা একটা গান শুনব, আর এই গানটা শুনতে শুনতেই আমরা সংবাদ বিরতিতে চলে যাব, এবং সংবাদ বিরতির পরে 3:10 আমরা ফিরে আসব, এবং ফিরে এসে আবারও

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold.
1: একটু শুনুন, আপনার জরুরি কাজের তালিকায় এই গুরুত্বপূর্ণ কাজটি

0: রাখতে ভুলবেন না।
1: 2025-26 অর্থবর্ষের জন্য যেসব করদাতাকে আইটিআর 1 বা আইটিআর 2 ফর্মে আয়কর রিটার্ন দাখিল করতে হবে, তাদের রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ 31 জুলাই 2026।
0: রিটার্ন দাখিলের আগে আপনার AIS ও ফর্ম 26AS ভালোভাবে মিলিয়ে দেখুন। পাশাপাশি বিদেশে অর্জিত আয় এবং বিদেশে থাকা সম্পদের সঠিক সম্পূর্ণ নির্ভুল বিবরণ অবশ্যই রিটার্নে উল্লেখ করুন।
1: আপনার আয়কর রিটার্নে সঠিক ও নির্ভুল তথ্য প্রদান করুন, এতে রিফান্ড দ্রুত প্রক্রিয়াকরণ ও প্রদান করা সহজ হয়। সঠিক হলে রিফান্ড দ্রুত মেলে।
0: প্রত্যেক আয়কর দাতা একজন রাষ্ট্র নির্মাতা। আয়কর বিভাগ, ভারত সরকার।
2: সত্যি কথা বলি, এখন তো গরম পড়ে গেছে আর হাজার হাজার টাকার ইলেকট্রিক বিলও আসা শুরু হয়ে গেছে। গিন্নি তো কবে থেকেই বলছে সোলার প্যানেল লাগানোর কথা, বলছে সরকার সাবসিডিও দিচ্ছে। আমি যাকেই জিজ্ঞেস করছি সবাই বলছে জিরো বিল আসতে শুরু করেছে। ভাবছি এবার লাগিয়েই নিই। বিদ্যুৎ যখন বিনা পয়সায় পাওয়া যাচ্ছে তখন লাগাচ্ছেন না কেন? আপনিও লাগিয়ে নিন PM সূর্যঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন PM সূর্যঘর.gov.in।
3: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold। শুনছেন ফিল্মি গানের সফর, সুরেলা সফর, সুরেলা সফর, সুরেলা সফর 100.1 FM Gold-এ। সুরেলা সফরে আজ মেলডি মেকার্স।

শুনছেন সুরেলা সফর 100.1 FM গোল্ডে। আর আজ সুরেলা সফর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি, আপনার সাথে আমি আরজে প্রযুক্তি। আজকে সুরেলা সফর আমরা সাজিয়েছি কে এস চিত্রার গান দিয়ে। এই মাসটা যেহেতু তার জন্মমাস, আর মেলোডি মেকারসে তার গান দিয়েই সাজালাম আজকের এই সুরেলা সফর। লতা মঙ্গেশকরকে যেরকম নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া বলা হয়, তেমন নাইটিঙ্গেল অফ সাউথ ইন্ডিয়া বলা হয় কিন্তু চিত্রাকে। আর লতা মঙ্গেশকরের সঙ্গে তার একটা দারুণ মিষ্টি সম্পর্ক ছিল, সেই সম্পর্কের কথায় আসব। তবে হরিহরন এবং কে এস চিত্রার সঙ্গে অনেক গান কিন্তু আমরা পেয়েছি, তার মধ্যে অবশ্যই বেশিরভাগই দক্ষিণ ভারতীয় ছবি, কিন্তু উত্তর ভারতীয় ছবিতেও আমরা বেশ কিছু জায়গায় হরিহরনের সঙ্গে চিত্রাকে একসঙ্গে পেয়েছি। যেরকম আমরা এস পি বালাসুব্রমণিয়ামের সঙ্গে বিশেষ করে আমরা ডুয়েট হিসাবে তাকে পেয়েছি, কিন্তু এই যে চিত্রার গলার মধ্যে এমন একটা অদ্ভুত মাদকতা, এমন একটা অদ্ভুত আদুরে বিষয়, সেটা মনে হয় সবাই ফিল করেন। এবং কোথাও না তাঁর কণ্ঠস্বর একটা একটু হাই পিচ কণ্ঠস্বর তো, কিন্তু সেই হাই পিচটাও যেন ভিতর থেকে কোন গভীর থেকে উঠে আসছে, এইরকম একটা মনে হয় তাঁর কণ্ঠ শুনলে। কিন্তু এই যে মানে তাঁর গলার মধ্যে বেশিরভাগটাই, যেহেতু তিনি দক্ষিণ ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের একদম শিখে বড় হয়েছেন, ফলে তাঁর গলার মধ্যে এই নানা ধরনের কাজ, মূলত মেলোডিয়াস গান তার ভিতরে বেশি খেলা করে। তিনি নিজেও মনে করেন যে তাঁর কণ্ঠস্বরটি মেলোডি গানের জন্যই বেশি পারফেক্ট, কিন্তু একজন মানুষ তাকে নিয়ে ভীষণ ভাঙাচোড়া করেছেন, তাকে নানা রকমের গান গাইয়েছেন, তিনি হলেন এ আর রহমান। এ আর রহমানের সঙ্গে তাঁর প্রথম দেখা কিন্তু ইলায়ারাজার সঙ্গে যখন তিনি কাজ করতে গেছেন, এইরকম একটা সময় তিনি দেখেছেন যে ইলায়ারাজার গ্রুপে একটা ছোট্ট বাচ্চা মতো

ছেলে, সে পাশে বসে কিবোর্ড বাজাচ্ছে, খুব শান্ত, খুব একটা কথা টথা বলে না। তো অনেক বছর পরে, মানে যখন ইলায়ারাজার গ্রুপে দেখা হয়েছিল, তখন তিনি যখন নাম জিজ্ঞাসা করেছিলেন, জেনেছিলেন তার নাম দিলীপ। অনেক বছর পরে রোজা ফিল্মের জন্য তার কাছে অফার আসে, এবং অফার আসে এ আর রহমানের কাছ থেকে। তিনি যখন ওখানে যান, এ আর রহমানের সঙ্গে কথা বলেন, দেখেন যে এই মানুষটিও বেশ শাই, সফট স্পোকেন, লিটল স্পোকেন বলা যেতে পারে, মানে একেবারেই কথা বলে না। তো অনেকক্ষণ কথাবার্তা বলার পরে তাঁর কোথাও একটা চেনা চেনা মনে হলো। তিনি যখন কথা বলতে শুরু করলেন, তখন বুঝতে পারলেন সেই বহু যুগ আগে ইলায়ারাজার গ্রুপে যে ছোট্ট ছেলেটিকে তিনি দেখেছিলেন কিবোর্ড বাজাতে, সেই ছেলেটি তাকে ডেকেছে, তার নাম এবার বদলে গেছে, এ আর রহমান হয়ে গেছে। তো এই ছেলেটি তাকে দিয়ে তো অনেক গান, রোজাতে আমরা অসাধারণ গান পেয়েছি, পরবর্তীকালে বম্বে ছবিতে আমরা তাকে অনেকগুলি গানে পেয়েছি। তবে বম্বে ছবিতে তুহিরে এই গানটি, যেটা সাউথ ইন্ডিয়ান ভার্জনটা চিত্রা গেয়েছিলেন, কিন্তু তার হিন্দি ভার্জনটা গেয়েছেন কবিতা কৃষ্ণমূর্তি, আমরা জানি হরিহরনের সঙ্গে। এবার যেটা হলো যে তার সবগুলি গানই গাওয়ার কথা ছিল, কিন্তু একটি কোম্পানি আর কি, তারা বললেন যে না, এটি যখন হিন্দিতে ডাবড হচ্ছে ছবিটি, হিন্দিতেও গানগুলো তৈরি করা হচ্ছে, তাহলে কোনো একজন হিন্দুস্তানি সিঙ্গার তিনি এই গানটি গাইলেই ভালো হয়, এরকম একটা ভাবনা থেকেই তাকে বলা হলো, এবং মানে এ আর রহমানকে বলা হলো। এ আর রহমান তখন খুব কাঁচুমাচু করে এলেন চিত্রাজির কাছে, এবং চিত্রাজিকে বললেন যে চিত্রাজি, এরকম একটা বিষয় হচ্ছে, তারা একটু আপত্তি করছেন, তারা বলছেন যে একটা গান যদি একটু, মানে যাকে বলা যায় যে উত্তর ভারতীয় কোনো গায়িকাকে দিয়ে যদি গাওয়ানো যায় তাহলে ভালো হয়। তো চিত্রাজি খুব স্বাভাবিকভাবেই বললেন, না না ঠিক আছে, তাহলে কোনো অসুবিধা নেই। যেটা হলো যে সেই গানটি গাইলেন কবিতা কৃষ্ণমূর্তি। আইরনি দেখুন, কবিতা কৃষ্ণমূর্তি, যদিও আমরা হিন্দি গানের জগতেই তার পরিচিতি বেশি, কিন্তু একধারে তো তিনি আসলে তো সাউথ ইন্ডিয়ানই বটে। তো যাই হোক, আমরা এবারে যে গানটি শুনব, ওই যে বলছিলাম যে এ আর রহমান তাকে নিয়ে নানা রকম ভাঙাচোরা করেছেন, এবারে আমরা একটি গান শুনব স্বপ্নে ছবি থেকে। এই ছবিতে শঙ্কর মহাদেবন, চিত্রা একসঙ্গে যে গানটি, সেই গানটি আমরা শুনবো। এবং এই গানটি যখন তৈরি হচ্ছে, তখন চিত্রা বলেছিলেন এ আর রহমানকে যে এই গানটা কি আমি গাইতে পারবো, ওই গানটার মধ্যে এমনভাবে রেখেছেন আপনি বিষয়টা। তখন রহমান বলেছিলেন যে এই গানটা আমার চাই, আপনার কণ্ঠেই চাই, এবং একদম অন্য চিত্রাজিকে যেন আমরা দেখতে পাই, সেইটা আমার ভীষণ একটা চাওয়া, এবং আপনি একদম নিজেকে ভাঙুন নানা রকমভাবে। তো উনি ফুল থ্রোটে এই গানটি গেয়েছিলেন, আমরা শুনি সেই গানটা, ফিরে আসবো আবারও চিত্রাজিকে নিয়ে আরও অনেক অনেক গল্পে।

আহা, এই গান কিন্তু চিত্রাজিকে সবচেয়ে বোধহয় জনপ্রিয় করে তুলেছিল উত্তর ভারতীয় মানুষদের মধ্যে। যদিও তিনি বহু গান দক্ষিণ ভারতীয় এবং উত্তর ভারতীয় মিলে বহু গান গেয়েছেন, তার মতে তিনি 17,000 গান রেকর্ড করেছেন তার জীবনে এখনও অবধি। এরপরে নিশ্চয়ই আরও সেই সংখ্যাটা 20ও ছাড়িয়ে যেতে পারে। এ আর রহমান সম্পর্কে তিনি সবসময় একটা কথা বলেন, আমরা একটু আগেও যে গান শুনছিলাম বম্বে ছবি থেকে এ আর রহমানের সুরারোপিত সেই গান, তিনি সবসময় বলেন যে তার ভিতরে মানে তার সুরারূপের মধ্যে অদ্ভুত একটা যেমন মেলোডিও রয়েছে, আবার অন্যদিকে এত ধরনের ইম্প্রোভাইজেশন রয়েছে যে সেটা যে শুধুমাত্র মেলোডি যারা পছন্দ করেন তাদের নয়, ইয়াংস্টারকেও ভীষণভাবে টানে তার গান। এবং তার কম্পোজিশনের মধ্যে, তার অর্কেস্ট্রেশনের মধ্যে এমন কিছু থাকে যেটা সব ধরনের মানুষকে কিন্তু একই রকমভাবে আনন্দ দিতে পারে। যেরকম তিনি ইয়ারামানের প্রচুর গান, প্রচুর ছবিতে ইয়ারামানের সুরে তিনি গান করেছেন চিত্রাজি, কিন্তু আবার উত্তর ভারতীয় যে সমস্ত সুরকারেরা রয়েছেন যেমন আনন্দ মিলন, অনু মালিক, এদের সঙ্গেও অনেক কাজ করেছেন। এবারে আমরা অনু মালিকের সুরে একটি গান শুনব, এটিও অত্যন্ত জনপ্রিয় বিরাসত ছবির গান, অত্যন্ত জনপ্রিয় একটি গান। কিন্তু এই গান শোনার আগে একটু বলি, সেটা হচ্ছে যে তিনি তো মূলত দক্ষিণ ভারতীয় একজন মানুষ, কিন্তু এত সুন্দর হিন্দি গানগুলো, হিন্দি ডিকশনগুলো এত সুন্দর, তার কারণ তার বক্তব্য কেরালাতে যখন তিনি পড়াশোনা করেছেন তখন তাদের কম্পালসারি হিন্দি পড়তে হতো, ফলে তিনি হিন্দিটা খুব ভালো করে জানেন, লিখতে এবং পড়তে জানেন। হয়তো নিয়ত অভ্যাসের না থাকার ফলে তিনি বলতে ততটা স্বচ্ছন্দ নন, কথা বলতে ততটা স্বচ্ছন্দ নন। কিন্তু শুধু তো হিন্দি নয়, তিনি ভারতীয় বিভিন্ন ভাষায় গান গেয়েছেন, তিনি বাংলা গান গেয়েছেন, তিনি ওড়িয়া গান গেয়েছেন। এই মুহূর্তে বাংলা গান আমার হাতের কাছে নেই, থাকলে অবশ্যই আপনাদের শোনাতাম। তখন তাকে যখন জিজ্ঞাসা করা হয় যে এই যে অন্যান্য ভাষাগুলো তিনি কী করে সেইগুলোকে আয়ত্ত করেন, তো সেক্ষেত্রে তিনি বলেছেন যে তিনি নিজের মতন করে সেই ভাষাগুলো লিখে নেন। সবসময় যে তার এক্সপ্রেশন তিনি জানতে পারছেন সঠিকভাবে সেটা নয়, কারণ সেটা সম্ভবও নয়, কিন্তু তিনি কিছু অর্থ জেনে নেন আর কিছু নিজের মতো করে তৈরি করে নেন সেই এক্সপ্রেশনগুলো দেওয়ার জন্য। আর খুব সত্যি কথা বলতে চিত্রাজি গলা যখন ফেলেন সেটাই এত সুরেলা যে তখন আর ওই ভাষার যে একটা অর্থবোধ সেটাকে বুঝে বলতে হবে সেটা বোধহয় কোথাও আমাদের কানে আসে না, তার ওই সুরেলা কণ্ঠটি আমাদের মনকে একেবারে মাতিয়ে তোলে। আর হিন্দি গানের ক্ষেত্রে তিনি সবসময় বলতেন যে কখনো কখনো কয়েকটা শব্দের ক্ষেত্রে আমার একটু অসুবিধা হয়ে যায়, যেমন শামা বা খুশবু, এইগুলি যেগুলি উর্দু ধাঁচের একটু উচ্চারণ ভঙ্গিমা, সেখানে একটু তিনি বলেন যে তার সমস্যা হয়, কিন্তু বাকি খুব একটা সমস্যা হয় না। বিরাসত ছবির গান এই মুহূর্তে রইল আপনাদের জন্য।

এবারে আমরা চিত্রার কণ্ঠে একটি নন ফিল্ম গান শুনব, যে গানটি অত্যন্ত অত্যন্ত জনপ্রিয় হয়েছিল, তার মিউজিক ভিডিওটিও অত্যন্ত জনপ্রিয় হয়েছিল। উস্তাদ সুলতান খান এবং চিত্রার কণ্ঠে এই গান রইল।

চিত্রাজির কণ্ঠে আমরা গান শুনছিলাম। একটু আগে আপনাদের বলছিলাম যে ভারতের নাইটিঙ্গেল যদি লতা মঙ্গেশকরকে বলা হয় তাহলে সাউথ ইন্ডিয়ার নাইটিঙ্গেল বলা হয় চিত্রাজিকে। কে এস চিত্রা তাঁকেই বলা হয় সাউথ ইন্ডিয়ার নাইটিঙ্গেল। লতা মঙ্গেশকরের সঙ্গে একটা অদ্ভুত সম্পর্ক ছিল, তাঁর জীবনে একটা বিরাট শূন্যতা। তাঁর সন্তান, তার কন্যা সন্তান হঠাৎই জলে ডুবে মারা যান। দুবাইতে একটি অনুষ্ঠানে তারা গিয়েছিলেন, সেখানেই এই দুর্ঘটনাটি ঘটে। সেই সময় তিনি সাংঘাতিকভাবে ভেঙে পড়েছিলেন। এইরকম একটা সময় হায়দ্রাবাদে লতা মঙ্গেশকরের নামে একটি পুরস্কার দেওয়া হচ্ছিল এবং সেই পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছিলেন কে এস চিত্রা। উদ্যোক্তাদের কাছ থেকে যখন ফোন এলো তখন খুব স্বাভাবিক সেই মানসিক অবস্থায় তিনি পুরস্কারটি নিতে যেতে চাইছেন না। এরকম একটা সময় লতা মঙ্গেশকর তাকে ফোন করেন এবং তিনি বলেন যে তোমার মতন একজন মানুষকে সঙ্গীত থেকে সরে আসার, সরে থাকার কোনো অর্থই হয় না, তুমি হায়দ্রাবাদে যাও, পুরস্কারটি গ্রহণ করো, আমিও আসব সেখানে এবং কথা হবে। এই মানুষটির কাছে তিনি সেই কারণে সারা জীবন ঋণ স্বীকার করেন যে লতা মঙ্গেশকর আমাকে এইরকমভাবে উৎসাহ দিয়েছিলেন, এবং নিজে সবসময় বলেন যে আমার জীবনের এত বড় আঘাত থেকে আমি বেরিয়ে আসতে পেরেছি শুধুমাত্র আমার সঙ্গীতের জন্য। এবং একই সঙ্গে তিনি সকল মানুষের প্রতি এই বার্তা দেন যে যতই যাই হোক না কেন, জীবনে যাই ঘটে যাক না কেন, জীবনের প্রত্যেকের যে নিজস্ব কাজ সেই কাজ থেকে তাকে সরে থাকা একেবারেই উচিত হবে না। নিজে একজন ওয়ার্কাহোলিক মানুষ, সারা জীবনে মানে গান ছাড়া তিনি আর কিচ্ছু করেননি, কোথাও বেড়াতে যান না, আইসক্রিম খান না, শুধুমাত্র সঙ্গীতের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন। রঙ্গিলা ছবির গান শুনি, তারপরে ফিরে আসছি আবার।

এইরকমই বোধহয় তার জীবনের দর্শনটাও, যে কোনো কিছু না থাকুক সঙ্গীত যেন তার সঙ্গে সবসময় থাকে, এইরকমটাই তিনি ভেবেছেন। এবং খুব সত্যি কথা বলতে, যে তার জীবনের কথা যখন শুনছিলাম তার বিভিন্ন ইন্টারভিউতে, সেখানে তিনি বলছেন যে আমি প্রতিদিন শুধু গানের জন্যই জেগে উঠি, গানের জন্যই ঘুমোতে যাই আর কি, এবং প্রত্যেকটা দিন তার কাটে শুধুমাত্র গান নিয়ে ভাবনা চিন্তা করে। এবং ওই যে বলছিলাম, তিনি কোথাও বেড়াতে যান না, কোথাও কোনো মানে নিজের যে একটা নিজস্ব সময়, আমরা বলি না আজকাল নিজস্ব সময়ের বিষয়টা খুব মানে আলোচিত হচ্ছে, কিন্তু তিনি তার নিজস্ব সময় সবটাই দিয়েছেন সঙ্গীতকে। নেপথ্য

নারী কণ্ঠশিল্পী হিসেবে তিনি জাতীয় পুরস্কার পেয়েছেন 6-6 বার, যেটি সর্বাধিক জাতীয় পুরস্কার বলা হয় প্লেব্যাক সিঙ্গিংয়ের ক্ষেত্রে। এছাড়া তিনি 8 বার ফিল্মফেয়ার পুরস্কার পান, পদ্মশ্রী, পদ্মভূষণ। কে এস চিত্রাজিকে নিয়ে আজ আমরা কথা বললাম এবং তার বিভিন্ন গান শোনালাম, আর সেই গান শুনতে শুনতেই কিন্তু আজকে আমরা বিদায় নেব সুরেলা সফর থেকে। আপনাদের সঙ্গে এতক্ষণ ছিলাম আপনার সাথী আমি আরজি প্রযুক্তি। এই গান শুনতে শুনতে আজকে সুরেলা সফর থেকে বিদায় জানাই আপনাদের সকলকে, সকলে খুব ভালো থাকবেন।

0: একটু শুনুন, আপনার জরুরি কাজের তালিকায় এই গুরুত্বপূর্ণ কাজটিও রাখতে ভুলবেন না।
1: 2025-26 অর্থবর্ষের জন্য যেসব করদাতাকে ITR 1 বা ITR 2 ফর্মে আয়কর রিটার্ন দাখিল করতে হবে, তাদের রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ 31 জুলাই 2026।
0: রিটার্ন দাখিলের আগে আপনার AIS ও ফর্ম 26AS ভালোভাবে মিলিয়ে দেখুন। পাশাপাশি বিদেশে অর্জিত আয় এবং বিদেশে থাকা সম্পদের সঠিক সম্পূর্ণ নির্ভুল বিবরণ অবশ্যই রিটার্নে উল্লেখ করুন।
1: আপনার আয়কর রিটার্নে সঠিক ও নির্ভুল তথ্য প্রদান করুন, এতে রিফান্ড দ্রুত প্রক্রিয়াকরণ ও প্রদান করা সহজ হয়। রিটার্ন সঠিক হলে রিফান্ডও দ্রুত মেলে।
0: প্রত্যেক আয়কর দাতা একজন রাষ্ট্র নির্মাতা। আয়কর বিভাগ, ভারত সরকার।
2: এক প্রকার সে PM জয় অব গরিবো কে জয় বন গই হ্যায়।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 60 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1-4-5-5-5 নম্বরে ফোন করুন।
1: এখন ভারতের গ্রামে গ্রামে ছাদের চেহারা বদলে গেছে। আগে যেখানে ছাদে পাপড় আর কাপড় শুকোতে দেখা যেত, এখন সেখানে বিদ্যুতের বিল জিরো হয়ে গেছে। গ্রামে গ্রামে সোলার প্যানেল লাগানো চলছে, আপনিও লাগিয়ে নিন। 78,000 টাকা সাবসিডি দিচ্ছে ভারত সরকার। 30 লাখের বেশি পরিবার তো এর সুবিধা নিচ্ছে। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনার সঙ্গে যুক্ত হতে রেজিস্টার করুন pmsurjaghar.gov.in।
2: भारतीय वायु सेना में अग्निवीर वायु म्यूजिशियन बने। प्री रजिस्टर्ड भर्ती दिल्ली और बेंगलुरु में 31 अगस्त से 9 सितंबर 2026 तक आयोजित की जा रही है। अधिक जानकारी के लिए www.iafrecruitment.edcil.co.in पर जाएं।

আকাশবাণী কলকাতা এফএম গোল প্রচার তরঙ্গে খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্সের অ্যান্টি টেরোরিজম বিভাগ অভিযান চালিয়ে বর্ধমানের রেনেসা টাউনশিপ থেকে জঙ্গি যোগে মোহাম্মদ হামিম মণ্ডল ওরফে হামিম ফিগোকে আজ গ্রেপ্তার করেছে। ধৃতকে আদালতে পেশ করে এসটিএফ এর পক্ষ থেকে 14 দিনের হেফাজত চাওয়া হলে বর্ধমান সিজেএম আদালত তা মঞ্জুর করে। 24 বছর বয়সী হামিম আদপে পূর্ব বর্ধমানের মন্তেশ্বর থানার কুসুমগ্রামের বাসিন্দা। গোপন সূত্রে খবর পেয়ে এসটিএফ গতরাতে রেনেসায় হানা দিয়ে তাকে গ্রেপ্তার করে। তার সঙ্গে আইএসআই এর যোগ আছে বলে এসটিএফ এর দাবি। হামিমের বিরুদ্ধে রাজ্যে গুপ্তচর সেল তৈরি, দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ওপর নজরদারি, অপহরণ ও খুনের ষড়যন্ত্র, পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীর সঙ্গে পরিকল্পনা করে আন্তঃসীমান্ত অপরাধ চক্র চালানো এবং হানি ট্র্যাপের মাধ্যমে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি হাতানোর অভিযোগ করা হয়েছে। ধৃতের কাছ থেকে একটি আইফোন ও বেশ কিছু নথি বাজেয়াপ্ত হয়েছে। ফোন থেকেও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে। হামিমকে বিভিন্ন রাজনৈতিক নেতা ও দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের গতিবিধির ওপর নজরদারির কাজে লাগানো হয়েছিল। রাজ্যের মুখ্যমন্ত্রী সহ কয়েকজন বিধায়ক ও শাসক দলের নেতার গতিবিধির ওপর নজরদারি করে সে সংক্রান্ত তথ্য পাচারের সঙ্গেও সে জড়িত ছিল বলে এসটিএফ এর সন্দেহ। তার মোবাইল থেকে পাকিস্তানের এক এজেন্টের সঙ্গে অস্ত্র সংগ্রহ সংক্রান্ত চ্যাট পাওয়া গেছে। এর আগে সে হাওড়ার গোলাবাড়ি থানার পিলখানা লেনে ছিল। পুলিশ সূত্রে জানা গেছে, বিধানসভার ভোটের ফল বেরোনোর পরই হামিম পাকিস্তানি হ্যান্ডলার ও আইএসআই এর এজেন্টদের নির্দেশে সক্রিয় হয়ে ওঠে। ঝাড়খণ্ডের এক মহিলাও তার সঙ্গে যুক্ত ছিল বলে এসটিএফ।

0: সূত্রে জানা গেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে জানিয়েছেন, পূর্বতন সরকারের শীর্ষে থাকা ব্যক্তি প্রশ্রয়ে বীরভূমে পাথর ও বালি মাফিয়া মোহাম্মদ নিজামুদ্দিন ওরফে টুলু মণ্ডলের এত রমরমা সম্ভব হয়েছে। তার বক্তব্য, এত সম্পত্তির মালিক হওয়া একদিনে সম্ভব নয় যদি না শীর্ষস্তরের মদত থাকে। তিনি জানান, দুর্নীতির কারণে শুধুমাত্র একটি জেলা থেকেই ১৫,০০০ কোটি টাকা রাজ্যের ক্ষতি হয়েছে। বীরভূমের মোহাম্মদবাজারের দেউচা গ্রামে টুলু মণ্ডলের আত্মীয় মিনার মণ্ডলের বাড়িতে পুলিশি অভিযান প্রসঙ্গে আজ নবান্নে এক সাংবাদিক সম্মেলনে শ্রী অধিকারী বলেন, এ রাজ্যের পুলিশ যথেষ্ট দক্ষ এবং তারাই ঘটনা তদন্ত যথাযথভাবেই করছে। টুলু মণ্ডলের মালিকানাধীন ২৪২টি গাড়ি সিজ করা হয়েছে, তার মধ্যে রয়েছে ৮৩টি ডাম্পার এবং অত্যাধুনিক বিলাসবহুল গাড়ি।
1: ওনার যতগুলো অ্যাকাউন্ট এখনো অব্দি পেয়েছি বিভিন্ন অ্যাকাউন্টে ৯৩ কোটি টাকা, সেই ৯৩ কোটি টাকা আমরা টুলু মণ্ডলের অ্যাকাউন্ট গুলোকে আমরা ফ্রিজ করেছি। এর বাইরেও ক্যাশ রিকভারি করা হয়েছে ৫৩ লক্ষ টাকা, আর আমাদের গোল্ড অর্নামেন্ট ২৬৮ গ্রাম, সিলভার ৪০০ গ্রাম, প্লাটিনাম জুয়েলারি ২৩ গ্রাম। এছাড়াও থ্রি ক্যাশ কাউন্টিং মেশিন পাওয়া গেছে, ১ কম্পিউটার, ২ পেন ড্রাইভস, ১ সিপিইউ and several documents. এছাড়াও আপনার ৮৩টা ট্রাক আর ড্রাম্পার, সেটাকেও সিজার লিস্টে নেওয়া হয়েছে। এর বাইরে আমরা ২১টা প্রপার্টি পেয়েছি।
0: মুখ্যমন্ত্রী আর সাংবাদিক বৈঠকে স্পষ্ট করে দেন, দুর্নীতির সঙ্গে যে বা যারা যুক্ত থাকবে তাদের কাউকে রেয়াত করা হবে না। মূল মাথার খোঁজে যা যা করার সব করা হবে। টুলু মণ্ডল বিদেশে পালিয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে ১৫ কেজি সোনা ও ২৮৫ কোটি টাকা মিনার মণ্ডলের বাড়ি থেকে উদ্ধারের পর টুলু ঘনিষ্ঠ একাধিক ব্যক্তির বাড়িতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। মোহাম্মদবাজারের শেখটা গ্রামে টুলু মণ্ডলের পেট্রোল পাম্পের ম্যানেজার ক্ষুদাবক শেখের বাড়ি এবং তার সামনে থাকা একটি মাদ্রাসাতে ব্যাপক পুলিশি অভিযান চলছে। এছাড়াও সিউড়ি ও দেউচা আপেল মর্তুজা এবং মোহাম্মদবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মাহারার বাড়িতেও চলছে তল্লাশি। হুগলির ভদ্রেশ্বরে হাওড়া বর্ধমান মেন লাইনে আজ সকালে একটি ব্যান্ডেলগামী মালগাড়ির ইঞ্জিন লাইনচ্যুত হওয়ার ঘটনায় ৪ ঘণ্টারও বেশি সময় ধরে ট্রেন চলাচল ব্যাহত হয়। দুপুর ১:৩০টার পর থেকে হাওড়া ব্যান্ডেল, হাওড়া বর্ধমান ও কাটোয়া শাখায় ট্রেন চলাচল কিছুটা স্বাভাবিক হয়েছে। হাওড়া থেকে ভদ্রেশ্বরের দিকে ট্রেন চলাচল এখন স্বাভাবিক। অফিস টাইমে নিত্যযাত্রীরা দীর্ঘ সময় ধরে ট্রেন বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েন। দেশে পুনর্নবীকরণযোগ্য শক্তি প্রসার ঘটাতে আজ ৫,০৭০ কোটি টাকা ব্যয়ে প্রধানমন্ত্রী সূর্য সরোবর যোজনা অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ক্যাবিনেট। আজ নতুন দিল্লিতে ক্যাবিনেট বৈঠকের সিদ্ধান্ত জানিয়ে তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, আগামী ৫ বছর মেয়াদে এই প্রকল্পের আওতায় দেশের জলাশয়, খাল ও শিল্পাঞ্চলের পুকুরগুলিকে কাজে লাগিয়ে ৫,০০০ মেগাওয়াট ক্ষমতার ভাসমান সৌর প্যানেল প্রকল্প স্থাপন করা হবে, যার সঙ্গে মোট ১০,০০০ মেগাওয়াট ঘণ্টার শক্তি সঞ্চয় ব্যবস্থাও যুক্ত থাকবে।
2: प्रधानमंत्री सूर्य सरोवर योजना में जितने वाटर बॉडीज हैं, डैम्स हो, लेक्स हो, कैनाल्स हो, उन सब का उपयोग करके जो सोलर पावर जनरेशन कैपेसिटी क्रिएट करना है उसका अप्रूवल लिया गया है। 102 गीगावाट यानी 100,000 मेगावाट की कैपेसिटी पोटेंशियल है भारत में।
0: নিট ইস্যুতে ছাত্র আন্দোলনের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ সহ বিভিন্ন বিষয়ে বিরোধীদের হৈহট্টগোলের জেরে আজ লোকসভা ও রাজ্যসভার অধিবেশন দিনের মতো মুলতবি হয়ে গেছে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা প্রশ্নোত্তর পর্ব শুরু চেষ্টা করলে বিরোধী সাংসদরা সাম্প্রতিক ছাত্র আন্দোলনের উপর পুলিশি নির্যাতনের বিরুদ্ধে স্লোগান দেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিবৃতি দাবি জানাতে থাকেন। এই পর্বে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আলোচনার পরিবেশ তৈরির জন্য সাংসদদের আবেদন জানান ওম বিড়লা। ভারতীয় বক্সার প্রীতি পাওয়ার কমনওয়েলথ গেমসে মহিলাদের ৫৪ কেজি বিভাগে ফাইনালে পৌঁছেছেন। আজ তিনি জাম্বিয়ার ক্যাথরিন মাওয়েপেকে ৫-০ হারিয়ে রৌপ্য পদক জয় নিশ্চিত করেছেন। খবর পর এখনকার মতো শেষ হল। এরপর গ্রামীণ সংবাদ ৬টা বেজে ৩৫ মিনিটে।

0: একটু শুনুন, আপনার জরুরি কাজের তালিকায় এই গুরুত্বপূর্ণ কাজটিও রাখতে ভুলবেন না।
1: 2025-26 অর্থবর্ষের জন্য যেসব করদাতাকে ITR-1 বা ITR-2 ফর্মে আয়কর রিটার্ন দাখিল করতে হবে, তাদের রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ 31 জুলাই 2026।
0: রিটার্ন দাখিলের আগে আপনার AIS ও ফর্ম 26AS ভালোভাবে মিলিয়ে দেখুন। পাশাপাশি বিদেশে অর্জিত আয় এবং বিদেশে থাকা সম্পদের সঠিক সম্পূর্ণ নির্ভুল বিবরণ অবশ্যই রিটার্নে উল্লেখ করুন।
1: আপনার আয়কর রিটার্নে সঠিক ও নির্ভুল তথ্য প্রদান করুন, এতে রিফান্ড দ্রুত প্রক্রিয়াকরণ ও প্রদান করা সহজ হয়। রিটার্ন সঠিক হলে রিফান্ডও দ্রুত মেলে।
0: প্রত্যেক আয়কর দাতা একজন রাষ্ট্র নির্মাতা। আয়কর বিভাগ, ভারত সরকার।
2: একটা সময় হুকুম সিংহের বাড়ির লোকেরা ওকে খিটির মিটির সিংহ বলে ডাকত, কারণ লাইট ফ্যান চলতে দেখলেই চেঁচামেচি করত।
3: এই কেষ্ট, পাখা চালিয়ে রেখেছিস কেন? বিল কি তোর বাবা দেবে?
2: কিন্তু এখন ওকে সবাই পেয়ারে লাল বলে ডাকে, কারণ যখন থেকে সোলার প্যানেল লাগানো হয়েছে তখন থেকে ইলেকট্রিক মিটার যেমন ঘুমোয়, তেমন হুকুম সিংহ নিশ্চিন্তে ঘুমোয়। PM সূর্য ঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন PM সূর্যঘর.gov.in।
4: एक बार फिर से बहुत बहुत स्वागत है जायन क्लासिक्स में। तो एक बार फिर से नमस्कार आप सभी को, मैं आपके आपकी अपनी पापिया, और आप सुन रहे हैं जायन क्लासिक्स, एक ऐसा साथ जहां चाय की गर्माहट और सदाबहार गीतों की मिठास मिलकर बना देती है यादों की खूबसूरत महफिल।

0: একটু শুনুন, আপনার জরুরি কাজের তালিকায় এই গুরুত্বপূর্ণ কাজটিও রাখতে ভুলবেন না।
1: 2025-26 অর্থবর্ষের জন্য যেসব করদাতাকে ITR 1 বা ITR 2 ফর্মে আয়কর রিটার্ন দাখিল করতে হবে, তাদের রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ 31 জুলাই 2026।
0: রিটার্ন দাখিলের আগে আপনার AIS ও ফর্ম 26AS ভালোভাবে মিলিয়ে দেখুন। পাশাপাশি বিদেশে অর্জিত আয় এবং বিদেশে থাকা সম্পদের সঠিক সম্পূর্ণ নির্ভুল বিবরণ অবশ্যই রিটার্নে উল্লেখ করুন।
1: আপনার আয়কর রিটার্নে সঠিক ও নির্ভুল তথ্য প্রদান করুন, এতে রিফান্ড দ্রুত প্রক্রিয়াকরণ ও প্রদান করা সহজ হয়। রিটার্ন সঠিক হলে রিফান্ডও দ্রুত মেলে।
0: প্রত্যেক আয়কর দাতা একজন রাষ্ট্র নির্মাতা। আয়কর বিভাগ, ভারত সরকার।
2: এক প্রকার সে পিএম জয় অব গরিবো কি জয় বন গই হ্যায়।

আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 60 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1-4-5-5-5 নম্বরে ফোন করুন।

0: একটু শুনুন, আপনার জরুরি কাজের তালিকায় এই গুরুত্বপূর্ণ কাজটিও রাখতে ভুলবেন না।
1: 2025-26 অর্থবর্ষের জন্য যেসব করদাতাকে ITR 1 বা ITR 2 ফর্মে আয়কর রিটার্ন দাখিল করতে হবে, তাদের রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ 31 জুলাই 2026।
0: রিটার্ন দাখিলের আগে আপনার AIS ও ফর্ম 26AS ভালোভাবে মিলিয়ে দেখুন। পাশাপাশি বিদেশে অর্জিত আয় এবং বিদেশে থাকা সম্পদের সঠিক সম্পূর্ণ নির্ভুল বিবরণ অবশ্যই রিটার্নে উল্লেখ করুন।
1: আপনার আয়কর রিটার্নে সঠিক ও নির্ভুল তথ্য প্রদান করুন, এতে রিফান্ড দ্রুত প্রক্রিয়াকরণ ও প্রদান করা সহজ হয়। রিটার্ন সঠিক হলে রিফান্ডও দ্রুত মেলে।
0: প্রত্যেক আয়কর দাতা একজন রাষ্ট্র নির্মাতা। আয়কর বিভাগ, ভারত সরকার।

আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছে ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হলো, সারা দেশের সঙ্গে এরাজ্যেও আগামীকাল জনগণনার কাজ শুরু হতে চলেছে। বর্ধমানের রেনেসা টাউনশিপ থেকে জৈশ এ মোহাম্মদ জঙ্গি হামিম মণ্ডল গ্রেপ্তার, তার 14 দিনের এসটিএফ হেফাজত। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিষয়টিকে অত্যন্ত স্পর্শকাতর বলে অভিহিত করেছেন। রাজ্যে দীর্ঘদিনের অমীমাংসিত রেল প্রকল্পের কাজে জমি অধিগ্রহণে অগ্রগতি হয়েছে বলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রিসভা পিএম কিষাণ প্রকল্পের মেয়াদ 2026-27 থেকে বাড়িয়ে 2030-31 করার বিষয়টি অনুমোদন করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, পূর্বতর সরকারের শীর্ষে থাকা ব্যক্তির প্রশ্রয়েই বীরভূমে পাথর ও বালি মাফিয়া টুলু মণ্ডলের এত রমরমা। টুলুর বেশ কয়েকটি গাড়ি ও বাড়ি বাজার

0: ব্যাহত করা হয়েছে। ডুরান্ড কাপ ফুটবলে কিশোর ভারতী স্টেডিয়ামে ইস্ট বেঙ্গল সিআইএসএফ প্রোটেক্সের মুখোমুখি। আসছে বিস্তারিত খবরে। সারা দেশের সঙ্গে এরাজ্যেও আগামীকাল জনগণনার কাজ শুরু হতে চলেছে। ডিজিটাল পদ্ধতিতে দুটি ধাপে হবে গণনার কাজ। প্রথম ধাপে আগামীকাল থেকে 15ই আগস্ট পর্যন্ত নাগরিকরা স্বশুমারি প্রক্রিয়ায় http://ac.census.gov.in এই অনলাইন পোর্টালের মাধ্যমে নিজেদের তথ্য নিজেরাই নথিবদ্ধ করতে পারবেন। দ্বিতীয় ধাপে 16ই আগস্ট থেকে 14ই সেপ্টেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে তালিকাভুক্তি ও গণনার কাজ চলবে। পরবর্তী পর্যায়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে প্রত্যেক পরিবারের সদস্যের নাম, বয়স, লিঙ্গ, জাতি, ধর্ম সংক্রান্ত বিস্তারিত তথ্য সংগ্রহ করে প্রকৃত জনসংখ্যা গণনা করা হবে। এদিকে জনগণনার প্রস্তুতি হিসেবে কলকাতা শহরকে মোট 8,112টি ব্লকে ভাগ করা হয়েছে। গণনার কাজ সুষ্ঠু ও নির্ভুলভাবে সম্পন্ন করার জন্য নেওয়া হয়েছে সব রকমের ব্যবস্থা। কলকাতা পুরসভা এলাকায় শহরবাসী যাতে জনগণনায় দ্রুত অংশ নেন, পুর কমিশনার ও পুর প্রশাসক স্মিতা পাণ্ডে সেই আবেদন জানিয়েছেন। পুরভবনে আজ এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ভারতে এই প্রথম ডিজিটাল ব্যবস্থায় জনগণনার কাজ হচ্ছে, সবাইকে জনগণনায় অংশ নেওয়ার আবেদন জানান তিনি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, জঙ্গি সংগঠন জেইশের নিশানায় তিনি ছাড়াও রাজ্য মন্ত্রিসভার সদস্য উমেশ রায় রয়েছেন। নবান্নে আজ তিনি সাংবাদিকদের বলেন, বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর, জাতীয় নিরাপত্তার স্বার্থে তিনি এর বিষয়ে কিছু বলতে চান না। এসটিএফই আগামীকাল এ বিষয়ে বিস্তারিত জানাবে। উল্লেখ, বর্ধমানের রেনেসা টাউনশিপ থেকে ধৃত জৈশ এ মহম্মদ জঙ্গি মোহাম্মদ হামিম মণ্ডল ওরফে হামিম ফিগোকে 14 দিনের এসটিএফ হেফাজতে পাঠানো হয়েছে। তাকে আজ বর্ধমানের সিজিএম আদালতে তোলা হয়। 24 বছর বয়সী হামিম পূর্ব বর্ধমানের মন্তেশ্বর থানার কুসুম গ্রামের বাসিন্দা। রেনেসা টাউনশিপের একটি ফ্ল্যাটে সে ভাড়া থাকত। গোপন খবরের ভিত্তিতে তল্লাশি চালিয়ে এসটিএফ গতরাতে তাকে রেনেসা থেকে গ্রেপ্তার করে। ধৃতের কাছ থেকে একটি আইফোন ও বেশ কিছু নথি বাজেয়াপ্ত করা হয়েছে। ফোন থেকেও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে। তার মোবাইল থেকে পাকিস্তানের এক এজেন্টের সঙ্গে অস্ত্র সংগ্রহ সংক্রান্ত চ্যাট পাওয়া গেছে। জঙ্গি গোষ্ঠীর হয়ে অস্ত্র সংগ্রহের কাজেও সে লিপ্ত ছিল। এর আগে সে ছিল হাওড়ার গোলাবাড়ি থানার পিলখা লেনে। হামিমের সঙ্গে আইএসআই এর যোগাযোগ আছে বলে এসটিএফ এর দাবি। তার বিরুদ্ধে রাজ্যে গুপ্তচর সেল তৈরি, দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তির ওপর নজরদারি, অপহরণ ও খুনের ষড়যন্ত্র, পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীর সঙ্গে পরিকল্পনা করে আন্তঃসীমান্ত অপরাধ চক্র চালানো এবং হানি ট্র্যাপের মাধ্যমে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। এসটিএফ সূত্রে জানা গেছে, হামিমকে বিভিন্ন রাজনৈতিক নেতা ও দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তির গতিবিধির ওপর নজরদারির কাজে লাগানো হয়েছিল। রাজ্যের মুখ্যমন্ত্রী সহ কয়েকজন বিধায়ক ও শাসক দলের নেতার ওপর নজরদারি করে সেই সংক্রান্ত তথ্য পাচারের সঙ্গেও সে জড়িত বলে অনুমান। পুলিশ সূত্রে জানা গেছে, বিধানসভায় ভোটের ফল বেরোনোর পরই হামিম পাকিস্তানি হ্যান্ডলার ও আইএসআই এজেন্টদের নির্দেশে সক্রিয় হয়ে ওঠে। ঝাড়খণ্ডের এক মহিলাও তার সঙ্গে যুক্ত বলে এসটিএফ জানিয়েছে। মুর্শিদাবাদের 3 সাংসদের এনসিপিআই ছেড়ে কালীঘাট তৃণমূল কংগ্রেসে ফিরে যাওয়ার নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে সে ব্যাপারে বিজেপির কোনো উদ্বেগ নেই। দলের রাজ্য সভাপতি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য আজ নতুন দিল্লিতে সাংবাদিকদের বলেন, এনডিএ জোটে যারা শরিক হয়েছেন তাদের স্বাগত, যতদিন ইচ্ছে তারা এনডিএ জোটে থাকবেন, কিন্তু তাদের মধ্যে কেউ ভিন্ন পথে যেতে চাইলে সেটি তাদের দলীয় বিষয়, সে সম্পর্কে বিজেপির কিছু বলার নেই।
1: যারা এনডিএ শরিক হয়েছেন তারা এনডিএতে স্বাগত, যতদিন এনডিএতে তারা আছেন এনডিএতে থাকবেন, এবং তাদের মধ্যে থেকে যদি কেউ অন্য কোন রাস্তায় হাঁটতে শুরু করে তাও তাদের মাথা ব্যথা এনি আমাদের কিছু বলেন। আর যেখানে বলা হচ্ছে মার্চ করে যাবে, বিভিন্ন ধরনের বিবৃতি আসছে, আমার মনে হয় কলকাতা থেকে দিল্লির দূরত্ব শুধু 1500 কিলোমিটার। এখন সৌগতবাবু প্রবীণ সাংসদ রাজনীতিবিদ, আর উনি নিজের অবস্থানে সম্ভবত 5 বারের বেশি দল পরিবর্তন করেছেন, উনি ব্যাপারটা বোঝেন কখন যাওয়া আসার খেলাটা, ওনার থেকে ভালো অভিজ্ঞতা এই বিষয়ে।
0: রাজ্যে দীর্ঘদিনের অমীমাংসিত রেল প্রকল্পের কাজে জমি অধিগ্রহণে অগ্রগতি হয়েছে বলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন। সংসদে আজ রাজ্যসভার সদস্য বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, বর্তমান রাজ্য সরকারের সঙ্গে সুসমন্বয়ের ফলে চলতি বছরের মে মাস পর থেকে এই জমি অধিগ্রহণের গতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। প্রকল্প রূপায়ণ ত্বরান্বিত এবং যাবতীয় প্রতিবন্ধকতা দূর করার জন্য মুখ্য সচিবের নেতৃত্বে গঠন করা হয়েছে রাজ্যস্তরের একটি টাস্কফোর্স। পরিসংখ্যান দিয়ে।

0: রেলমন্ত্রী জানান 2026-27 আর্থিক বছরে রেল বাজেটে পশ্চিমবঙ্গের জন্য 14,205 কোটি টাকা বরাদ্দ হয়েছে, যা 2009 থেকে 2014 সাল পর্যন্ত বরাদ্দ বাজেটের তুলনায় 3 গুণেরও বেশি। রাজ্যে বর্তমানে 63টি রেল প্রকল্প অনুমোদিত, এর জন্য খরচ হবে 83,433 কোটি টাকা। হাওড়া মেন লাইনে হুগলির ভদ্রেশ্বরে মালগাড়ির ইঞ্জিন লাইনচ্যুত ও হাওড়া লিলুয়া শাখায় ওভারহেড তার ছিঁড়ে আজ দীর্ঘক্ষণ আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়। সকালে ব্যান্ডেলগামী মালগাড়ির ইঞ্জিন লাইনচ্যুত হয়, ফলে অফিস টাইমে নিত্যযাত্রীরা দুর্ভোগে পড়েন। ঘণ্টা চারেক পর লাইনচ্যুত ইঞ্জিন সরানো হলে দুপুর 1:30 নাগাদ হাওড়া ব্যান্ডেল, হাওড়া বর্ধমান ও কাটোয়া শাখায় ট্রেন চলাচল শুরু হয়। এদিকে হাওড়া লিলুয়া শাখায় বেলা 3টে নাগাদ ওভারহেডের তার ছিঁড়ে পড়ে, ওই তার সারিয়ে বেলা 4:30 নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে রেল সূত্রে জানা গেছে। দিনভর ট্রেন চলাচল ব্যাহত হওয়ায় চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। মেরামতির কাজের জন্য আগামী রবিবার 2 আগস্ট বিদ্যাসাগর সেতু আরও এক দফায় বন্ধ রাখা হবে। সকাল 6টা থেকে দুপুর 2টো পর্যন্ত এই সেতুতে সমস্ত রকমের যান চলাচল বন্ধ থাকবে বলে কলকাতা পুলিশের পক্ষ থেকে আজ এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি বা পিএম কিষাণ প্রকল্পের মেয়াদ 2026-27 থেকে বাড়িয়ে 2030-31 পর্যন্ত করার বিষয়ে অনুমোদন করেছে। নতুন দিল্লিতে আজ মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, পরবর্তী 5 বছর এই প্রকল্পের কাজ চালিয়ে যাওয়ার জন্য 3,15,000 কোটি টাকা অনুমোদন করা হয়েছে। এর মধ্যে দিয়ে কৃষকদের কল্যাণেই যে দেশের অগ্রগতির মূল ভিত্তি, সে বিষয়ে সরকারের দায়বদ্ধতার দিকটি সুনিশ্চিত হয়েছে। শ্রী বৈষ্ণব বলেন, পিএম কিষাণ প্রকল্পে যোগ্য কৃষক পরিবারগুলির কাছে সরাসরি সুবিধে হস্তান্তরের মাধ্যমে সময় মতো এবং স্বচ্ছ উপায়ে অর্থ সহায়তা পৌঁছে যাচ্ছে। এখনও পর্যন্ত 23 দফায় 4,47,000 কোটি টাকারও বেশি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছানো হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, পূর্বতন সরকারের শীর্ষে থাকা ব্যক্তির প্রশ্রয়েই বীরভূমে পাথর ও বালি মাফিয়া মোহাম্মদ নিজামুদ্দিন ওরফে টুলু মণ্ডলের এত রমরমা। নবান্নে আজ তিনি সাংবাদিকদের বলেন, এত সম্পত্তির মালিক হওয়া একদিনে সম্ভব নয় যদি না শীর্ষ স্তরের মদত থাকে।
1: সরকারের সাপোর্ট ছাড়া হতে পারে না। এত বড় র‍্যাকেট, এত দিন ধরে সবাই ইনভলভ রয়েছে, কিন্তু একটা অর্গানাইজ বছরের পর বছর বছরের পর বছর রেভিনিউ ফাঁকি দিচ্ছেন। 243টা গাড়ি তো একদিনে কেনা যায় না। অডি BMW কেনা হচ্ছে লুকিয়ে, পকেটের মধ্যে রাখা যায় না। 300 বিঘা প্রপার্টি, 7টা বড় বাড়ি, ফার্ম হাউস একদিনে করা যায় না। যারা সরকারে ছিলেন এতে রেজিস্ট্রি অফিস ইনভলভ আছে, এতে মোটর ভেহিকেলস ইনভলভ আছে, এতে লোকাল পুলিশ ইনভলভ আছে, এতে লোকাল পঞ্চায়েত ইনভলভ আছে।
0: মুখ্যমন্ত্রী আরো জানান, টুলু মণ্ডলের মালিকানাধীন 242টি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। তার মধ্যে রয়েছে 83টি ডাম্পার ও অত্যাধুনিক বিলাসবহুল গাড়ি, তার 7টি বাড়ি, 1টি খামার বাড়ি, 2টি পেট্রোল পাম্প, 1টি ইটভাটা সহ 21টি সম্পত্তির হদিস মিলেছে। এছাড়াও রয়েছে 300 বিঘা জমির মালিকানা। এদিকে 15 কেজি সোনা ও 28.5 কোটি টাকা মিনার মণ্ডলের বাড়ি থেকে উদ্ধারের পর টুলু ঘনিষ্ঠ একাধিক ব্যক্তির বাড়িতে পুলিশি অভিযান অব্যাহত। প্রায় 2 দশক পর কলকাতায় এসেছেন তসলিমা নাসরিন। আজ বেলা 12:30 নাগাদ তিনি বিমানবন্দরে অবতরণ করেন। আগামীকাল রবীন্দ্র সদনে এক অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। যাদবপুরের কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে আজ রুরান কাপ ফুটবলের গ্রুপ লিগ ম্যাচে ইস্টবেঙ্গল CISF প্রোটেক্টসের মুখোমুখি। একটু আগে পাওয়া খবরে জানা গেছে খেলা গোল শূন্য। কলকাতা প্রিমিয়ার লিগ ফুটবলে আজ 2টি খেলা হয়েছে। ব্যারাকপুর স্টেডিয়ামে পিয়ারলেস স্পোর্টস ক্লাব কালীঘাট স্পোর্টস ক্লাব।
2: ইয়ে আকাশবাণী হ্যায়। अब आप प्रियंका अरोड़ा से संसद में आज हुई कार्यवाही की समीक्षा सुनिए। पहले लोकसभा लेखक हैं।
3: किसान सम्मान निधि योजना को भी वर्ष 2024

भी कहा जाएगा। नए वर्ष 2023

प्रदेश सरकार को मंजूरी प्रमुख जन

सिरे से खा किए आण है।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি শোনা।
1: কথায় আছে, সত্যি কিন্তু কঠিন হয়। যে কথায় মন ভোলে না মন ভেঙে যায়, যে দেখায় রঙিন চশমার চোখ খুলে যায় বাস্তবের। সহজ নয় কিন্তু সত্যি। সবার জীবনেই এরকম কঠিন পরিস্থিতি থাকে যাকে সহজে মানা যায় না, কিন্তু এবার মেনে

নিতে হবে সেই কঠিন সত্যি। এই নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70 শব্দের মধ্যে আর পাঠিয়ে দিন 9903055992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন AIR FM Gold Kolkata@gmail.com। আগস্ট মাসের অনুগল্প লেখার বিষয় কঠিন সত্যি। গল্প পাঠানোর শেষ তারিখ 24 আগস্ট। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ডে।

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 FM Gold, আপনার কথা 100.1 FM Gold,
1: আপনার কথা নিয়ে একদম রেডি হয়ে আছি ঝুমুর আর সুদীপ্ত। আজকে আপনার কথায় যেটা নিয়ে আমার সুদীপ্তর আর আপনার কথা হবে, সেই বিষয়টা হচ্ছে সাফল্যের জন্য কঠোর পরিশ্রম বেশি জরুরি নাকি মেধা।
2: এই প্রশ্ন আমাদের জীবনে এক চিরন্তন বিতর্কের বিষয়। আজকে আপনার কথায় আমরা সেই নিয়েই আপনাদের কথা শুনব। মানুষের জীবনে সাফল্য অর্জনের পথে কি বেশি কার্যকর, অবিরাম কঠোর পরিশ্রম না জন্মগত বা অর্জিত মেধা? এই দ্বন্দ্ব কিন্তু যুগে যুগে চিন্তাবিদদের ভাবিয়েছে। একদল মনে করেন মেধা ছাড়া সাফল্যের ভিত্তি করা অসম্ভব, অন্যদল মনে করেন বা বিশ্বাস করেন নিয়মিত অধ্যবসায় এবং পরিশ্রমই শেষ পর্যন্ত সাফল্যের চাবিকাঠি। কিন্তু আপনি কি মনে করেন শুনব আমরা। আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা জানতে পারেন আপনার মতামত, 9903059922 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। এছাড়া ল্যান্ডলাইন নাম্বার তো রয়েছেই আপনারা জানেন, এবং সেই সঙ্গে রয়েছে আমাদের ফেসবুক পেজ,
1: সেখানেও আজকের এই বিষয়টা লেখা আছে। সেখানে গিয়েও আপনারা জানাতে পারেন আপনাদের মতামত, যে আপনাদের কাছে ঠিক কি মনে হয় যে সাফল্যের জন্য কঠোর পরিশ্রম বেশি জরুরি নাকি মেধা। শুরু করি, আপনাদের মতামত দিয়েই শুরু হবে, কারণ এটা তো আপনার কথা। উত্তম দালাল বলছেন, প্রিয় ঝুমুর দিদি ভাই এবং সুদীপ্ত দিদি ভাই, মানুষ নিজেই তার ভাগ্যের স্থপতি। এই ভাগ্যের সুষ্ঠু নির্মাণে চাই নিরবচ্ছিন্ন পরিশ্রম, তৎসহ মেধা। ইংরেজিতে একটা কথা আছে, দ্য বেস্ট ওয়ারশিপ ইজ স্টাউট ওয়ার্কিং, এবং অনলস শ্রম, অসীম উদ্যোগ এবং অপরিসীম অধ্যবসায় নিয়ে সচেষ্ট হওয়ার ঈপ্সিত স্থির লক্ষ্যে পৌঁছানোর পাদানি। মোদ্দা কথা, শ্রম এবং মেধা উভয়েরই অবশ্যই প্রয়োজন। মেধা বেশি থাকলে শ্রম কম লাগবে, মেধা কম থাকলে শ্রম বেশি প্রয়োজন। খরসরাই বেগমপুর হুগলি থেকে পাঠিয়েছেন তিনি তাঁর এই মতামত।
2: এরপর শেষ মাহমুদ পাইকপাড়া নলহাটি বীরভূম থেকে লিখছেন, পরিশ্রমের কোনো বিকল্প নেই, তবে সাফল্য সবার আসে না। পরিশ্রমের সঙ্গে মেধা খুব জরুরি। শুধু শুধু পরিশ্রম করে সাফল্য আসতে পারে? মাঠে হাল বইলাম, গাছ কাটলাম, কোদাল চালালাম, এগুলো পেতে কতটুকু সাফল্য আছে কে জানে। কিন্তু মেধা যদি থাকে তাহলে পরিশ্রম করলে সাফল্য অবশ্যই আসবে, লিখছেন শেষ মাহমুদ পাইকপাড়া নলহাটি বীরভূম থেকে।
1: এবার চলে যাই আমাদের হোয়াটসঅ্যাপে। সেখানে লিখছেন বিশ্বজিৎ কর, বোরাল মেন রোড, গড়িয়া, কলকাতা থেকে। এবং বিশ্বজিৎ যখনই আমাদের লিখে পাঠান তখন বেশ একটু ছন্দ করে লিখে পাঠাতে উনি পছন্দ করেন। উনি লিখছেন, সাফল্যের চাবিকাঠি দুটোই পরিশ্রম ও মেধা, অর্থনৈতিক প্রতিবন্ধকতা অন্যতম এক বাধা। কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে চাই নিরলস প্রয়াস, বিনা পরিশ্রমের ফসল এক কথায় হতাশ। অতি আত্মবিশ্বাসও কিন্তু চলার পথে অন্তরায়, লক্ষ্যে পৌঁছানোর পণ বিবেককে জাগায়। শুধু মেধাই নয় যথেষ্ট, পেতে সঠিক প্রতিদান, আন্তরিকতা, নিবিড় নিষ্ঠায় পরিশ্রম দেয় শান।
2: এরপর আমাদের ফেসবুক পেজে লিখছেন,

0: কল্যাণ কুমার শান্ডিল্য, রঘুনাথপুর, সরকারবাগান, কলকাতা 59 থেকে। শুভ সন্ধ্যার শুভেচ্ছা ঝুমুর ও সুদীপ্ত আপনাকে। শুভ সন্ধ্যা।
1: শুভ সন্ধ্যা।
0: যে কোনো অগ্রগতিতে সাফল্য পেতে কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। আবার এটাও লক্ষ্য করা গেছে, মেধার গর্বে পরিশ্রম না করার ফলে সাফল্য আসেনি। আসলে মেধার সাফল্যকে মিলিয়ে দিতে কঠোর পরিশ্রমের সাঁকো চাই। এর ফলে মেধাবী সাফল্যের শীর্ষে পৌঁছে যাবে, আর সাধারণ মান বা বুদ্ধিমান কঠোর পরিশ্রমের সাঁকো পেরিয়ে সাফল্য পাবে। শীর্ষে পৌঁছানোর সম্ভাবনা কম, তাই কঠোর পরিশ্রমের সাঁকো পেরোতেই হবে। মেধাবীর সাঁকো শক্তপোক্ত, এটা তার জন্মগত প্রাপ্তি। সাধারণ মানের ক্ষেত্রে পরিশ্রমের এদিক ওদিক হলে সাফল্য অধরা থেকে যাবে। নিজেকে পরিশ্রম করতেও অতিরিক্ত সতর্ক থাকতে হবে। এটা লিখেছেন কল্যাণ কুমার শান্ডিল্য, রঘুনাথপুর, সরকারবাগান, কলকাতা 59 থেকে।
1: দেখে নেব আমাদের সঙ্গে আমাদের ফোনে কে আছেন। নমস্কার। এই রে, এই তো ছিলেন, কোথায় গেলেন? যাই হোক, এর পরে আমরা রমা রায় লিখছেন ভি রোড, দাসনগর, হাওড়া 5 থেকে। বলছেন যে সাফল্যের জন্য কঠোর পরিশ্রম বেশি নাকি জরুরি নাকি মেধা? এই প্রসঙ্গে বলি, পরিশ্রমের মাধ্যমে আপনি নিজের বুদ্ধিমত্তা এবং সৃজনশীলতা দিয়ে এগিয়ে যেতে পারেন। তাই আপনার সফলতার জন্য পরিশ্রম এবং মেধা দুটোই প্রয়োজন। যদি পরিশ্রম না করেন তাহলে মেধাকে কাজে লাগাতে পারবেন না। যাদের মেধা বেশি তাদের কম পরিশ্রম করতে হয়, আর যাদের মেধা কম তাদের পরিশ্রম বেশি করতে হয়। এটি ঈশ্বরের দান, কিন্তু দুটোরই প্রয়োজন অপরিহার্য।
0: দেখি একবার ফোন লাইনে কেউ আছে নাকি। নমস্কার। হ্যালো। নমস্কার, সঙ্গে কেউ রয়েছেন? হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন কে বলছেন?
1: না না, একেবারে বাংলা প্রোগ্রাম।
0: আপনার কথা?
1: বেশ বেশ, হিন্দি প্রোগ্রাম হলে উনি কথা বলতেন, বাংলা প্রোগ্রামে।
0: যাই হোক, দিনেশ নস্কর বালিহাওড়া থেকে লিখছেন, একজন একজনের পরিপূরক, দুটোরই দরকার আছে। মেধা নিয়ে যদি আপনি বসে থাকেন সাফল্যে পৌঁছবেন কি করে? মেধাকে তো কাজ করতে হবে, তখনই মেধা পরিশ্রম করছে। কেউ যদি কুঁড়ে হয়, যার অনেক পরিশ্রম করার ক্ষমতা আছে, পরিশ্রম করবে না, তাহলে কি করে শীর্ষে পৌঁছবে? নিজেকে ভালোভাবে প্রতিষ্ঠিত করতে গেলে মেধাকে আর পরিশ্রমকে কাজে লাগতে হবে দুরকমভাবে, তাহলেই আপনি ঠিক জায়গায় পৌঁছবেন।
1: বেশ, এবার আসি হোয়াটসঅ্যাপে। বারাসাত থেকে বাবাই সিংহ বলছেন, আজকের বিষয় নিয়ে আমার মতামত একটু অন্যরকম। শুধু অন্ধের মতো গাধার খাটুনি খাটলেই যে সাফল্য আসবে এমন কোনো গ্যারান্টি নেই। সাফল্যের জন্য মেধা বা বুদ্ধির খুব প্রয়োজন, যাতে বোঝা যায় ঠিক কোন পথে পরিশ্রমটা করতে হবে। সঠিক দিশায় পরিশ্রম না করলে সব চেষ্টাই বৃথা হয়ে যায়। তাই আমার মনে হয় শুধু কঠোর পরিশ্রম বা শুধু মেধা দিয়ে চূড়ায় পৌঁছানো যায় না। মেধার সাহায্যে সঠিক পথ বেছে নিয়ে সেখানে কঠোর পরিশ্রম করলেই আসল সাফল্য আসে। দুটোই আসলে একে অপরের পরিপূরক।
2: বলবেন আপনি, শুনবো আমরা। শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 FM গোল্ডে, আপনার কথা 100.1 FM গোল্ডে।
0: শুনছেন আপনার কথা, সঙ্গে রয়েছে স্টুডিও প্রান্তে আমি সুদীপ্ত,
1: আমি ঝুমুর।
0: এবারে শুভ্রা ভট্টাচার্য, উনি লিখছেন চুঁচুড়া থেকে, আমি মনে করতাম সাফল্যের জন্য মেধার গুরুত্ব সবচেয়ে বেশি, কিন্তু বাস্তব জীবনবোধ আমাকে শেখালো মেধা অপেক্ষা কঠোর পরিশ্রম অনেক বেশি জরুরি। মেধা অত্যন্ত বেশি, কিন্তু পরিশ্রমী না হওয়ার কারণে কত মেধাবী অকালে হারিয়ে গেছে। উল্টোদিকে ঐকান্তিক প্রচেষ্টা আর অদম্য ইচ্ছে কম মেধাবীকে শীর্ষে স্থান দিয়েছে। তবে দুইয়ের সমন্বয় ঘটলে তো কোনো কথাই হবে না, জীবনপথ আলোকিত হয়ে সোনায় মোড়ানো হয়ে উঠবে। তাই জীবনের সর্বোচ্চ সাফল্য ধরা দেয় মেধা আর পরিশ্রমের গাণিতিক মেলবন্ধনে। পরিশেষে বলবো, মেধা আর পরিশ্রমের মধ্যে তুলনা করলে সাধারণত সাফল্যের মাপকাঠিতে পরিশ্রম তথা প্রচেষ্টাই অনেকটা এগিয়ে। লিখছেন শুভ্রা ভট্টাচার্য চুঁচুড়া হুগলি থেকে।
1: এর পর একটু আমরা দেখিনি যে ফোনে কেউ আছেন কিনা। নমস্কার।
0: নমস্কার, ফোন লাইনে একজন রয়েছে।

0: আছেন সম্ভবত।
1: হ্যালো, না আজকে বোধহয় কিছু একটা প্রবলেম হচ্ছে। ঠিক আছে, এর পরে আমরা চলে যাই। সৌভিক ঢাকুরিয়া থেকে পাঠিয়েছেন আজকের মেসেজ, বলছেন, সাফল্যের পথে মেধা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি কঠোর পরিশ্রমও অপরিহার্য। তবে শুধুমাত্র জন্মগত মেধা কাউকে শিখরে পৌঁছে দিতে পারে না, যদি সেই মেধাকে পরিশ্রমের মাধ্যমে গড়ে তোলা না হয়। মেধা হয়তো কাউকে দ্রুত শেখার ক্ষমতা দেয়, কিন্তু কঠোর পরিশ্রম মানুষকে প্রতিদিন একটু একটু করে উন্নতির দিকে নিয়ে যায়। অনেক সময় দেখা যায় অসাধারণ মেধাবী মানুষও নিয়মিত চেষ্টা না করলে পিছিয়ে পড়ে, আবার সাধারণ মেধার মানুষ অধ্যবসায়, শৃঙ্খলা এবং নিরলস পরিশ্রমের জোরে অসাধারণ সাফল্য অর্জন করেন। সাফল্য কোনো একদিনে আসে না, এটি অসংখ্য ছোট ছোট প্রচেষ্টা, ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়া এবং কখনো হাল না ছাড়ার ফল। মেধা একটি সম্ভাবনা, কিন্তু সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দেয় কঠোর পরিশ্রম। তাই বলা যায়, মেধা দরজা খুলতে পারে, কিন্তু সেই দরজা পেরিয়ে গন্তব্যে পৌঁছে দেয় কঠোর পরিশ্রম। সাফল্যের আসল চাবিকাঠি হল মেধা এবং পরিশ্রমের সঠিক সমন্বয়। তবে যদি একটিকে বেশি গুরুত্বপূর্ণ বলতে হয়, তাহলে কঠোর পরিশ্রমই শেষ পর্যন্ত মানুষকে বিজয়ের মঞ্চে দাঁড় করায়।
0: এখন কোনো মেধা লাগে না, লাগে না কোনো পরিশ্রম। মাথায় দাদা দিদিদের হাত থাকলেই সাফল্যে চূড়ায় পৌঁছে যাবে, সবই আমাদের ভাগ্য। লিখছেন কে লিখছেন, এটা একটা লাখ টাকার প্রশ্ন। কেননা ওনার নামের জায়গায় লেখা রয়েছে কথায় ছবি। দেখুন, এইভাবে যদি নিজের নাম হাইড করেন, নিজে কোথা থেকে লিখছেন সেটা হাইড করেন, তাহলে কিন্তু আমাদের পক্ষে আপনার লেখা বা আপনার মতামত জানানো খুবই সমস্যার হয়ে যায়, তাই তো ঝুমুর?
1: হ্যাঁ, একদমই। আপনার নামটা ছোট করে আপনার অ্যাড্রেসটা যদি দিয়ে দেন, এমন নয় যে আপনাকে পুরো দিতে হবে আপনার অ্যাড্রেস, নট লাইক দ্যাট। আপনি শুধু আপনার একটা ছোট করে অ্যাড্রেস আর আপনার নামটা দিলেই যথেষ্ট আমাদের জন্য। এর পরে চলে যাই। বেশ, রাঁচি ঝাড়খণ্ড থেকে সুশান্ত সেনগুপ্ত বলছেন যে সাফল্যের জন্য, সত্যিই সাফল্যের জন্য কঠোর পরিশ্রমই বেশি জরুরি, ওনার এটা মনে হয়েছে। তার কারণ সেটা একদম পয়েন্ট করে করে উনি বলেছেন। এক নম্বর, মেধা ছাড়া চলা যায়, পরিশ্রম ছাড়া নয়। মেধাবী হয়েও অনেকে সফল হয় না, কারণ চেষ্টা করে না। কিন্তু সাধারণ মেধার মানুষও কঠোর পরিশ্রমে অনেক বড় হয়। দুই, মেধা ধার, পরিশ্রম শান। মেধা থাকলে শুরুটা ভালো হয়, কিন্তু পরিশ্রমই সেই মেধাকে ঘষে মেজে ধারালো করে। তিন, পরিশ্রম মেধা তৈরি করে, বারবার চেষ্টা করতে করতে স্কিল বাড়ে। যেটাকে আমরা মেধা বলি সেটার 80%ই আসে প্র্যাকটিস থেকে। লাস্টে একটা কথাই বলবো, মেধা ইজ ইকুয়াল টু গাড়ি, কঠোর পরিশ্রম ইজ ইকুয়াল টু তেল প্লাস ড্রাইভার। লাগে এখন আবার তেল নিয়েও মানুষের অনেক। গাড়ি ভালো হলেও তেল আর ড্রাইভার না থাকলে গাড়ি এক ইঞ্চিও নড়বে না। তাই সাফল্যের রাস্তায় কঠোর পরিশ্রম 70%, মেধা 30% বেশি জরুরি। ভারী সুন্দর করে নিজের মতটাকে গুছিয়ে একদম লিখে পাঠিয়েছেন, অনেক ধন্যবাদ।
0: বাংলাদেশের আত্রাই থেকে লিখছেন কাজী আবু জাফর, ছন্দে ছন্দে লিখছেন, পরিশ্রম মেধা দুটোই লাগে দাদা, কালি কলম লিখতে লাগে, পরিশ্রম মেধা সবার আগে। রাত জেগে পড়তে হবে, সাফল্য আসবে তবে, হাতের লেখা ভালো যার, ভালো রেজাল্ট হবে তার। কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে লিখেছেন।
2: বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 FM গোল্ডে, আপনার কথা 100.1 FM গোল্ডে।

0: ಕ ಪೋಣ ಕಶಿಗೆ ತುಲೆ ತುಲೆ ತುಲೆ ತುಲೆ ತುಲೆ ಲೇಖ ಪೋಣ ಕಶಿಗೆ ತುಲೆ
1: বলবেন আপনি শুনবো আমরা শুনছেন আপনার কথা আপনার কথা 100.1 FM গোল্ডে আপনার কথা 100.1 FM গোল্ডে
2: আপনার কথা আজকে আপনার কথায় আপনারা যে বিষয় নিয়ে

0: দীপায়ন শতপথীকে লিখছেন, সাকসেসের জন্য প্রচুর প্র্যাকটিস, হার্ডওয়ার্ক এবং র্যাশনাল চিন্তাভাবনার প্রয়োজন, ব্যাস এটুকুনি উনি লিখেছেন।
1: আচ্ছা, এরপর চলে যাই আমাদের হোয়াটসঅ্যাপ মেসেজে। সেখানে নিশাকর ধর লিখছেন, সাফল্যের জন্য মেধা অতি অবশ্যই জরুরি, শুধু বোকার মতো কঠোর পরিশ্রম করে গেলাম তাতে কি আর সাফল্য পাওয়া যায়? কঠোর পরিশ্রমের সাথে মেধা না থাকলে কিছুই হবে না। মেধা থাকলে কিভাবে সাফল্যের দিকে আরও এগিয়ে যাব সেটা খুব তাড়াতাড়ি মাথায় এসে যাবে। আমি যদি 50 বছর পিছিয়ে যাই তাহলে দেখব যারা শুধু কঠোর পরিশ্রম করেছে তারা কিছুই উন্নতি করতে পারেনি, আর যাদের কঠোর পরিশ্রমের সাথে মেধা ছিল তারা কিন্তু বেশ ভালো সাফল্য পেয়েছে। নিশাকর ধর, আমতা, জগদ্ধাত্রীতলা, হাওড়া থেকে।
0: আচ্ছা, দত্তপুকুরের শুভ দত্তর লেখা কি আমরা শেয়ার করেছি বন্ধুদের সঙ্গে? বোধ হয় নয়।
1: না,
0: বেশ। শুভ দত্ত দত্তপুকুর থেকে লিখছেন, আজকের বিষয়ে সাফল্যের জন্য কঠোর পরিশ্রম বেশি জরুরি নাকি মেধা, এই নিয়ে আমার স্পষ্ট মত হল কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। মেধা হয়তো কাউকে শুরুতেই একটু এগিয়ে দেয়, কিন্তু সেই মেধাকে টিকিয়ে রাখতে গেলে পরিশ্রম করতেই হবে। অনেক সময় দেখা যায় খুব সাধারণ মেধার মানুষও শুধু নিজের অদম্য জেদ আর পরিশ্রমের জেরে অসাধারণ সাফল্য অর্জন করেছে। কথায় আছে, মেধা যখন পরিশ্রম করতে ভুলে যায় তখন পরিশ্রমী মানুষ মেধাকে অনায়াসে হারিয়ে দেয়। তাই সাফল্যের দৌড়ে আমি কঠোর পরিশ্রমকেই বেশি নম্বর দেব। লিখেছেন শুভদত্ত দত্তপুকুর থেকে।
1: দত্তপুকুর থেকে দত্তবাবুর মেসেজ পড়া হয়েছে। এবারে আমরা চলে যাই বালিতে। বালি হাওড়া থেকে কিশোর বলছেন যে, সাফল্যের জন্য পরিশ্রম মেধা দুটোরই দরকার পড়ে। যে কোনো কাজ করতে গেলে পরিশ্রমের দরকার পড়ে। কাজ অনেক ধরনের, কেউ মাথার কাজ করে সেখানেও পরিশ্রম লাগে, কেউ হাতে পায়ে কাজ করে বা কেউ লোহা পেটাচ্ছে সেখানে পরিশ্রমের দরকার। এই পরিশ্রমগুলো আমরা দেখতে পাই, কিন্তু মেধা দিয়ে মাথা দিয়ে যে পরিশ্রমটা করে সেটা আমাদের চোখে পড়ে না। একটা গান লেখা বলুন, একটা গল্প বানানো বলুন, বা যারা কম্পিউটারে কাজ করছে সেগুলো মাথার পরিশ্রম। হ্যাঁ, সেখানে কালিঝুলি মাখতে হয় না বটে, দুটোরই দরকার আছে কম বেশি করে, তাহলেই সাফল্যের শেষ প্রান্তে ওঠা যায়।
0: এরপর চলে যাই পূর্ব বর্ধমানে, মানে পূর্ব বর্ধমান থেকে যিনি লিখেছেন তার লেখায়। ভৈরবপুর মহাপ্রভুতলা থেকে লিখছেন তিলক কুমার নন্দী। আমি মনে করি, মানে উনি মনে করেন, মেধা অপেক্ষা করে থাকতে হয়, কঠোর পরিশ্রম করে সমাজে প্রতিষ্ঠিত হওয়া যায়। সঠিক সিদ্ধান্তে যদি কঠোর পরিশ্রম করা যায় তাহলে সাফল্যের পরিসর বাড়িয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার নামই সাফল্য।
1: আচ্ছা, আপনার, আপনিও যদি মনে করেন, আপনি আমাদের সঙ্গে শেয়ার করে নেবেন আপনার মতামতটা, যে আপনার তাহলে কি মনে হচ্ছে যে সাফল্যের জন্য কঠোর পরিশ্রম বেশি জরুরি নাকি মেধা, নাকি অন্যান্যরা যেমন বলছেন যে দুটোই কোথাও হাতে হাত দিয়ে এগোলে বেশি ভালো। জানো, আমাদের এক বন্ধু ছিল, সেই স্কুলে পড়ার সময় তো কাকিমা, তার মা আর কি, কাকিমা একটা কথা বলতেন, বলতেন ঠিক পরীক্ষার আগে আগে আমাদের বলতেন, যত যাই করে নে কোথাও একটা লাক ফ্যাক্টরও কাজ করে, সেটা 5% হলেও কাজ করে। তো সেখানে পরিশ্রম, মেধা, আবার এই লাক ফ্যাক্টরটাও কোথাও একটা জুড়ে যায়। কিন্তু আজ আমরা লাক ফ্যাক্টরের দিকে নেই, শুধুমাত্র পরিশ্রম না মেধা, এই নিয়েই হচ্ছে কথা। আর যাদবেন্দ্র পণ্ডা পাঠিয়েছেন জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে, বলছেন যে স্কুল জীবনে আমার সংস্কৃত পাঠ্য পুস্তকের কথা মনে পড়ে গেল। শুধুমাত্র ইচ্ছে বা স্বপ্ন দেখে কোনো কাজ সফল হয় না, সাফল্য পেতে হলে চাই বাস্তব কর্ম প্রচেষ্টা। যেমন বনের রাজা সিংহ অত্যন্ত শক্তিশালী হওয়া সত্ত্বেও যদি সে গুহায় ঘুমিয়ে থাকে তবে হরিণ নিজে থেকে তার মুখে এসে প্রবেশ করে না। খাবার জোগাড় করতে হলে ঘুমন্ত সিংহকেও জঙ্গলে গিয়ে কঠোর পরিশ্রম করে শিকার ধরতে হয়, শ্রমই পরম তপস্যা। ঠিক তাই আমি মনে করি, মেধা হলো বীজ আর কঠোর পরিশ্রম হলো উর্বর মাটি ও পরিচর্যা। মাটি ও জল না থাকলে কেবল ভালো বীজ দিয়ে ফসল ফলানো যায় না। ভারী সুন্দর, খুব সুন্দর করে আপনি আপনার মতামতটা জানিয়েছেন। সত্যি কথা, দেখো মেধা হচ্ছে বীজ, মানে এত সুন্দর করে বলেন, থ্যাংক ইউ সো মাচ,
0: থ্যাংক ইউ সো মাচ। এরপরে কে আছেন? এরপরে কে লিখছেন? হ্যাঁ, প্রভাতী ভট্টাচার্য বেহালা থেকে লিখছেন, পরিশ্রম ও মেধা দুই দরকার সাফল্য অর্জনে। মেধা থাকলেও ব্যর্থ হয় পরিশ্রম।

0: বিহনে মেধা দিক নির্দেশক, পরিশ্রম চালিকা শক্তি, পরিশ্রম ও মেধা। আচ্ছা, উনি দুবার করে লিখেছেন একই জিনিস। দুইয়ের সমান গুরুত্ব বিফলে কমলে একটা, বর্তমানে প্রাসঙ্গিক আরও প্রযুক্তির কল্যাণে, মেধা ও পরিশ্রম একসাথে সার্বিক উন্নয়নে।
1: এটা কিন্তু বেশ ভালো হচ্ছে, মানে অনেকেই দেখছি ছন্দে ছন্দে তাদের মতামতটা জানাচ্ছে। সীমা দাস দমদম ক্যান্টনমেন্ট থেকে বলছেন, সাফল্যের জন্য মেধার চেয়ে কঠোর পরিশ্রম অনেক বেশি জরুরি। মেধা জন্মগত হতে পারে, কিন্তু সেই মেধা বিকশিত হয় নিয়মিত চর্চা, ধৈর্য এবং পরিশ্রমের মাধ্যমে। কঠোর পরিশ্রমী মানুষ তার অধ্যবসায় দিয়ে কম মেধাকেও ছাড়িয়ে যেতে পারে, অথচ অলস মেধাবী তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে ব্যর্থ হয়। তাই বলা যায়, মেধা হলো গাড়ির ইঞ্জিনের মতো আর কঠোর পরিশ্রম হলো জ্বালানি। ইঞ্জিন যতই ভালো হোক, জ্বালানি ছাড়া গাড়ি এগোবে না। বাহ, এরপরেরটা?
0: এরপরে কে লিখছেন? এরপরে লিখছেন দেখছি, হ্যাঁ লিখছেন সুভাষ বাবু। কোথা থেকে লিখছেন? হ্যাঁ, সুভাষ চক্রবর্তী, উত্তর বাওয়ালি। পদার্থবিজ্ঞানে উল্লেখ আছে, একখণ্ড পাথরকে স্থানচ্যুত করে সাফল্য পেতে কঠোর পরিশ্রম করে যতই বল প্রয়োগ হোক না কেন, প্রস্তরখণ্ডের স্থানচ্যুতি না করা গেলে কোনো কাজের কাজ হয় না। অথচ একটু বুদ্ধি বা মেধার প্রয়োগে লিভারের সাহায্যে অতি সহজেই পাথরের টুকরোটিকে সরানো যায় এবং কাজের কাজ হয়। ঠিক এইভাবেই সাফল্য পেতে কঠোর পরিশ্রম নয়, মেধাই জরুরি হয়। লিখেছেন সুভাষ চক্রবর্তী, উত্তর বাওয়ালি থেকে।
2: বলবেন আপনি, শুনব আমরা। শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 FM গোল্ডে। আপনার কথা 100.1 FM গোল্ডে।

0: কার্তিক মণ্ডল দাউদপুর সন্দেশখালী উত্তর চব্বিশ পরগনা থেকে লিখছেন। সাফল্যের পথে মেধা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি কঠোর পরিশ্রম তার প্রকৃত চালিকা শক্তি। মেধা মানুষকে দ্রুত পথ দেখাতে পারে, কিন্তু পরিশ্রম সেই পথ ধরে এগিয়ে নিয়ে যায়। অনেক মেধাবী মানুষও পরিশ্রমের অভাবে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারেনি। অন্যদিকে সাধারণ মেধার মানুষও অধ্যবসায় ও নিষ্ঠার মাধ্যমে অসাধারণ সাফল্য পেয়েছেন। কঠিন সময়ে প্রতিভার চেয়ে ধৈর্য ও নিয়মিত প্রচেষ্টাই বেশি কাজে আসে। মেধা ও পরিশ্রম একসঙ্গে থাকলে সাফল্যের সম্ভাবনা আরও বহুগুণ বেড়ে যায়, লিখছেন কার্তিক মণ্ডল।
1: এরপর সংঘমিত্রা ঘোষ কাকিনাড়া ভাটপাড়া থেকে বলছেন, সাফল্যের জন্য মেধা পরিশ্রম উভয়ই প্রয়োজন।
0: এরপর কে লিখছেন, প্রদীপ বসাক হাটশিমলা সমুদ্রগড় পূর্ব বর্ধমান থেকে লিখছেন, সাফল্যের জন্য কঠোর পরিশ্রম বেশি জরুরি নাকি মেধা? সত্যি আমাকে গভীরভাবে ভাবিয়েছে বিষয়টা। আমার বিশ্বাস, মেধা মানুষের সম্ভাবনার দরজা খুলে দেয়, কিন্তু সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দেয় কঠোর পরিশ্রম। শুধু মেধা থাকলেই সাফল্য নিশ্চিত হয় না। নিয়মিত অনুশীলন, ধৈর্য, অধ্যবসায় এবং ব্যর্থতা থেকে শেখার মানসিকতাই মানুষকে প্রকৃত সাফল্যের শিখরে পৌঁছে দেয়। ইতিহাসে অসংখ্য সফল মানুষের জীবনী আমাদের শেখায়, প্রতিভার সঙ্গে নিরলস পরিশ্রমের সমন্বয়ই সাফল্যের মূল চাবিকাঠি। যে মানুষ প্রতিদিন নিজের সীমাবদ্ধতাকে অতিক্রম করার চেষ্টা করে, শেষ পর্যন্ত সাফল্য তার কাছেই ধরা দেয়। অন্যদিকে পরিশ্রমহীন মেধা অনেক সময় অপূর্ণ সম্ভাবনাতেই সীমাবদ্ধ থেকে যায়, লিখছেন প্রদীপ বসাক হাটশিমলা সমুদ্রগড় পূর্ব বর্ধমান থেকে।
1: আজকে আমাদের এই প্রোগ্রামে প্রথমবার মেসেজ করেছেন, বলছেন যে চাবিকাঠি মেধা পরিশ্রম দুটোই খুব প্রয়োজন। আমি এটা না বুঝতে পারছি না, পল্লর কি মানে সাফল্য? আচ্ছা আচ্ছা, সাফল্য চাবিকাঠি মেধা পরিশ্রম দুটোই খুব প্রয়োজন, কারণ দুটো একে অপরের পরিপূরক। মেধাকে কঠোর পরিশ্রমের দ্বারা সাফল্য দৈর্ঘ্য দাঁড় করাতে হয়, দৈর্ঘ্য রায় দাঁড় করাতে হয়, তাই দুটোই খুব প্রয়োজন। দীর্ঘতা এই আসলে না, যখন লিখবেন একটুখানি খেয়াল করে নেবেন,
0: হ্যাঁ
1: না চেক না করে দিলে না, যখন সরাসরি পড়ি তখন তার আগে দেখে নেওয়ার সময় থাকে না, মুশকিল হয়ে যায়। বিষ্ণুপুর বীরভূম থেকে বঙ্কিম দাস, বঙ্কিমবাবু আজকে প্রথমবার আপনি মেসেজ করলেন, থ্যাংক ইউ সো মাচ। আবারও নিশ্চয়ই আপনার সঙ্গে কথা হবে, কিন্তু ওই পাঠানোর আগে একবারটি দেখে নেবেন কেমন।
0: বেলঘরিয়া থেকে পায়েল ব্যানার্জি লিখছেন, সাফল্য আসে পরিশ্রমের হাত ধরে, না হলে মেধা থাকলেও সাফল্য কোনো দিন আসবে না যদি না তুমি পরিশ্রম করো। বেলঘরিয়া থেকে পায়েল ব্যানার্জি ছোট্ট করে লিখেছেন এই মেসেজ।
1: মোটামুটি যা যা আমাদের কাছে এসেছিল আমরা সবগুলোই প্রায় পড়ে দিয়েছি, এবং একটা জিনিস বুঝতে পারলাম আপনার কথায়, আপনারা নিজেদের মতটা খুব সুন্দর করে সুচিন্তিতভাবে আমাদের কাছে তুলে ধরেছেন। এবং সত্যি কথা বলতে, আচ্ছা অল্প সময় যখন আছে তাহলে একবার সুদীপ্ত আর ঝুমুরও নিজেদের কথা বলুক, কি মনে হয়, পরিশ্রম নাকি মেধা?
0: দেখো সত্যি তাই, বহু মানুষকে দেখেছি আমরা যারা ভীষণ মেধাবী, কিন্তু ওই অলস, ওই অলসতার জন্য তারা কিন্তু অনেক ক্ষেত্রে পিছিয়ে পড়েছে। যদি সেইভাবে দেখা যায় তাহলে কিন্তু দেখব যে পরিশ্রমের বিকল্প নেই। হ্যাঁ, অনেক ক্ষেত্রে বলা যায় যে ওই লোহাকে ধার দিতে দিতে যেমন শান হয়ে যায়, সেটা চকচকে হয়ে ওঠে, তেমনই পরিশ্রম করতে করতে কিন্তু নিজের কাঙ্ক্ষিত সাফল্য চলে আসে বলে আমার বিশ্বাস।
1: একদম এই একই বিশ্বাস আমারও। ধরুন তার মেধা নেই কিন্তু সে পরিশ্রম করতে জানে, পরিশ্রম করতে করতে এক সময় সে এটাও বুঝে যাবে কোন উপায়ে কীভাবে এগোলে তার কাঙ্ক্ষিত জায়গায় সে পৌঁছাতে পারবে। মেধা থাকা মানে হচ্ছে এটা অ্যাডেড অ্যাডভান্টেজ, আর পরিশ্রম যে করতে পারে তাকে ঠেকিয়ে রাখে সাধ্যকার। হ্যাঁ, মেধা থাকলে অনেক তাড়াতাড়ি এগিয়ে যাওয়া যায়।

0: आकाशवाणी एफएम गोल्ड खांटी सोना।
1: भारतीय वायु सेना में अग्निवीर वायु म्यूजिशियन बने। प्री रजिस्टर्ड भर्ती दिल्ली और बेंगलुरु में 31 अगस्त से 9 सितंबर 2026 तक आयोजित की जा रही है। अधिक जानकारी के लिए www.iafrecruitment.edcil.co.in पर जाएं।
2: শুনুন, আপনি কি পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা সম্পর্কে শুনেছেন?
3: ভারত সরকার কা লক্স সোলার পাওয়ার সে বিজলি বিল জিরো করনে কা ভি হ্যায়।
2: এতে আপনার বাড়ি সূর্য বাড়ি হয়ে যাবে, মানে বিদ্যুতের বিল আসবে জিরো, আর উৎপাদিত বিদ্যুৎ অতিরিক্ত হলে বিদ্যুৎ গ্রিড বিক্রি করে অর্থ উপার্জনও সম্ভব। তাহলে অপেক্ষা কিসের, এখনই রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
4: কথায় আছে, সত্যি কিন্তু কঠিন হয়, যে কথায় মন ভোলে না মন ভেঙে যায়, যে দেখায় রঙিন চশমার চোখ খুলে যায় বাস্তবের। সহজ নয় কিন্তু সত্যি, সবার জীবনেই এরকম কঠিন পরিস্থিতি থাকে যাকে সহজে মানা যায় না, কিন্তু এবার মেনে নিতে হবে সেই কঠিন সত্যি। এই নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে আর পাঠিয়ে দিন 9903055992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, এফএম গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com। আগস্ট মাসের অনুগল্প লেখার বিষয় কঠিন সত্যি। গল্প পাঠানোর শেষ তারিখ 24 আগস্ট। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ডে।

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. সাহিত্যের আঙিনা থেকে সবার কানে শুনছেন বই বৃত্ত, বই বৃত্ত 100.1 FM Gold-এ।
1: স্টুডিও ঘড়িতে এখন সময় 9:33 হয়ে 32 সেকেন্ড। আপনারা জানেন যে মাসের শুক্রবারের যে দিনগুলো থাকে সেগুলো আমরা ভাগ করে নিই অনুগল্প এবং বইবৃত্ত দিয়ে। আজকের অগস্ট মাসের একেবারে শেষ দিনে 31 অগস্ট সেই ভাগে রয়েছে বইবৃত্ত। আর আজকের বইবৃত্ত আমরা একটা বিশেষ কারণে বিশেষ জনকে নিয়ে সাজিয়েছি।
2: আজকে এই বইবৃত্ততে আমরা মুন্সি প্রেমচন্দকে নিয়ে কথা বলবো, তার কারণ আজকে তাঁর জন্মদিন। হিন্দি সাহিত্য নিয়ে যারা পড়াশুনো করেছেন তারা তো জানেনই কতটা জুড়ে তিনি আছেন। ঠিক তেমনিভাবে যারা হিন্দি সেভাবে পড়তে পারি না কিন্তু অনুবাদ সাহিত্য দিয়ে তাকে বুঝেছি, সেখানে আমাদের বাংলা পাঠকের কাছেও তিনি কিন্তু উচ্চাসনে আসেন। আজ বইবৃত্তে

0: এই প্রথমবার ঝুমুর আছি আপনাদের সঙ্গে, আর মাঝে মাঝেই যাকে পেয়ে থাকেন সুদীপ্ত আছে।
1: একেবারেই তাই। এই মানুষটিকে নিয়ে কথা বলতে গেলে যে কথা প্রথমেই মনে আসে সেটা হচ্ছে এই মানুষটির জীবনযাপন এবং তার নিরিখে তার লেখা ছোট গল্প। তো আমি আর ঝুমুর আজকে ঠিক করলাম যে আজকের বৈবৃত্ত একটা অনুষ্ঠানে তো মুন্সী প্রেমচাঁদকে ধরা সম্ভব নয়, তাই তার ছোট গল্প নিয়ে আজকে আমরা এই সময়টা 9:30 থেকে শুরু করে 12:00 পর্যন্ত আপনাদের সঙ্গে ভাগ করে নেব মুন্সী প্রেমচাঁদের বেশ বিখ্যাত কিছু ছোট গল্প, এবং অবশ্যই থাকবে তার সঙ্গে গান। এবং আপনারা যারা ও প্রান্তে রয়েছে সেই আপনারাও কিন্তু আমাদের সাথে আপনাদের ভাবনাকে ভাগ করে নিতে পারেন মুন্সী প্রেমচাঁদকে নিয়ে। নাম্বার আপনাদের জানা 2213-1341। আবারও বলে দিচ্ছি, আজকের আপনাদের সঙ্গে আমাদের যোগাযোগের মাধ্যম 2213-1341।
0: মুন্সী প্রেমচাঁদ 1880 আজকের দিনে 31 জুলাই জন্মগ্রহণ করেন, এবং তাঁর লেখায় মূলত উঠে আসে উত্তর ও মধ্য ভারতের এক বিস্তীর্ণ ভূখণ্ডের জনজীবনের কথা। সেখানে সমাজের প্রায় প্রতিটা স্তর থেকে উঠে আসা মানুষজন, তাদের মনোজগৎ, তাঁদের সব অনুভূতি ধরা দেয় তাঁর লেখনীতে। এবং তাঁর লেখাগুলো পড়তে পড়তে কখনো আপনার মনে হবে না যে এই মানুষগুলোকে আপনি চেনেন না, এত সহজ তার লেখনী। এবং প্রত্যেকটা চরিত্রের সঙ্গে হয়তো আপনি যে সময় বড় হয়ে উঠছেন তাকে দেখেননি, কিন্তু এই গল্প পড়তে পড়তেই কোথাও মনে হবে দুদণ্ড তাদের পাশে বসি, তাদের কষ্ট, তাদের ভালো লাগা তার শরিক হয়ে যায়। এত সহজ লেখা তার, এবং এমন অদ্ভুত ছোট্ট ছোট্ট অনুভূতিকে তিনি জাগিয়ে তুলেছেন, অবাক হতে হয়। কিন্তু হয়তো অনেক সময় আমরা সেগুলো ফিরেও তাকাই না, এই অনুভূতি হ্যাঁ এটা তো হয়ই, কিন্তু সেই খুব সাধারণ অনুভূতিও তার লেখনীতে অসাধারণ হয়ে উঠেছে।
1: সময় যেমন ধীরে ধীরে এগিয়ে চলে, যেমনই আজকে 31 জুলাই, কালকেই আবার আগস্ট মাস চলে আসছে, এইভাবে সময় তো ক্রমশ এগিয়ে যায়। তো যে মানুষটি সেই 1936 সালের 18ই অক্টোবর বিদায় নিয়েছিলেন আমাদের থেকে, সেই মানুষটির লেখনী আজও পর্যন্ত কতটা প্রাসঙ্গিক, কতটা প্রাসঙ্গিক আমাদের কাছে, সেই ছোট গল্পগুলোকে দেখলেই বোধহয় আমরা বুঝতে পারি। এবং তার মধ্যে যদি আমরা নিমজ্জিত হই তাহলে তার যে ভাবনা, তার যে চিন্তা, তার সময়কার প্রেক্ষিতে ভারতের সেই সময়কার যে সমাজ ব্যবস্থা, সেই সব কিছু যেন আবারও জীবন্ত হয়ে ওঠে আমাদের চোখের সামনে। একটা কথা বলতেই হয় যে আমরা মুন্সী প্রেমচাঁদকে এই নামেই চিনি, কিন্তু প্রকৃতপক্ষে তার আসল নাম ধনপত রাই শ্রীবাস্তব।
0: এবং অদ্ভুত একটা কথা বলা হয় জানো, যে মানুষের নাম রাখা হলো ধনপত রায় বা তাঁর এক কাকা নাম রেখেছিলেন নবাব, অথচ তাদের সংসারে সেই সচ্ছল অবস্থা ছিল না। হ্যাঁ, মানে বেশ পয়সা কড়ির অভাব তার মধ্যে দিয়েই বেড়ে উঠছেন, অথচ তার নাম ধনপত, তার নাম নবাব। কিন্তু পরবর্তীতে তাঁর সৃষ্টি দিয়ে তিনি আমাদের মনের মধ্যে সত্যি একখানা ওরকম জায়গায় দখল করে নিলেন নবাবের মতো, এবং ধনপত তো বটেই তিনি।
1: একবারে ছোটবেলায় পড়াশোনার বিশেষ সুযোগ হয়নি মুন্সী প্রেমচাঁদের, তার জীবনটা কেটে গেছে যাযাবরের মতো। তবে একবারে কিশোর বয়স থেকেই তার কিন্তু একটা অন্যরকম ব্যাপার ছিল তার চরিত্রের মধ্যে, তার দেখার মধ্যে। আর নিদারুণ দারিদ্রতার বিরুদ্ধে সংগ্রাম করতে করতে তার মনের মধ্যে একটা লৌহ কঠিন দৃঢ়তার জন্ম হয়, আর শেষ পর্যন্ত সাহিত্যকেই একমাত্র আশ্রয় করে নিয়েছিলেন মুন্সী প্রেমচাঁদ।
0: আজ বৈবৃত্ততে মুন্সী প্রেমচাঁদের লেখা সেই গল্পগুলো নিয়ে, সব তো সম্ভবই না, কয়েকটা বেছে নিয়ে এসেছে সুদীপ্ত আর ঝুমুর, সেই গল্পগুলো নিয়ে আপনার সঙ্গে হবে কথা বৈবৃত্ত জুড়ে। আজকে তিনি, তাঁর জন্মদিনে তাঁকেই আমরা স্মরণ করবো।

কোনো আধুনিক শিক্ষিত বন্ধুর স্বীকার না করলেও আমি বলবো গুলি ডান্ডা সব খেলার রাজা। কখনো যদি কোথাও এ খেলা দেখি মনটা চাঙ্গা হয়ে ওঠে, ভাবি ওদের সঙ্গে গিয়ে খেলি। এ খেলায় লন, নেট বা ব্যাট কিছুরই প্রয়োজন নেই। অতি সহজে কোনো গাছ থেকে একটা ছোট্ট ডাল কেটে নেওয়া মাত্র, তা থেকে গুলি আর ডান্ডা বানিয়ে নেওয়া, দুজন খেলার সঙ্গী হলেই যথেষ্ট। বিলিতি খেলায় সবচেয়ে বড় অসুবিধা, খেলার সরঞ্জামের মূল্য অনেক বেশি। নিজের পক্ষে 100 টাকা খরচ না করলে কোনো খেলাই গণনার মধ্যে আসবে না। অন্য সব খেলার জৌলুস আনন্দের সঙ্গে বিচার করলে গুলি ডান্ডা অনন্য। তবুও আমরা ইংরেজের সব কিছুর পেছনে ছুটে চলেছি, ঘরের সব কিছুর প্রতি আমাদের অবজ্ঞার ভাব। আমাদের স্কুলগুলিতেও প্রতি ছাত্রের জন্য বছরে 3-4 টাকা শুধুমাত্র খেলার চাঁদা হিসেবেই আদায় করা হতো, অথচ ভারতীয় খেলা বিনা খরচে সম্ভব। ইংরেজদের খেলা ধনীদেরই শোভা পায়। গরিব সংসারের ছেলেরা কেন এমন ব্যয় সাপেক্ষ খেলার জন্য মাথা খারাপ করবে? ঠিক আছে, গুলি ডান্ডায় চোখে আঘাত লাগার ভয় রয়েছে, কিন্তু ক্রিকেট খেলাতেও কি মাথা ফেটে যাওয়ার, পেটে ব্যথা পাওয়ার বা পা ভেঙে যাওয়ার কোনো ভয় নেই? যদি আজও আমার মাথায় এককালের গুলি ডান্ডা খেলায় পাওয়া আঘাতের চিহ্নের কোনো দাগ থেকে যায়, তবে আমার এমন বন্ধুরও অভাব হবে না যারা ব্যাটের আঘাতে চোট পেয়ে আজও লাঠিতে ভর দিয়ে চলাফেরা করে থাকেন। সে যাই হোক, এসবই হল ব্যক্তিগত রুচির ব্যাপার। গুলি ডান্ডা খেলাই আমার রুচিতে সবচেয়ে সেরা খেলা। মুন্সী প্রেমচাঁদের গুলি ডান্ডা অসাধারণ একটা।

0: গল্প একেবারে শৈশবের, মানে গল্পের শুরুটা আমরা যে অনুবাদ গল্প নিয়ে বসেছি অনেকটা এই রকমই। তো এখানে ন্যারেটর তিনি নিজেই ন্যারেট করছেন গল্পটাকে, আর আরেকটি চরিত্র রয়েছে, সে হচ্ছে তার ছোট্টবেলার খেলার সঙ্গী গয়া, যার সঙ্গে অনেক সময় তার শৈশবে কেটেছে। এবং তারপর তার বাবা বদলি হওয়ার কারণে, বদলি হয়ে যখন তার বাবা চলে যাচ্ছে, চাকরিতে বদলি হয়ে গেল, তখন নতুন জায়গায় যাবে সেই আনন্দে সে বিভোর, সবাইকে ছেড়ে চলে যেতে হলো। এরপর 20 বছর পার হয়ে গেছে, সে ইঞ্জিনিয়ারিং পাশ করে সরকারি চাকরি পেয়েছে। একবার জেলা পরিভ্রমণে বেরিয়ে এই পুরনো দিনের স্মৃতিঘেরা সেই গ্রামেতে ফিরে এসেছে, আর সেই সেখানকার ডাক বাংলোতে উঠেছে, এবং বারবার করে সেই ফেলে আসা দিনগুলোর স্মৃতি তার মনের মধ্যে জেগে উঠছে। সেই সময়ে খোঁজ নিয়ে সে দেখল যে হ্যাঁ, গয়া নামে একজন আছে বটে। দীর্ঘদিন পরে গয়ার মুখোমুখি হলো সে, সেই শৈশবের বন্ধু। দেখেই গয়াকে চিনে ফেলল এবং তাকে বলল যে ঠিক আছে, আমরা তাহলে ছোটবেলার মতো একবার গুলিডান্ডা খেলি। গুলিডান্ডা খেলল, কিন্তু সেই গয়া সব কিছুই তখন তার মেনে নিচ্ছে, কেননা তাদের দুজনের মধ্যে একটা বিস্তর ফারাক হয়ে গেছে। এখানে ন্যারেটর মানে তিনি নিজে, তিনি সরকারি চাকরি করেন, এবং সেই গয়া সে এখন সহিসের কাজ করে। কাজেই সে সেই সম্মানটা দিচ্ছে, সেই বন্ধুত্বের জায়গাটা কোথাও যেন অভাব পড়ছে দুজনের সম্পর্কের মধ্যে। এরপর একদিন, খুব ছোট্ট করে বলছি, তিনি না খেলে তিনি গয়াকে দেখলেন অন্যদের সঙ্গে খেলতে, এবং সেটা দেখে তার সেই পুরনো গয়াকে মনে পড়ে গেল যে এই তো সেই গয়া, তাহলে এই গয়া আমার সঙ্গে যে গয়া খেলছিল, সেই গয়া মানে আমার সঙ্গে খেলার ভান করেছিল, আসলে সে আমার সঙ্গে খেলেনি, মানে এখন উঁচু সরকারি পদে অধিষ্ঠিত হয়েছি আমি, তাই তার দয়া পাবার যোগ্য, ও আমায় ও সমকক্ষ মনে করে না, ও বড় হয়ে গেছে আর আমি ওর কাছে হয়ে গেছি ছোট। খুব একটা সিম্পল ব্যাপার, খুব একটা সিম্পল বিষয়, তাই নিয়ে যে এত সুন্দর একটা ছোট গল্প লেখা যায় সেটা বোধহয় ভাবা যায় না, তাই না?
1: আবার দেখো একটা জিনিস, এই যে উনি চাইছেন তার বন্ধুর সঙ্গে সেই সময়ে চলে যেতে, সেই সময়ের খেলাগুলো খেলতে, বন্ধু কিন্তু তখন বুঝে গেছেন যে এখন সঙ্গে যে আছে সে তার থেকে পদমর্যাদায় অনেক উঁচুতে, সে বন্ধু যেন আর সেখানে নেই, এবং এই পদটির দিকে তাকে সম্মান দেখানোর জন্যই সে নিজের খেলার মাপকাঠিটাকে অনেকটা নামিয়ে এনেছে, এবং কোথাও তার কাছে হারতেও তার কুণ্ঠা হচ্ছে না, কোথাও তার মনে মনে হচ্ছে এখন যদি জিতে যাই, যদি তার অন্য কিছু মনে হয়।
0: একদমই তাই,
1: অথচ তখন যখন সে গিয়ে খেলা করছে তারই মতো কারুর সঙ্গে, তখন কিন্তু তার শ্রেষ্ঠত্ব দেখাতে সে এক পা পিছচ্ছে না।
0: একদমই তাই।
1: এইরকম কি আমাদের জীবনে সত্যিই হয় না বলুন তো? ছোট্টবেলার বন্ধু অথচ তার সঙ্গে পরবর্তীতে যখন দেখা হচ্ছে হয়তো একজন অনেক উঁচুতে উঠে গেছেন, একজন কোথাও পিছিয়ে আছেন, বন্ধুত্ব কি আর সেই সমানে সমানে সে জায়গায় আসে? কোথাও একটা কুণ্ঠাকে বাধা দেয় না? বা অনেক সময় এরকমও হয় যে অনেক উঁচুতে আছে, সে বোধহয় ঠিকভাবে হাতটা বাড়াতে পারে না।
0: আর এই যে গুলি ডান্ডা খেলা, এখানে কিন্তু শুধু একটা গ্রামীণ খেলা হিসেবে দেখানো হয়নি, মানে শৈশবের আনন্দ, স্বাধীনতা, বন্ধুত্বের প্রতীক হিসেবে দেখানো হয়েছে, এবং সেই খেলার মধ্যে যে সরলতা, যে একাত্মতা, তা ফুটে উঠেছে তার এই ছোট গল্পের মধ্যে দিয়ে। মানে সেক্ষেত্রে বলা যায় যে গুলিডান্ডা গল্পটা শুধু একটা খেলার স্মৃতিচারণ নয়, এটা মানুষের জীবনের পরিবর্তন, সম্পর্কের দূরত্ব আর সামাজিক বৈষম্যের উপর এক গভীর চিন্তাভাবনার প্রকাশ। এই গল্প আমাদের শেখায় শৈশবের সরলতা আর মানবিকতাকে জীবনের পথে কখনো ভুলে যাওয়া উচিত নয়।

এইবার আমরা চলে যাই আরও একখানা গল্পে। এই গল্প ১৯২৪ সালে তাঁর লেখা, তেতার, এবং এই গল্পের অনুবাদ করেছেন অনিরুদ্ধ মৈত্র। এইখানে পণ্ডিত দামোদর দত্ত, তিনি শিক্ষিত লোক, শিক্ষা বিভাগে চাকরি করেন, তার তিন ছেলের পর মেয়ে হল এবং তেতার হচ্ছে সেই সন্তান। তিন ছেলের পর মেয়ে হলে সে নাকি হয় তার মাকে খায়, না হলে বাবাকে, আর কিছু না হলে নিজেকেই। এবং বহু যুগের এই সংস্কার, এই সংস্কারটা থেকে সেই সময় মানুষ বেরোতে পারে না, যেই সময় লেখা হচ্ছে, ভেবে দেখুন। এবং বাবা কিন্তু শিক্ষিত।

0: মানুষ। তিনি মনে মনে এসব কোথাও একটা যুক্তি দিয়ে ঠেলে দিতে চাইল, দীর্ঘদিনের যেহেতু এটা চলে আসছে সেজন্য তার মনেও এটা বদ্ধপরিকর। এবং দেখা গেল যে গল্পের শুরুতে সন্তান হয়েছে, খবর এলো যে মেয়ে হয়েছে, এবং মেয়ে হয়েছে এই খবরটা পাওয়াতে মানে কীরকম যেন একটা থমথমে হয়ে গেল পরিবেশ। আর ঠাকুমা উঠতে বসতে নবজাতক কন্যাকে মুখ পুড়ি বলেন, এবং এখানে কি করতে এলো কে জানে। এবং ওনার ধারণা যে এই বাড়িতে না এসে যদি এমন কারুর কাছে যেত যার প্রথম সন্তান, তাহলে তো সে কত আদরের হতে পারত। বাবা কিন্তু একটা কথা বলছেন যে যারা গান করে তাদের খবর দাও, কারণ না হলে মানুষ তো বলবে যে আগে তিনটে ছেলে হয়েছে তখন গায়ের দলকে খবর দেওয়া হয়েছে, অথচ মেয়ে হয়েছে বলে দিল না, এটা তো কোথাও দীনতা প্রকাশ পায়। ছোট্ট প্রাণ যে এসেছে সে কিন্তু অবহেলায় বড় হচ্ছে, মানে সে সবে এসেছে, তাকে আফিম দিয়ে রাখা হয়, তাকে মা কখনো যত্ন করেন না, কারণ বুকের মধ্যে ভয় আছে এই মেয়ে সংসারে কোনো একটা অশান্তি নিয়ে আসবে, কোনো একটা বড় ঝড় উঠবে। ঠাকুমা তার নিজের জীবনে দেখেছেন এইরকম তেঁতার এসেছিল তার জীবনে, এবং তিনি দেখেছেন সেই মেয়ে আসার পর তার শ্বশুরমশাই মারা যান, ফলে তার ওপর দিয়ে একটা অসম্ভব ঝড় বয়ে যায়। অথচ ঠাকুমা নিজের জীবন দিয়ে শিখলেও কখনো ঢাল হয়ে দাঁড়াননি যে এই সন্তানকে বড় করা হোক ঠিক করে। মাও মুখ ফিরিয়ে আছে, এবং এই যে ছোট্ট মেয়েটা এও কোথাও এই দুদিনেই বুঝে গেছে যে মা খেতে দেয় না, খাবার দেয় না, কাছে নেয় না, কোথাও যেন শুয়ে থাকলেও সে আলোর দিকে তাকিয়ে থাকে, তবু মায়ের দিকে মুখ ফেরায় না। বাবা হঠাৎ এইরকমভাবে মেয়েকে দেখে ওনার মধ্যে ভীষণ মায়া আসে, এবং ওনার মনে হয় কত সুন্দর দেখতে মেয়েটা ফুটফুটে, উনি কোলে তুলে নেন এবং বাইরে বেরিয়ে যান। তার তিনটে ছেলে, তাদের কিন্তু ভীষণ খুশি তারা, কারণ তাদের বোন এসেছে, তারাও ছোট। তা বড় ছেলেকে ডেকে তিনি বলেন যে যা তো, ওখানে ছাগলটা চড়ে বেড়াচ্ছে, তাকে নিয়ে আয়। ছাগলটাকে নিয়ে আসা হয়, তারপর বলে বোনকে ধর, ও একটু দুধ খাক, এবং বোন সেইভাবে দুধ খাচ্ছে। এইভাবে খেতে খেতে কোথাও বোন কিন্তু আস্তে আস্তে একটু সুন্দর আরো হচ্ছে, তার চেহারাটাও একটু জৌলুস খুলছে। ঠাকুমার এতে রাগ হয়, ভাবে যে তার মানে তার ছেলের বউ তাকে লুকিয়ে নিশ্চয় যত্ন করছে, না হলে এমন কি করে হয়। অথচ তার মা, ছোট্ট মেয়েটার মা, বারবার তার শাশুড়িকে বোঝানোর চেষ্টা করে যে আমি কিন্তু ওর দিকে ফিরেও তাকাই না, ওকে কীভাবে এরম হচ্ছে আমি সত্যি জানি না। ব্যাপারটা এমন জায়গায় চলে যায় ঠাকুমা এইটা বদ্ধপরিকর হন বোঝাতে যে এ মেয়ে আসা মানে সেটা খারাপই, এবং কিছু একটা খারাপ না ঘটলেই যেন নয়। কিন্তু কি আশ্চর্য, না মেয়ের মামার বাড়ির দিক থেকে কোনো দুঃসংবাদ আসে, না বাবার বাড়ির দিক থেকে কোনো দুঃসংবাদ আসে, কিন্তু একে তো খারাপ সেটা বোঝাতেই হবে। সেই জন্য একদিন ঠাকুমা নিজেরই হঠাৎ শরীর খারাপ এরকম বলতে থাকেন, এবং বাবা খবর পেয়ে ছুটে এসে, বাবার তখন মনে হয় ভিতরে ভয়টা তো ছিল যে তার মানে কি মায়ের উপর দিয়ে আমাদের এই অবস্থাটা যাবে। এই তখন উনি প্রথম মনে মনে বলেন মেয়ে যায় যাক, কিন্তু মা যেন না যায়। মা শুয়ে আছেন, মাঝে মাঝেই তার প্রচণ্ড ব্যথা হচ্ছে এবং তিনি কুঁকড়ে উঠছেন প্রায়। তো এটা দেখে এই ছোট্ট বাচ্চাটির মা, সে বলে যে তাহলে তার শাশুড়িকে বার্লি দেওয়াই ভালো। তখন কিন্তু শাশুড়ির খারাপ লাগছে এবং তিনি বলছেন যে না না, একে আমার এত ব্যথা, আমি কষ্ট পাচ্ছি, তার উপর না খেতে দিয়ে সেই ব্যথা দেবে, গাওয়া ঘিয়ে লুচি এনে দাও। এবং সেইভাবেই তার কিন্তু খাওয়ার সময়টা তিনি সুস্থ হয়ে যাচ্ছেন, বাকি সময়টা উঁয়া কষ্ট এরকমভাবে দেখাচ্ছেন। এবং একটা সময় এই যে আধ ঘন্টা বাদে বাদেই খুব জোরে জোরে আবার সেই ব্যথাটা শুরু হয়ে যাচ্ছে, এবং একটা সময় দেখা যাচ্ছে যে তিনি যখন ঘুমোচ্ছেন তখন প্রায় মাঝরাত, এবং এইভাবেই একটা সপ্তাহ চলল। দিনভর শুয়ে থাকেন আর কাতরান, খাওয়ার সময় যন্ত্রণা একটু কমে, মাথার কাছে বসে তখন তার দম বন্ধ, এবং সেই সময় হাওয়া করা হয়, আসন্ন মাতৃবিয়োগের শোকে অশ্রুপাত করেন ছেলে, এবং ঘরের ঝি সারা পাড়ায় খবর পৌঁছে দেয়। প্রতিবেশীরা বৃদ্ধাকে দেখতে এলেন এবং যাবতীয় দোষ গিয়ে পড়ল শিশুটির ঘাড়ে। তারপর একটা সময় এক সপ্তাহ বাদে তার কিন্তু কষ্টের উপশম ঘটল, চণ্ডীপাঠ হলো, ব্রাহ্মণের গোদান করা হলো, তবে সংকট কাটল।
1: মানে অত্যন্ত ছোট্ট ছোট্ট গ্রামীণ লোকাচার, গ্রামীণ কুসংস্কার, এই সমস্ত কিছু নিয়েই গড়ে উঠেছিল

মুন্সী প্রেমচাঁদের ছোট গল্প। আবারও ফিরে আসবো তার আরও অনেক ছোট গল্প নিয়ে। আপাতত একটা সংবাদ বিরতি, ফিরে আসছে ঠিক 10:10 মিনিটে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন বইবৃত্ত।

0: আকাশবাণী খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় মন্ত্রিসভা শক্তি সঞ্চয় ব্যবস্থাপনাকে কাজে লাগিয়ে সৌরশক্তিকে বিদ্যুতে পরিণত করার জন্য দেশে ভাসমান প্যানেলের ব্যবহার বাড়াতে প্রধানমন্ত্রী সূর্য সরোবর যোজনা অনুমোদন করেছে। দেশে জ্বালানি সরবরাহ অক্ষুণ্ণ রাখতে 2030-31 অর্থবর্ষ পর্যন্ত জাতীয় অফশোর এক্সপ্লোরেশন প্রকল্প সমুদ্র মন্থনের জন্য 84,084 কোটি টাকার অনুমোদন দিয়েছে সরকার। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি বা পিএম কিষাণ প্রকল্পের মেয়াদ 2026-27 থেকে বাড়িয়ে 2030-31 পর্যন্ত করার বিষয়টিও অনুমোদন করেছে মন্ত্রিসভা। নিট প্রশ্নপত্র ফাঁস সহ বিভিন্ন ইস্যুতে বিরোধীদের হৈহট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজও দিনের মতো মুলতুবি। 2020 দিল্লি দাঙ্গায় অঙ্কিত শর্মা হত্যার ঘটনায় আপের কাউন্সিলর তাহের হোসেন সহ 4 জনকে যাবজ্জীবন কারাদণ্ড আদালতের। পশ্চিমবঙ্গে আগামীকাল জনগণনার কাজ শুরু হতে চলেছে। ভারত বলেছে পাক অধিকৃত জম্মু কাশ্মীরে তথাকথিত নির্বাচন পাকিস্তানের শাসকগোষ্ঠীর কাছে এক অপমানজনক প্রত্যাখ্যানের সামিল। ভারতের অস্মিতা দে এবং হর্ষ সিং কমনওয়েলথ গেমসে প্রথমবারের মতো জুডোতে স্বর্ণপদক জিতে ইতিহাস সৃষ্টি করেছেন। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি বা পিএম কিষাণ প্রকল্পের মেয়াদ 2026-27 থেকে বাড়িয়ে 2030-31 পর্যন্ত করার বিষয়ে অনুমোদন করেছে। নতুন দিল্লিতে আজ মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, পরবর্তী 5 বছরে প্রকল্পের কাজ চালিয়ে যাওয়ার জন্য 3,15,000 কোটি টাকা অনুমোদন করা হয়েছে। এই অনুমোদনের মধ্য দিয়ে কৃষকদের কল্যাণই যে দেশের অগ্রগতির মূল ভিত্তি সে বিষয়ে সরকারের দায়বদ্ধতার দিকটি সুনিশ্চিত হয়েছে। শ্রী বৈষ্ণব বলেন, পিএম কিষাণ প্রকল্পে যোগ্য কৃষক পরিবারগুলির কাছে সরাসরি সুবিধা হস্তান্তরের মাধ্যমে সময়মতো এবং স্বচ্ছ উপায়ে অর্থ সহায়তা পৌঁছে যাচ্ছে। এখনও পর্যন্ত 23 দফায় 4,47,000 কোটি টাকার বেশি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে গেছে বলে মন্ত্রী জানান। তিনি বলেন, পিএম কিষাণ প্রকল্পের অর্থের সাহায্য কৃষকরা সময়মতো বীজ, সার, সেচ, কৃষিযন্ত্র এবং অন্যান্য প্রয়োজন মেটাতে পারছেন। এদিকে শক্তি সঞ্চয় ব্যবস্থাপনাকে কাজে লাগিয়ে সৌরশক্তিকে বিদ্যুতে পরিণত করার জন্য দেশে ভাসমান প্যানেলের ব্যবহার বাড়াতে কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রধানমন্ত্রী সূর্য সরোবর যোজনা অনুমোদন করেছে। মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, এই প্রকল্পের জন্য মোট 5,070 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
1: প্রধানমন্ত্রী সূর্য সরোবর যোজনা মে জিতনে ওয়াটার বডিজ হ্যাঁ, ড্যামস হো, লেকস হো, ক্যানালস হো, উন সব কা উপযোগ করকে জো সোলার পাওয়ার জেনারেশন ক্যাপাসিটি ক্রিয়েট করনা হ্যায়, উসকা অপ্রুভাল লিয়া গয়া। 102 গিগাওয়াট ইয়ানি 1,00,000 মেগাওয়াট কি ক্যাপাসিটি পোটেনশিয়াল হ্যায় ভারত মে।
0: দেশে জ্বালানি সরবরাহ অক্ষুণ্ণ রাখতে 2030-31 অর্থবর্ষ পর্যন্ত জাতীয় অফশোর এক্সপ্লোরেশন প্রকল্প সমুদ্র মন্থনের জন্য 84,084 কোটি টাকার অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। শ্রী বৈষ্ণব বলেন, এই প্রকল্পটি সমুদ্রবক্ষে অনুসন্ধান চালানোর জন্য সমগ্র ভ্যালু চেনকে বিস্তৃত করার কাজ আরও প্রসারিত করবে।
1: সমুদ্র মন্থন ভারত মে অয়েল এন্ড গ্যাস কে এক্সপ্লোরেশন আর প্রোডাকশন কা প্রোগ্রাম হ্যায়, 84,000 কোটি রুপিস কা প্রোগ্রাম হ্যায়। ইসকে দো কম্পোনেন্ট হ্যায় বড়ে, তো পহলা কম্পোনেন্ট হ্যায় অফশোর সিজমিক ডেটা অ্যাকুইজিশন, 28,000 কোটি রুপিস কা প্রোগ্রাম হ্যায়। দূসরা কম্পোনেন্ট হ্যায় অ্যাক্সেলারেটেড অফশোর এক্সপ্লোরেশন স্কিম, ইয়ে 43,200 কোটি রুপিস কা প্রোগ্রাম।
0: অন্যদিকে খেলো ইন্ডিয়া প্রকল্প এবং জাতীয় ক্রীড়া ফেডারেশনের সহায়তার কাজ আগামী 2030-31 অর্থবর্ষ পর্যন্ত চালিয়ে যাওয়ার জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভা ছাড়পত্র দিয়েছে। নতুন দিল্লিতে আজ মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, দেশে ক্রীড়াক্ষেত্রে যুবাদের দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে এই সিদ্ধান্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সমুদ্র মন্থন প্রকল্পে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন দেশের জ্বালানি নিরাপত্তাকে আরও শক্তিশালী করতে নেওয়া এক রূপান্তরমূলক পদক্ষেপ। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন, বিনিয়োগ, দক্ষ মানব সম্পদের ব্যবহার এবং আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে গড়ে তোলা এই সমুদ্র মন্থন প্রকল্প আত্মনির্ভর ভারত ও মেক ইন ইন্ডিয়ার উদ্যোগ নতুন গতি সঞ্চারিত করবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী সূর্য সরোবর যোজনায় ছাড়পত্র, জলাধার ও অন্যান্য জলাশয়গুলিকে কাজে লাগিয়ে দেশের স্বচ্ছ জ্বালানি দক্ষতাকে আরও শক্তিশালী করে তুলবে। এর মাধ্যমে কার্বন নিঃসরণ কমে যাওয়ায় প্রকল্পের সুফল ভোগ করবে প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল।

0: নীট ইস্যুতে ছাত্র আন্দোলনের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ সহ বিভিন্ন বিষয়ে বিরোধীদের হৈহট্টগোলের জেরে আজ লোকসভা ও রাজ্যসভার অধিবেশন দিনের মতো মুলতুবি হয়ে গেছে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা প্রশ্নোত্তর পর্ব শুরুর চেষ্টা করলে বিরোধী সাংসদরা সাম্প্রতিক ছাত্র আন্দোলনের উপর পুলিশি নির্যাতনের বিরুদ্ধে স্লোগান দেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিবৃতির দাবি জানাতে থাকেন। অধ্যক্ষ সংসদের মর্যাদা রক্ষায় সভায় প্ল্যাকার্ড ও ব্যানার না নিয়ে আসা এবং এই পর্বে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আলোচনার পরিবেশ তৈরির জন্য সাংসদদের আবেদন জানান। রাজ্যসভাতেও একই চিত্র নজরে আসে। সরকার জানিয়েছে যে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন বা ভিবি জি রামজি প্রকল্পের আওতায় রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের কোনো বকেয়া অর্থ বর্তমানে আর পাওনা নেই। রাজ্যসভায় এক প্রশ্নের জবাবে গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী কমলেশ পাসোয়ান বলেন, চলতি মাসের এক তারিখ থেকে সারা দেশের গ্রামীণ এলাকায় বিকশিত ভারত জি রামজি আইন 2025 কার্যকর হয়েছে। 2020 সালে দিল্লির দাঙ্গায় তদন্ত ব্যুরো আধিকারিক অঙ্কিত শর্মার হত্যার ঘটনায় দিল্লির একটি আদালত আম আদমি পার্টির কাউন্সিলর তাহির হোসেন সহ অন্য চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। অতিরিক্ত দায়রা বিচারক প্রবীণ সিং আজ শুনানি শেষে এই রায় ঘোষণা করে বলেন, এ ধরনের অত্যন্ত গুরুতর অপরাধ সমাজকে নাড়িয়ে দিয়েছে। উল্লেখ্য, চলতি মাসে 13 তারিখ আদালত হোসেন সহ অন্য চারজনকে দোষী সাব্যস্ত করে। পশ্চিমবঙ্গে আগামীকাল জনগণনার কাজ শুরু হতে চলেছে। ডিজিটাল পদ্ধতিতে দুটি ধাপে হবে এই জনগণনার কাজ। প্রথম ধাপে আগামীকাল থেকে 15 অগস্ট পর্যন্ত নাগরিকরা সশুমারি প্রক্রিয়ায় http://ac.census.gov.in এই অনলাইন পোর্টালের মাধ্যমে নিজেদের তথ্য নিজেরাই তথ্যবদ্ধ করতে পারবেন। দ্বিতীয় ধাপে 16 অগস্ট থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে তালিকাভুক্তি ও গণনার কাজ চলবে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভারত বলেছে পাক অধিকৃত জম্মু কাশ্মীর POJK-তে তথাকথিত নির্বাচন পাকিস্তানের শাসকগোষ্ঠীর কাছে এক অপমানজনক প্রত্যাখ্যানে সামিল। নতুন দিল্লিতে আজ বিকেলে এক সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল বলেন, পাকিস্তান POJK-র শান্তিপূর্ণ নাগরিকদের ওপর নির্মম অত্যাচার চালিয়েছে। তাদের গুলিচালনায় এখনও পর্যন্ত 40 জনের বেশি নিরীহ নাগরিক প্রাণ হারিয়েছেন, আহত বহু।
1: पिछले कुछ दिनों में पाकिस्तान अधिकृत जम्मू कश्मीर में एक हिंसक शासन का सामना करते हुए वहां के लोगों ने अंतर्राष्ट्रीय संगठन से गैर कानूनी हत्याओं की स्वतंत्र जांच की मांग की है। हम आग्रह करते हैं कि अंतर्राष्ट्रीय समुदाय को पाकिस्तान की हरकतों की बारीकी से जांच करनी चाहिए और उसके अत्याचारों के लिए जवाबदेह ठहराया जाना चाहिए।
0: শ্রী জয়সওয়াল আরও বলেন, ভারতকে রক্তাক্ত করতে পাঠানো পাকিস্তানের প্রশিক্ষণপ্রাপ্ত মুজাহিদিনরাই এখন রাষ্ট্রবিরোধী শক্তি হয়ে উঠেছে এবং তাদের ওপরই আঘাত হানছে। রাশিয়ার সেনাবাহিনীতে ভারতীয় নাগরিকদের বিষয়ে মুখপাত্র বলেন, তাদের মুক্তির বিষয়ে ভারত রাশিয়ার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। সরকারের নিরন্তর চেষ্টায় এখনও পর্যন্ত 139 জন ভারতীয় নাগরিক মুক্তি পেয়েছে। MV AGV রাগনারের বিষয়ে শ্রী জয়সওয়াল বলেন, গত 25 তারিখ ওডিশা বন্দর ছেড়ে আসা বাণিজ্যিক জাহাজ হামলার মুখে পড়ে। ওই জাহাজে থাকা 4 ভারতীয় নাগরিকের মধ্যে 2 জন নিরাপদে থাকলেও 2 জন নিখোঁজ। পাক অধিকৃত জম্মু ও কাশ্মীরে পাকিস্তানি সেনাবাহিনী নির্যাতন ও নিপীড়নের বিরুদ্ধে আজ জম্মুতে এক বিশাল প্রতিবাদ বিক্ষোভ হয়েছে। SOS ইন্টারন্যাশনালের ডাকে এই বিক্ষোভে POJK থেকে বাস্তুচ্যুত শত শত মানুষ অংশ নেন এবং পাক অধিকৃত অঞ্চলকে পাকিস্তানের দখলমুক্ত করে ভারতের সঙ্গে যুক্ত করার দাবি জানান। ওড়িশার উজান এলাকায় অবিরাম বৃষ্টির ফলে মহানদী ও তার উপনদীগুলোর জলস্তর বৃদ্ধি পাওয়ায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। রাজ্যের 15টি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিস্তীর্ণ এলাকা জুড়ে গ্রাম, রাস্তাঘাট ও কৃষিজমি জলমগ্ন হয়ে পড়েছে। আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ভাটির দিকের জেলাগুলিতে আবারও বন্যার আশঙ্কা, কর্তৃপক্ষ উদ্ধার ও ত্রাণ কাজ জোরদার করেছে। গুজরাটের লাল সতর্কতা জারির মধ্যেই সকাল থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রবল বৃষ্টি অব্যাহত রয়েছে। এর ফলে দক্ষিণ ও বন্ধ্যাঞ্চলের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বৃষ্টি কবলিত জেলাগুলিতে যুদ্ধকালীন তৎপরতায় ত্রাণ ও উদ্ধার কাজ চলেছে। ভারতের অস্মিতা দে ও হর্ষ সিং কমনওয়েলথ গেমসে প্রথমবারের মতো জুডোতে স্বর্ণপদক জিতে ইতিহাস সৃষ্টি করেছেন। মহিলাদের 48 কেজি বিভাগের ফাইনালে কানাডার হেইডি কুয়াচকে 2-1 ব্যবধানে হারিয়ে অস্মিতা দে কমনওয়েলথ গেমসে দেশের হয়ে জুডোতে প্রথম সোনা জয় করেন। পুরুষদের 60 কেজি বিভাগের ফাইনালে হর্ষ সিং অস্ট্রেলিয়ার জোশুয়া কার্জকে পরাজিত করে সোনা জেতেন। এর ফলে কমনওয়েলথ গেমসে ভারতের মোট পদক সংখ্যা বেড়ে 19-এ দাঁড়িয়েছে। এর মধ্যে রয়েছে 5টি সোনা, 9টি রূপ এবং 5টি ব্রোঞ্জ পদক। যাদবপুরের কিশোর ভারতীয় ক্রীড়াঙ্গনে আজ ডুরান্ড কাপ ফুটবলের গ্রুপ লীগ ম্যাচে ইস্টবেঙ্গল 8-0 গোলে CISF প্রোটেক্টসকে হারিয়ে দিয়েছে। PB বিষ্ণু হ্যাট্রিক করেছেন, জে থেনেকারা 2টি, খালিদ জিকশান সিং ও বিপিন সিং 1টি করে গোল করেছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় মন্ত্রিসভা শক্তি সঞ্চয় ব্যবস্থা

0: কারখানাকে কাজে লাগিয়ে সৌরশক্তিকে বিদ্যুতে পরিণত করার জন্য দেশে ভাসমান প্যানেলের ব্যবহার বাড়াতে প্রধানমন্ত্রী সূর্য সরোবর যোজনা অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি বা পিএম কিষাণ প্রকল্পের মেয়াদ 2026-27 থেকে বাড়িয়ে 2030-31 পর্যন্ত করার বিষয়টি অনুমোদন করেছে মন্ত্রিসভা। গ্লাসগোতে কমনওয়েলথ গেমসে ভারতীয় জুডো খেলোয়াড় অস্মিতা দেব এবং হর্ষ সিং দেশের হয়ে প্রথম সোনা জিতে ইতিহাস রচনা করেছেন। খবর শেষ হলো, এরপরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold। সাহিত্যের আঙিনা থেকে সবার কানে শুনছেন বইবৃত্ত, বইবৃত্ত 100.1 FM Gold।
2: বইবৃত্ত, আজকে বইবৃত্তে আপনাদের সঙ্গে আছি আমি ঝুমুর, এবং আমার সঙ্গে আছে সুদীপ্ত। এই দুজনে মিলে আজকে বইবৃত্তে যার লেখা নিয়ে আজকে আমরা কথা বলছি তিনি মুন্সী প্রেমচাঁদ। তার লেখা গল্প নিয়েই হচ্ছে কথা, এবং আজকে এখন যেটা পড়ব সেটা হচ্ছে ঠাকুর কা কুয়া। ঘটি মুখের কাছে তুলতেই জলের বিশ্রী পচা গন্ধ যখন নাকে এলো, গঙ্গিকে ডেকে বলল,
3: কেমন জল দিলি আমায়, দুর্গন্ধের জন্য মুখে দেওয়া যাচ্ছে না, পিপাসায় গলা শুকিয়ে যাচ্ছে আমার, আর তুই দিলি আমায় পচা জল।
2: গঙ্গি প্রতিদিন সন্ধ্যায় দূরের পাতকুয়া থেকে জল ভরে নিয়ে আসে, পাতকুয়া বাড়ি থেকে অনেক দূরে,
4: বাড়ি বাড়ি জলের জন্য ওখানে যাওয়া মুশকিল, জল গতকালের তোলা, ও ভাবলো
2: তখন জলে কোনো গন্ধ ছিল না, আজ দুর্গন্ধ এলো কোত্থেকে। ঘটি নাকের কাছে তুলে পরখ করে দেখল, প্রকৃতই তাতে দুর্গন্ধ, নিশ্চয়ই কোনো জানোয়ার পাতকুয়ায় পড়ে মরে রয়েছে, কিন্তু জল আর অন্য কোথায় বা পাওয়া যাবে?
4: ঠাকুরদের পাতকুয়া থেকে কে জল তুলতে দেবে? দূর থেকে কাউকে কুয়ার দিকে যেতে দেখলেই তো ওরা চিৎকার করে শাসাতে শুরু করে দেয়, শাহুদের কুয়াও গ্রামের দূর প্রান্তে, তাছাড়া ওখানেই বা কে জল ভরতে দেবে, গ্রামে অন্য কোনো কুয়াও নেই।
2: যখু বিস্ময়ের দৃষ্টিতে স্ত্রীর দিকে তাকিয়ে বলল,
4: কিরে ভালো জল আবার কোত্থেকে আনবি? গঙ্গি বলল,
2: ঠাকুর আর শাহুদের তো কুয়া আছে গ্রামে, এক ঘটি জলও কি ওরা ভরতে দেবে না?
4: যা তবে, হাত পা ভেঙে আয়, এর চেয়ে আর বেশি কিছু হবে না, চুপ করে বস ঘরে বস, ব্রাহ্মণ দেবতা দেবে আশীর্বাদ, ঠাকুর মারবে লাঠি, আর সাহুজি 1 টাকার বদলে 5 টাকা আদায় করবে, গরিবের দুঃখ বুঝতে কার গরজ পড়েছে বলতো, আমরা মরে গেলেও আমাদের দরজায় কেউ উঁকি দেবে না, মরা কাঁধে বয়ে নিয়ে যাওয়া তো দূরের কথা, এসব লোকেরা আবার কুয়ো থেকে জল ভরতে দেবে দোষ?
2: জখুর কথাগুলোর মধ্যে বড় কঠিন সত্য লুকিয়েছিল, এসবের উত্তর গঙ্গির কাছে ছিল না, কিন্তু কোনো রকমেই স্বামীকে ওই পচা জল পান করতে দিল না সে।
4: রাত তখন 9টা, সারাদিনের পরিশ্রমে ক্লান্ত দিন মজুরেরা নিদ্রাচ্ছন্ন, ঠাকুরদের সদর দরজার সামনে কিছু লোক নিশ্চিন্তে গল্প গুজবে মশগুল ছিল, গায়ের জোরের দিন আর নেই এখন, তাই আইন কানুনের বাহাদুরির গল্প হচ্ছিল,
2: বিষয় ছিল ঠাকুর সাহেবের বুদ্ধির তারিফ, চালাকির দ্বারা থানায় দারোগাকে ঘুষ দিয়ে এক খাস মোকদ্দমা থেকে নির্বিবাদে তার বেরিয়ে আসা, এবং ইশারায় মোকদ্দমার দলিলের নকল বের করে আনা। আদালতের নজির বলছিল নকল পাওয়া যাবে না, কেউ চাইছিল 50, আবার কেউ বা 100, এক পয়সাও খরচ না করে নকল বের করা সহজ ব্যাপার নয়, কাজ বাগাবার কৌশল জানা চাই।
4: গঙ্গি ঠিক ওই সময়ে জল তুলতে কুয়ার ধারে এসে পৌঁছল। মুন্সী প্রেমচাঁদের ঠাকুর কা কুয়া, এই ছোট গল্পটা ভারতীয় সমাজের এক নির্মম বাস্তবতার সামনে আনে, জাতপাতের বিভেদ,
3: সামাজিক বৈষম্য আর মানবতা।

0: অবমূল্যায়ন। এই গল্পে লেখক দেখিয়েছেন কেবল জন্মের ভিত্তিতে মানুষকে এভাবে উচ্চ নীচ ভাগ করা হয় এবং তার ফলে নিম্নবর্ণের মানুষদের কি অমানবিক কষ্ট সহ্য করতে হয়। গল্পে কেন্দ্রীয় চরিত্র গঙ্গী আর তার স্বামী যখু। যখু অসুস্থ এবং পচা নোংরা পানির কারণে তার রোগ আরও বাড়ছে, কিন্তু তাদের নিজের কুয়োর যে পানি সেটা নোংরা আর দুর্গন্ধযুক্ত হওয়ায় তা পান করা প্রায় অসম্ভব। আশেপাশে ভালো পানির উৎস একমাত্র ঠাকুরের কুয়া,
1: যা
2: যেটা উচ্চবর্ণের মানুষের জন্য নির্দিষ্ট, নিম্নবর্ণের মানুষ সেখানে জল নিতে পারে না। এটাই সমাজের নির্মম নিয়ম। স্বামীর কষ্ট সহ্য করতে না পেরে গঙ্গী এক রাতে সাহস করে ঠাকুরের কুয়া থেকে জল আনতে যায়। কিন্তু তার মনে ভয়, ধরা পড়লে অপমান, শাস্তি, এমনকি নির্যাতনের আশঙ্কা। এই ভয় শুধু ব্যক্তিগত নয়, বরং সমাজের আরোপিত ভয়, যা নিম্নবর্ণের মানুষের মনে গভীরভাবে গেঁথে থাকে।
0: গঙ্গীর এই দ্বন্দ্ব, একদিকে স্বামীর প্রাণ বাঁচানোর তাগিদ আর অন্যদিকে সামাজিক নিষেধাজ্ঞার ভয়, গল্পটাকে গভীর মানবিক আর বেদনাপূর্ণ করে তুলেছে। শেষ পর্যন্ত সে জল নিতে পারে না। একবারে গল্পের শেষে রয়েছে, গঙ্গীর হাত থেকে কলসির দড়ি পিছলে গেল, কলসিটা সলজ্জে কুয়োতে পড়ে গেল, ওপর থেকে কুয়োর জলের ঢেউয়ের শব্দ কিছুক্ষণ শোনা গেল।
2: ঠাকুর সাহেবের বাড়ির ভিতর থেকে চিৎকার করে উঠলেন ঠাকুর সাহেব,
3: কে কে ওখানে কে?
2: এরপর দ্রুত গতিতে কুয়োর দিকে পা চালালো। গঙ্গী লাফিয়ে পড়ে প্রাণপণে দৌড়তে লাগলো। বাড়িতে পৌঁছে ঘরে গিয়ে দেখল যখু ঘটি তুলে ওই পুঁতিগন্ধময় জল পান করছে।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 60 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1-4-5-5-5 নম্বরে ফোন করুন।
1: সাহিত্যের আঙিনা থেকে সবার কানে শুনছেন বইবৃত্ত, বইবৃত্ত 100.1 FM গোল্ডে। বইবৃত্ত,
2: বইবৃত্ত মুন্সী প্রেমচাঁদের গল্প, সেই নিয়েই আজকে বইবৃত্ত। ঝুমুর আর সুদীপ্ত আছি আপনার সঙ্গে। এরপর যে গল্পটার মধ্যে যাব সেটা অনেকেরই খুব চেনা জানা গল্প, 1924 সালে সওয়াসের গেহুঁ। এটি অনুবাদ করেছেন অমল কুমার রায় এবং নাম দিয়েছেন সওয়াসের গম। তো সেই গল্পে শঙ্কর, সে হচ্ছে কুর্মী কিষাণ, গরিব মানুষ, সাদামাটা, এবং নিজের কাজ নিয়েই সে থাকতে ভালোবাসে। ছল চাতুরি সে জানে না, কারুর সাথে পাচে থাকে না, খাবার জুটলে সে খায়, না হলে মুড়ি, তাও যদি না থাকে তাহলে জল খেয়ে রাম নাম করে শুয়ে পড়ে। কিন্তু এই রকম সংসারে ধরুন নিজেরা আছে আছে, কোনোদিন যদি কোনো সাধু মহাত্মা আসে তাহলে তার তো ভোজনের ব্যবস্থা করতে হয়। তো এইরকমই একটা সন্ধেবেলায় একজন তেজস্বী মূর্তি, গায়ে পিতবাস, মাথায় জটা, হাতে পিতলের কমণ্ডুলু, পায়ে খড়ম, চোখে চশমা, এরম একজন মানুষ এসে হাজির। ঘরে তখন জবের আটা ছিল, কিন্তু সাধুকে তো সেটা দেওয়া যায় না, সেই জন্য তড়িঘড়ি শঙ্কর যায় বিপ্রজির কাছে। বিপ্রজি হচ্ছেন গ্রামের পুরোহিত এবং তার থেকে সওয়াসের গম সে আনে। ভেবেছিল যে চৈত্র মাসে যখন বিপ্রজি আসবেন তখন শঙ্কর প্রায় এক পশরি হয় 6 সের, তো সে ভেবেছিল 1.5 পশরি দিয়ে দেবে, এবং সেই ভাবনা থেকেই সেই অতখানি গম দেয় এবং ভেবে নেয় যে সে তাহলে ঋণমুক্ত, কারণ ও কখনো কারুর কাছে কোনো ঋণ রাখতে চাইতো না। এবং বিপ্রজিও কিচ্ছু বলেন না। শঙ্কর বোঝেনি যে এই সওয়াসের গমের ঋণ মেটাতে তাকে আবার জন্ম নিতে হবে। এইভাবে 7 বছর কেটে গেল। একসময় বিপ্রজি ব্রাহ্মণ থেকে, তিনি তখন মহাজন, এবং মহাজন যেমন কখনো কিছু ভোলেন না কাউকে দিলে এবং সেটা বাড়তেই থাকে, এখন তিনিও তেমনই। এবং শঙ্কর কিষাণ থেকে 7 বছর বাদে সে এখন মজুর। শঙ্করের ছোট ভাই, তার নাম মঙ্গল, এতদিন তারা একসঙ্গে থাকতো, কিন্তু যখন থেকে শঙ্করের এইরকম দেনাটা বেড়েছে মঙ্গল কিন্তু আস্তে আস্তে আলাদা হয়ে গেছে। 7 বছর বাদে হঠাৎ বিপ্রজি একদিন জানান যে শঙ্করের কাছে 5.5 মন গম তিনি পান। শঙ্কর তো আকাশ থেকে পড়ে। বিপ্র বলেন সেই সওয়াসের গম সেটা এখন দাঁড়িয়েছে 5.5 মনে। শঙ্কর ভাবে কতবার নজরানা দিয়েছে সে, কুষ্টি বিচার বা দিনক্ষণ দেখতে শঙ্করের কাছে এসেছেন যখনই তখন।

0: দক্ষিণা তো নিয়েই গেছেন সঙ্গে, নাজরানাও ছিল, অথচ এখন এইসব বলছেন। শঙ্কর বলে, মহারাজ, বলে কয়ে আমি দিইনি বটে, কিন্তু এই যতবারই এসেছেন ততবারই তো শের দুশের করে নাজরানা দিয়েছি। বিপ্রজি বলেন, খাতায় তোলা হিসেব এক জিনিস আর নাজরানা অন্য, দিলে ভালো, না হয় আরও দেনা বাড়বে। আধ শের যে ধান সে গম সে নিয়েছিল, হ্যাঁ, যেটা রোজ কিন্তু তারা জব খায়, সেই একটা দিনের জন্য আনা, এবং এরপর বিপ্রজি যেটা বলেন যে এটা দেনাটা তুমি যদি মেটাতে পারো ভালো, না হলে আমারই এখন খেতে তোমাকে মজুর হয়ে থাকতে হবে, এবং তার বদলে তুমি যেটা পাবে আজশের জব পাবে রোজ খাওয়ার জন্য, বছরে একটা কম্বল, আসলে সারা জীবনের একটা গোলামি সেটাই হচ্ছে, এবং সওয়াশের গমের জন্য সারা জীবন সেই মানুষটা গোলামি করে, এবং 20 বছর গোলামি করে তারপর শঙ্কর মারা যায়, তবু তখনও তার 120 টাকা মাথার ওপর ধার, এবং তারপর শঙ্করের ছেলে, জোয়ান ছেলে, সে কিন্তু তখন সেই জোয়ালটা টানতে থাকেন।
1: আসলে ঝুমুর, আমরা মুন্সী প্রেমচাঁদের গল্পে যেটা মূলত দেখি, তিনি তো একেবারে মানে খুব একটা নিম্নবিত্ত পরিবার থেকে বড় হয়েছেন, কাজে এই সমস্ত ছবিগুলো তিনি খুব কাছ থেকে দেখেছিলেন
0: একদম।
1: এবং যে সময়, মানে একটা সময় মুন্সী প্রেমচাঁদের আগে যখন হিন্দি সাহিত্য যেরকম ছিল, সেখানে রূপকথার গল্প, রূপকথার গল্প, ভোজবাজির গল্প, নানা ঠাকুর দেবতাকে নিয়ে যে সমস্ত উপাখ্যান, সেই সমস্ত নিয়েই কিন্তু হিন্দি সাহিত্য মূলত ভরে থাকত, তখন লেখা হতো। মুন্সী প্রেমচাঁদ কিন্তু এই যে সাধারণ জিনিস, এই যে আমাদের চারপাশে যে জিনিস ছড়িয়ে রয়েছে, যে জিনিস ঘটে চলেছে, সেগুলো নিয়েও যে লেখা যেতে পারে, সেগুলোও যে মানুষ পড়তে পারে, সেটা বোধ হয় তিনি প্রথম দেখিয়েছিলেন।
0: এমনি এমনি কি তাকে হিন্দি সাহিত্যের কথা সাহিত্যিক বলা হয়, এবং এমনি কি তাকে মানুষ এত সুন্দরভাবে গ্রহণ করেছে, না যে এত বছর বাদেও তিনি চলে যাওয়ার, এত বছর বাদেও যখন আমরা এই গল্পগুলো পড়ছি, দেখো পড়তে পড়তে আমরা তো খুব কাছ থেকে এই রকম প্রত্যেকটা চরিত্রকে দেখতে পেয়েছি এমনটা নয়, কিন্তু সত্যিই কি তারা এতটাই অপরিচিত, তাও তো মনে হচ্ছে না।
1: অনেকে বলেন যে মুন্সী প্রেমচাঁদের জীবনের সঙ্গে আমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনের কোথায় যেন একটা মিল আছে, মানে লেখনীর দিক দিয়ে সম্রাট, কিন্তু বাস্তব জীবনে অর্থের অপ্রাচুর্য তাদের সঙ্গ ছাড়েনি।
0: ভেবে দেখো, মা আনন্দী চলে যান যখন প্রেমচাঁদের 7 বয়স, এবং খুব দুষ্টু ছিলেন তো, ঘুড়ি ডাঙ্গুলি, লোকের বাগানের ফল চুরি, এইসবে সবসময় ব্যস্ত থাকতেন, তো বাবা তাকে নিয়ে ত্রস্তই থাকতো বলা চলে, এবং ডাঙ্গুলিটা তার কতটা কাছের দেখো, ডাঙ্গুলি কিন্তু ফিরে এসেছে, দেখেছো
1: গল্পে
0: একদম, ওই তুমি যে বলছো নিজের জীবনের কথাগুলো তিনি নিয়ে এসেছেন, দেখা মানুষগুলোকে তিনি আমাদের সঙ্গে আলাপ করাচ্ছেন, ঠিক তাই। এবং মানে 1897 এ সেই সময় তিনি এন্ট্রান্স পরীক্ষা দেবার কথা, কিন্তু সেই বছরই তার পোস্টমাস্টার বাবা, তার মৃত্যু হয়, এবং এর ঠিক আগের বছর 15 পেরিয়েই তার বিয়ে হয়ে যায়, যদিও সেই সম্পর্কটা টেকে না, কিন্তু এই যে পরপর পরপর তার উপর দিয়ে দিয়ে একটা এক একটা ঘটনা ঘটছে, এবং ছোট থেকে পয়সার জন্য তার যে একটা স্ট্রাগল সেটা কিন্তু আছেই, এবং 1899 এই সময়টা কোথাও তাকে একটা স্বস্তি দিল, কারণ এতদিন পর্যন্ত টুকরো টুকরো টাকা পয়সা দিয়ে দিয়ে তার চলছিল, তো এই সময় চুনারের একটা মিশনারি স্কুলে তিনি শিক্ষক হিসেবে নিযুক্ত হলেন, এবং মাইনে ছিল 18 টাকা, তো এই 18 টাকায় তিনি খুব স্বস্তি বোধ করেছিলেন, উর্দু শেখেন গ্রামের মৌলবীর কাছে, এবং আস্তে আস্তে নিজেকে কি সুন্দর করে গড়ে তুলছেন দেখো, এক সময় হামিরপুর জেলায় শিক্ষা বিভাগের সাব ডেপুটি ইন্সপেক্টর হিসেবে চাকরি করার সময় নবাব রায় ছদ্মনামে তিনি উর্দু ভাষায় তার প্রথম গল্পের বই মানে প্রকাশিত হয়, এবং ব্রিটিশ সরকার এই বইটি বাজেয়াপ্ত করে দেন, সঙ্গে নামটাও যায়, এবং এই যে কানপুর এই সময়ে জামানা পত্রিকার সম্পাদক দয়ানারায়ণ নিগমের সুপারিশে ধনপত রায় নবাব রায় হয়ে শেষ পর্যন্ত প্রেমচন্দে এসে থিতু হলেন। তো নিজের জীবনেও কিন্তু এই স্ট্রাগলটা তো চলছেই।

অনুবাদ করলেন মহাদেব প্রসাদ সাহা, দুনিয়ার সবচেয়ে অমূল্য রতন এই নাম দিয়ে। এখানে দিলফিগার সে এমন একজন প্রেমিক যে বনে জঙ্গলে পাহাড়ে পর্বতে সে ঘুরে ঘুরে বেড়ায় এবং সে ফরিয়াদ করে চলে। কেন সে ফরিয়াদ করছে? কারণ সে ভালোবেসেছে দিলফরেবকে, সে সৌন্দর্যের দেবী, সম্রাজ্ঞী। এবং সেখানে সে যখন এই মনের কথাটা জানাতে যায় সম্রাজ্ঞীকে, তখন সম্রাজ্ঞী একটা কথা বলেন যে তুমি যাও গিয়ে অমূল্য রতন নিয়ে এসো, পৃথিবীর সব থেকে অমূল্য যে রতন সেটা তুমি আমার কাছে নিয়ে এসো, যদি তুমি আনতে পারো তাহলে আমি তোমাকে আমার এখানে থাকার অনুমতি দিতে পারি। এবার দিলফিগার ভাবতে থাকে অমূল্য রতনটা কি, কারো রত্নভাণ্ডার, অমৃত, খুসরোর রাজমুকুট, জামেজাম, তখতে তাওস, পারভেজের ধন দৌলত কি হতে পারে? এবং সে এইভাবে ঘুরতে থাকে যে কি পেলে মনে হবে এটা হচ্ছে দুনিয়ার সবচেয়ে অমূল্য রতন কোনটা হতে পারে। নানান রকম করতে করতে একদিন সে এসে পড়ে পথ ভুলে একটা জায়গায়, এবং সেখানে দেখে অনেক মানুষ এক জায়গায় জুটিয়ে মানে জুড়ে আছে আর কি। এবং সেখানে একজনকে আনা হচ্ছে, তার নাম কালাচোর, তাকে ফাঁসি কাঠে ঝোলানো হবে। যখন তাকে ফাঁসি কাঠের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, তখন সে দেখছি যখন তাকে চড়ানো হবে তখন সে বলেছে একবার আমাকে একটা সুযোগ দাও, আমি আসি এবং আসার পরে আমি তারপরে বলবো যে আসল কোনটা, আমার কিছু ইচ্ছে, একটা শেষ ইচ্ছে, সেই আসল ইচ্ছেটাকে আমার পূরণ করতে দাও। তো যেহেতু শেষ ইচ্ছে বলেছে সেই জন্য তাকে ফাঁসি কাঠ থেকে নামিয়ে আনা হয়েছে। এবং সেখানে এসে সে যখন নেমে আসছে সেই সময় দেখছে যে একটা বাচ্চা অত লোকের মাঝেও সে নিজের মতো করে ঘুরে ঘুরে বেড়াচ্ছে এবং সে নিজের মধ্যে একটা কোথাও সুন্দর আনন্দের মধ্যে আছে। এবার দেখা গেল যে সেই কালাচোর, সে মানে হাজার হাজার চোখ তার দিকে তাকিয়ে, আর সে ওই বাচ্চা ছেলেটার কাছে এলো, কোলে তুলে নিয়ে আদর করতে লাগলো তাকে। কবে সে নিজে এইরকম শান্তশিষ্ট হাসি খুশি ছিল, ছিল দুনিয়ার কদর্যতার স্পর্শ থেকে মুক্ত, সেই সব দিনের কথা তার মনে পড়ল। মা তাকে কোলে করে খাওয়াতেন, পিতার বুক আনন্দে ভরে উঠত তার মুখ চেয়ে, এবং সারা পরিবার তার জন্য যে কোনো আত্মত্যাগ করতে প্রস্তুত ছিল। অতীতের দিনগুলো স্মৃতিতে ছেয়ে গেল কালাচোরের মন, আর তার চোখ থেকে, যে চোখ মরণোন্মুখ ব্যক্তির কাতর ছটফটানিতেও একবারও পলক ফেলত না, সেখান থেকে এক বিন্দু অশ্রু ঝরে পড়ল। দিলফিগার এগিয়ে গিয়ে সেই অমূল্য অশ্রুর মুক্তকে নিজের হাতে তুলে নিয়েছিল এবং তার হৃদয় বলে উঠেছিল, নিঃসন্দেহে এই হলো দুনিয়ার সবচেয়ে অমূল্য রতন, যার জন্য ময়ূর সিংহাসন, জামেজাম, এগুলো সব পারভেজের ধন দৌলত এগুলো বিসর্জন করে দেওয়া যায়। এবার সে যখন নিয়ে আসছে, এসে দেখা করছে সম্রাজ্ঞীর সঙ্গে, দিলফরেব তখন সেটা দেখে উনি খুশি হলেন, কিন্তু তারপর তাকে বললেন, তোমার কি মনে হয় যে এটাই দুনিয়ার সবচেয়ে অমূল্য রতন, তুমি কি সেটা পেয়েছো? তখন তার মনে হলো যে তাহলে বোধহয় আরও কিছু আছে। তো তখন সে বলছে যে আর কি, বলছে তোমায় খুঁজতে হবে, তুমি যাও গিয়ে খুঁজে দেখো যদি পাও। আবার সে ঘুরতে ঘুরতে নানান দিকে ঘুরে বেড়াচ্ছে আর ভাবছে কি করলে সে পেতে পারে সম্রাজ্ঞীকে। তো একদিন সন্ধেবেলায় একটা নদীর তীরে সে বসে আছে, হঠাৎ দেখছে যে সেখানে চিতা তৈরি করা হয়েছে এবং সেখানে এক যুবতী বিয়ের জোর পরে সেজেগুজে বসে আছে, আর তার কোলে মাথা রাখা আছে তার স্বামীর, মৃত স্বামীর, এবং হাজার হাজার লোক গোল করে দাঁড়িয়ে সেখানে পুষ্পবর্ষণ করছে। চিতায় জ্বলে উঠে স্বতঃস্ফূর্তভাবে একটা শিখা এবং সতীর চেহারা মুহূর্তে একটা পবিত্র ভাব জেগে উঠছে, এবং যখন সেটা হয়ে গেছে তখন তার মনে হচ্ছে শুধুমাত্র ভালোবেসে একজন মানুষ আরেকজনের জন্য নিঃশ্বাসিত হয়ে যেতে পারে, তাহলে এটাই বোধহয় দুনিয়ার সবচেয়ে আনমোল রতন। সে ওই ছাইটাকে নিয়ে আসে, আবার সম্রাজ্ঞীর সঙ্গে দেখা করে। সম্রাজ্ঞী সেদিন দেখে চোখে জল, এবং সম্রাজ্ঞী বলে যে, মনে মনে ভাবেন যে সত্যিই তো আমি যাকে চেয়েছি আমার স্বামী হিসেবে পাওয়ার জন্য এই মানুষটা তো সেরকমই, সে তো এরকম। তারপরেও সে বলে, না তুমি যাও গিয়ে খুঁজে আসো, কারণ অমূল্য রতন কি এটাই হতে পারে নাকি আরও কিছু আছে। আবারও চলে যায় এবং দিলফিগার খুঁজতে খুঁজতে তখন একটা জায়গায় এসে পড়ে যেখানে সেই সময়টা ওর মনে হয় যে এ

রেখে কি লাভ, সম্রাজ্ঞী তো সরিয়েই দিচ্ছে, তাহলে একটা পাহাড় থেকে সে নিজের প্রাণটা বিসর্জন দিতে যায়। সেই সময় না একজন আসেন পুরো সবুজ বসন পরা এবং এসে বলেন, তুমি হিন্দুস্তানে যাও, সেখানে গেলে হয়তো তোমার কিছু কাজ হতে পারে। উনি যখন হিন্দুস্তানে আসছেন সে সময় দেখছেন যুদ্ধ হচ্ছে এবং রণক্ষেত্রে একজন মানে অনেকের সঙ্গে যুদ্ধ করে তাদের মেরে ফেলেছে এবং সেও আহত, সেও শুয়ে আছে এবং তার ভীষণ ব্লিডিং হচ্ছে আর কি। তো উনি তখন রক্তাক্ত সেই মানুষটির কাছে আসার পর প্রথমে তাকে শত্রু ভেবে সে যায় আঘাত করতে। তো তখন দিলফিগার বলে যে আমি পথ ভুলে এসেছি, আমি তোমার শত্রু নই। তখন একদম শেষ কথা যখন তিনি বলছেন যে এটাই আমার সব থেকে ভালো লাগা যে আমি আমার মাতৃভূমির জন্য রক্ত দিয়েছি এবং আমার শেষ রক্তবিন্দু তার জন্য, এটা হচ্ছে আমার সব থেকে প্রিয় জিনিস, তখন না দিলফিগারের মনে হয় তাহলে বোধহয় এটাই অমূল্য রতন, নিজের দেশকে ভালোবেসে নিজের সর্বস্ব দেওয়া। এবং তিনি আবার যথারীতি চলে আসেন, এসে যখন দেখা করছেন দিলফারেবের সঙ্গে, তখন দিলফারেব এইটা দেখে খুশি হয়ে বলেন, আজ থেকে তুমি আমার স্বামী, আমি তোমার সেবিকা। এই বলে তিনি একটা রত্নখচিত মঞ্জুষা এনে তার থেকে একটা ফলক বের করেন, তাতে লেখা, রক্তের যে শেষ বিন্দু দেশ রক্ষার জন্য খোয়িত হয় সেই হলো দুনিয়ার সবচেয়ে অমূল্য বস্তু।

প্রত্যেকেরই ছেলেবেলা ছেলেবেলার মতোই থাকে, শৈশবের একটা আলাদা জগৎ থাকে সবার। প্রেমচাঁদ মোটেই শান্তশিষ্ট ছিলেন না, কিন্তু আম্মাগানি ঢিল ছোঁড়ার ধুম ছিল। একবার তো হয়েছিল কি, ভালুকের নাচ দেখাতে এসেছিল একজন, তার সাথে সে নিরুদ্দেশে যাত্রাই করেছিল। আর ড্যাঙ্গুলি যে তার প্রিয় খেলা ছিল তা তো আগেই বলেছি আমরা। খেলার ছলে একবার কি করেছিল, এক সঙ্গীর কান কেটে দিয়েছিল, এবং সবাই যখন তাকে জিজ্ঞেস করলো এটা তুই কি করেছিস, বলো কই আমি তোর দাড়ি কামিয়ে দিচ্ছিলাম, কানটা কি করে কেটে গেছে আমি জানি না। এসব মানে তার সবচাইতে প্রিয় কাজ ছিল উর্দু ফরাসি পড়া, এবং আখ আর মটরের ক্ষেতে ঢুকে খুশি মতো কড়াইশুটি আর আখ চিবো না। ঘরে বুড়ি ঠাকুমা, মামরা নাতির ওপর যার আদর সোহাগের কোনো সীমা সীমানা ছিল না, আদর খাও আর গল্প শোনো, আদর খাও আর গল্প শোনো, এই সমস্ত গল্পগুলো ঠাকুমার মুখে শোনা গল্প, এবং তার চারপাশের মানুষজনই তার লেখায় উঠে এসেছিল একটা সময়ে। চাকরির সূত্রে বিভিন্ন জায়গায় ঘুরেছেন, কখনো চুনার, এলাহাবাদ, বস্তি, কানপুর, গোরখপুর, নানা জায়গায় ঘুরে বেরিয়েছেন, বেড়াবার শখও ছিল প্রচুর। একবার চিঠিতে লিখেছিলেন, আমার বড় সাধ ছিল রেলওয়ে গার্ড হব, বহু জায়গায় ঘুরে বেড়াবো, বহু লোকের সঙ্গে আলাপ হবে, কত কিছু ঘটনা জানব, কত চরিত্র দেখব। যখন অসহযোগ আন্দোলন, সেই সময় উনি গোরখপুরের নর্মাল স্কুলে কাজ করতেন, সেখানেই একদিন গান্ধীজির ভাষণ শোনার পর মনের অবস্থা এমন হল যে ২০ বছরের সরকারি চাকরি এক কথায় ছেড়ে বেনারসে চলে গেলেন। ঠিক করলেন এখন থেকে শুধু সাহিত্য সেবাই করব। কিন্তু সাহিত্য সেবা থেকে জীবিকা চালানো আজও যেমন দুঃসাধ্য, সেদিন বোধহয় তার থেকেও বেশি ছিল। প্রেমচাঁদের কলম কিন্তু কোনো বাধা মানেনি, একের পর এক গল্প উপন্যাস তিনি লিখে চললেন, এবং সেগুলো সব ছাপা হতে লাগলো। কয়েকটা নাটকও লিখেছিলেন, বৃত্ত না হোক খ্যাতি মিলেছিল ঢের। সরকার রায়বাহাদুর উপাধিতে ভূষিত করতে চেয়েছিলেন তাকে, কিন্তু উনি রাজি হননি। বিদেশি সরকারের সম্মানে ওর কোনো রুচি ছিল না। বেনারসে প্রেমচাঁদের একটা প্রেসও ছিল, সেখান থেকেই ১৯৩০ সালে তার হংস পত্রিকা ছাপা হয়। আবার ১৯৩২ সালে জাগরণ বলে একটি সাপ্তাহিকও বেরোতে থাকে, কিন্তু প্রেস বা পত্রিকায় তার বেশ লোকসান হয়ে যায়। আর মানুষ হিসেবে একেবারে সরল প্রকৃতির মানুষ, যেমন নম্র তেমনি মিশুকে অমায়িক স্বভাব, আচার আচরণ একেবারেই আড়ম্বরহীন, সাদামাটা চালচলন, কথাবার্তা একেবারে চাষাভূষর মতো সহজ। বোঝাই যেত না যে এত বড় একজন লেখকের সঙ্গে কথা বলছি। চাষবাস আর গোপালনের আলোচনায় খুব আগ্রহ পেতেন তিনি, নিজে গরু পুষেছিলেন, আর ক্ষেতের কাজ করাটা বেশ অসুবিধাজনক ছিল, তাতে কি হতো লেখায় নিয়মিত বাধা পড়ত তার। কখনো হয়তো বাড়িতে কেউ এসেছেন, তার সাথে আলাপ করছেন, কথা বলছেন, লেখা থেমে গেছে, সে যখন চলে গেছে ব্যাস উনি আবার নির্বিকার চিত্তে লিখতে বসে গেছেন। আরও একটা কথা, প্রেমচাঁদের হাসি ছিল কিন্তু খুব দরাজ, হাসির কথা একবার উঠলে তিনি হাসি চাপতে পারতেন না, আর সে কি হাসি, হাসি তো নয় যেন ভূমিকম্প।

0: এবারে মুন্সি প্রেমচাঁদের কলমে একটি মেয়ের ঘুরে দাঁড়ানোর গল্প, নিজের পায়ে দাঁড়ানোর গল্প, প্রতিবাদের গল্প। কুসুম।
1: 1932 সালে লেখা এই গল্প, অনুবাদ করছেন অমল কুমার রায়। এবং এখানে আমরা নবীনবাবুকে পাচ্ছি। তিনি দিল খোলা মেজাজি মানুষ, তার আগ্রায় বাড়ি, এবং তিনি পেশায় উকিল, কিন্তু মনোজগতের দিক থেকে তিনি পুরোমাত্রায় কবি। কাছারির বাইরে মামলা মকদ্দমা নিয়ে কেউ কোনো আলোচনা করবে এটা তিনি একদম পছন্দ করেন না, এবং ওই কাছারি ছাড়া অন্য কোনো সময় তিনি এইসব নিয়ে আলোচনা তো নয়ই, শুধুমাত্র নিজের কবি মনটাকে বাঁচিয়ে রাখেন এবং সাহিত্য সভায় যোগ দেন। তাঁর রচনার বৈশিষ্ট্য ছিল আধ্যাত্মিকতার মধ্যে মাধুর্য সৃষ্টি, নির্গুণের মধ্যে সগুণের আরোপ। লখনৌতে তিনি যখন আসেন তখন লেখকের সঙ্গে দেখা করেন। এখানে লেখকের জবানিতেই আমরা পুরোটা জানছি। এবং হঠাৎই একদিন লখনৌতে এসছেন লেখককে কোনো কিছু না জানিয়ে, এবং তখন তিনি জানতে পারেন যে ছুটে আসছেন নবীনবাবু একটাই কারণে।

মামলা মকদ্দমা সবকিছু শিখিয়ে তুলে যে তার একমাত্র মেয়ে যাকে তিনি পালন করেছেন সেই মেয়েটির বিয়ে হয়েছিল মোরাদাবাদে এবং কুসুমের বিয়ের পর তাকে যখন গাওনা করা হয় তখন কিছুদিন বাদেই তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় এবং কুসুমের স্বামী কুসুমের সঙ্গে কথাটুকু বলেন না। অথচ সেই ছেলেটিকে দেখলে বোঝার উপায় নেই, সে এতটাই অমায়িক, এতটাই ভদ্র, মাথা নিচু করে কথা বলে, চোখে চোখ তুলে কথা বলে না, চুপ করে থাকে, কোনো কথা জিজ্ঞাসা করলে যদি সেটার উত্তর দিলে উল্টো দিকের মানুষের খারাপ লাগতে পারে এটা ভেবে। তো এহেন মানুষকে সমানে চিঠি দেওয়া হচ্ছে, সে চিঠির কোনো উত্তর আসে না। কুসুম পরের পর চিঠি লিখে যাচ্ছে, সে চিঠিতে কোনো উত্তর নেই, সেগুলো ফিরে আসে, নবীনবাবু পড়েন সেগুলো। মেয়ে আর জামাইয়ের মধ্যে সম্পর্ক ঠিক করার জন্য তিনি নিজে বারবার বলেন, কিন্তু কোনো কিছুতেই কিছু হচ্ছে না। এইবার তিনি লেখকের শরণাপন্ন, বলছেন আপনি যদি একটু কিছু করেন। তখন লেখক বলেন আমাকে ওই চিঠিগুলো দিতে পারেন। সে চিঠিগুলো নিয়ে উনি পড়েন এবং সেখানে ওই চিঠিগুলোর মধ্যে না লেখা আছে অভাগিনী কুসুম, দুঃখ জর্জরিত কুসুম, এইরকম সব, এবং প্রত্যেকটা কথায় লিখছে আপনি যদি আমাকে গ্রহণ না করেন তাহলে আমি মারা যাব, আপনি যদি বলেন যে আপনি অন্য কাউকে ভালোবাসেন তাহলে তার পাশেই আমি থাকব, আপনি যদি বলেন আপনাদের দুজনকে এইভাবেই আপনি দেখতে চান তাহলে সেই সুখেই আমি মরব যে আপনি ভালো আছেন, এইভাবে। এবং একটা সময় গিয়ে না লেখকের প্রচণ্ড রাগ হয়, কারণ যে কুসুমকে তিনি চিনতেন সে লেখাপড়া জানা শিক্ষিত একটি মেয়ে, সে তার খুব সুন্দর সাহিত্যের প্রতি একটা মানে আকর্ষণ আছে, সে ভালো লিখতে পারে গুছিয়ে নিজের কথা, এবং চিঠিগুলো ভারী সুন্দর করে আবেগে বিভিন্ন রকমভাবে, কখনো ভালোবেসে, কখনো একেবারে পায়ে পড়ে গিয়ে, কখনো মৃত্যু ভয় দেখিয়ে নানান রকমভাবে চিঠি লেখানো যাতে স্বামীর মন গলে, কিন্তু কোনো কিছুতে কিছু হয় না। এক এক সময় লেখকের রাগ হয়, মনে হয় আমি সামনে থাকলে বোধ হয় মেরেই দিতাম মেয়েটাকে, কি করে নিজের আত্মসম্মান বিসর্জন দিতে পারে একটা মেয়ে এইভাবে। এবার যাই হোক, এই সমস্ত যখন কথাবার্তা হয় তারপর তিনি নবীনবাবুকে বলেন ঠিক আছে আপনি যান, আমার মনে হয় না আমার চিঠিতে আর কোনো কাজ হবে কুসুমের হয়ে, আমি যদি কোনো চিঠি লিখি, বরং আমি একবার তার সঙ্গে গিয়ে দেখা করি। লেখক যান মোরাদাবাদে এবং সেখানে গিয়ে ছেলেটির কাছে তিনি যখন পরিচয় দেন, ছেলেটি ছুটে এসে তাকে প্রণাম করে, তাকে নিয়ে গিয়ে বসায়, তার সঙ্গে কথা বলে। কথা বলতে বলতে হঠাৎই লেখক জিজ্ঞাসা করেন যে কুসুমের সঙ্গে তুমি এরকম ব্যবহার কেন করছো, এটা কি তার প্রাপ্য? তখন ছেলেটি বলে যে প্রথমে বলতে চায় না, তারপরে বলে যখন আপনি জানতেই চাইছেন তাহলে বলি যে আমার যখন বিয়ে দেওয়া হয় জোর করে তখন এটাই বলা হয়েছিল যে আমি আমার পরবর্তী পড়াশুনো বিদেশে গিয়ে করতে পারি, আমার ইংল্যান্ডে যাওয়ার ইচ্ছে, কিন্তু গাওনা হওয়ার পরেও সেই আমার ইংল্যান্ডে যাওয়ার কথা আর কখনো নবীনবাবু বলেননি। এইবার নবীনবাবুকে এই কথা এসে জানানোর পর নবীনবাবু কিন্তু রাজি হয়ে যান যে হ্যাঁ টাকা পয়সা দেবো, হ্যাঁ আমি পাঠাবো, আসলে ওরা কোনো দিন বলেনি বলে এই কথা ওঠেনি। মা যখন ছুটে এসে কুসুমকে জানাতে যায় যে এইবার তোকে তোর সঙ্গে তোর বরের ভাব হয়ে যাবে, এইবার আমরা এই ব্যবস্থা নিচ্ছি, কি অদ্ভুত, কুসুম ঘুরে দাঁড়ায় এবং কুসুম ঘুরে দাঁড়িয়ে বলে যে না, আমি ভেবেছি এবার আমি নিজের পায়ে দাঁড়াবো, আমার জীবনে সে নয়, আমি আমার মতো করে থাকবো। কোথাও এতদিনে কুসুম নিজেকে চিনতে পারে, কোথাও সে মনে করে এ জগতে তার মাথা উঁচু করে দাঁড়ানোর একটা জায়গা নিশ্চয়ই দরকার, নিজের জায়গা তৈরি করার মতো সে কর্মক্ষম হতে চায়।

আপনারা শুনছেন বৈবৃত্ত। স্টুডিও প্রান্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি সুদীপ্ত আর ঝুমুর। এখন নিচ্ছে একটা ছোট্ট সংবাদ বিরতি, ফিরে আসছে ঠিক আবারও 11টা বেজে 10 মিনিটে।

0: সাহিত্যের আঙিনা থেকে সবার কানে শুনছেন বইবৃত্ত। বইবৃত্ত 100.1 FM গোল্ডে। বইবৃত্ত
1: বইবৃত্ত ঝুমুর আর সুদীপ্ত আছি আপনার সঙ্গে। আর আজকে বইবৃত্তে মুন্সী প্রেমচাঁদের লেখা থেকে আমরা পাঠ করছি এবং তাঁরই লেখা নিয়ে আমরা কথা বলছি, তাঁর জন্মদিনে তাঁকেই শ্রদ্ধা জানানো। এবার যে গল্পটা নিয়ে আমরা কথা বলব সেই গল্পের নাম সদগতি।
2: দুঃখিচামার বাড়ির দুয়ার ঝাড় দিচ্ছিল আর তার স্ত্রী ঝুরিয়া ঘর দুয়ার নিকট ছিল। দুজনের হাতের কাজ শেষ হলে ঝুরিয়া দুঃখীকে বলল,
1: এক্ষুনি গিয়ে একবার পণ্ডিত বাবাকে খবর দিয়ে এসো, নইলে আবার বেরিয়ে পড়বে হয়তো।
2: হ্যাঁ যাচ্ছি, কিন্তু ভেবে দেখল তাকে বসতে দেবে কোথায়। ঝুরিয়া বলে উঠল,
1: কোথাও থেকে একটা খাটিয়া জোগাড় করা যাবে না? তুমি বড় ঠাকুরানির কাছে চলে যাও, তাদের একটা খাটিয়া চেয়ে নিয়ে এসো।
2: তুই কখনো কখনো এমন কথা বলিস যে আমার শরীরে জ্বালা ধরে যায়। ঠাকুরানি বুঝি আমাদের খাটিয়া দেবে? তার খাটিয়া আমাদের দেয় কখনো? খাটিয়া তো দূরের কথা, তার ঘর থেকে একটু আগুনও বাইরে আসে না। বাইরে থেকে এক লোটা জল চাইলেও পাওয়া যায় কখনো? তিনি নাকি আমাদের খাটিয়া দেবেন। খাটিয়া কি আমাদের ঘুঁটে লাকড়ি বা ভুসিদানা, নাকি যে চাইলেই তুলে আনব? শোন, আমাদের খাটিয়াই খুব ভালো করে ধুয়ে মুছে রাখ, আর এখানে পৌঁছানোর আগেই তিনি ওটা শুকিয়ে যাবে রোদে।
1: উনি তো আমাদের খাটিয়ার উপর বসবেনই না, তুমি জানো না উনি কেমন সর্বদা ধর্মের নীতি নিয়ম পালন করে চলেন।
2: তা তুই ঠিকই বলেছিস রে। শোন, এক কাজ কর, মহুয়ার পাতায় একটা আসন বানিয়ে নিলে বেশ হয়। পাতার থালায় বড় বড় মানুষরাই ভোজন করে, খুব পবিত্র। একটা লাঠি দে তো, আমি কাছ থেকে পাতা পেড়ে নিয়ে আসি।
1: তা তোমার করতে হবে না, পাতা তুলে এনে বাবার জন্য আসন আমিই বানিয়ে নিতে পারবো। তো তুমি বরং একটা কাজ করো, পণ্ডিত বাবাকে খবর দিতে বেরিয়ে পড়ো।
2: বেশ,
1: তাকে তো সিদ্ধ দিতে হবে, তা আমাদের থালাতেই সাজিয়ে দেব।
2: শোনো শোনো শোনো, একটা কথা বলি, এমন কর্ম করতে যেও না কখনো, তা করলে সিদে বেকার হয়ে যাবে, আমাদের থালাও ভেঙে একবারে চুরমার করে দেবে। ঠাকুর বাবা আমাদের থালা তা কখনো নেন, তা থেকে সিদে কখনো নেন? তিনি যা রাগী মানুষ না, ছেলেকে একবার এমন পিটুনি দিয়েছিল যে আজও ভাঙা হাত নিয়ে এসে চলাফেরা করে। আমি বলি কি, শালপাতার থালাতেই সিদে দিও। আর শোনো, বেশি ছোঁয়াছুঁই করো না কেমন, তুমি বরং ওই ঝুড়ো গোঁড়ের মেয়েকে সঙ্গে নিয়ে শাহুর দোকান থেকে জিনিসপত্র কিনে এনো। লক্ষ্য রেখো, সিদে যেন একেবারে পূর্ণ থাকে। এক সের আটা, আছে চাল, এক এক পোয়া ডাল, আধ পোয়া ঘি, নুন হলুদ, আর পাতার কোণে চার আনা রাখতে তুমি যেন ভুলে যেও না কেমন। গুঁড়ের মেয়েকে তুমি যদি না পাও, তাহলে তুমি ওই বুরজিনের হাত পা ধরে তাকে সঙ্গে নিয়ে নিও। তুমি কিন্তু সিদের জিনিসপত্র একদম ছুঁও না, অন্যথায় কিন্তু মহা অনর্থ বাঁধবে।
1: এত সব নির্দেশ দিয়ে দুঃখী মাথার এক বোঝা লকড়ি এবং এক বোঝা ঘাস তুলে নিয়ে হাঁটা দিল পণ্ডিতজির কাছে ওর নিবেদন পেশ করতে। বাবাজির সমীপে সে খালি হাতে যাবে কি করে, তাকে সম্মান দক্ষিণা দিতে হবে, আর এ দায় পূরণের জন্য ওর নিকট এক বোঝা ঘাস আর লকড়ি ছাড়া আর কী বা ছিল। খালি হাত দেখলেই পণ্ডিত বাবা দূর থেকে তার মুন্ডুপাত করা শুরু করে দেবে।
2: আপনারা শুনছিলেন সদগতির একবারে প্রথম অংশ। মুন্সী প্রেমচাঁদের সদগতি ছোট গল্পটা ভারতীয় সমাজের প্রচলিত যে জাতিভেদ প্রথা, যে অস্পৃশ্যতা এবং মানবিকতার অভাবের এক নির্মম আর তীক্ষ্ণ চিত্র তুলে ধরেছে। গল্পটার মূল বক্তব্য হল মানুষের প্রকৃত মর্যাদা তার জন্ম বা জাতিতে নয়, বরং তার মানবিকতা আর তার কর্মের মধ্যে থাকা উচিত। কিন্তু সমাজের সংকীর্ণতা সেই সত্যকে অস্বীকার করে। গল্পে যে চরিত্র দুটো উঠে এসেছিল, একজন চর্মকার দুঃখী, সে সমাজের নিম্নবর্ণের মানুষ হিসেবে অবহেলা আর শোষণের শিকার। সে নিজের মেয়ের বিয়ের জন্য পুরোহিতের কাছে শুভদিন জানতে চায়, কিন্তু বিনিময়ে তাকে কঠোর পরিশ্রম করতে বাধ্য করা হয়। দিনের পর দিন অনাহারে আর ক্লান্তিতে জর্জরিত

দুঃখী শেষ পর্যন্ত সেই কাজ করতে গিয়েই প্রাণ হারায়। এই করুণ পরিণতি সমাজের নির্মম বাস্তবতাকে উন্মোচিত করেছে। প্রেমচাঁদ এখানে দেখিয়েছেন যে ধর্মের নামে কুসংস্কার আর ভণ্ডামি কিভাবে মানুষে মানবিকতাকে দিনকে দিন গ্রাস করেছে। যে পুরোহিত ধর্মের আদর্শ প্রচার করে সেই দুঃখীর মতো অসহায় মানুষকে নিপীড়ন করেছে এবং তার মৃত্যুর পরও তার যথাযথ সম্মান দেয়নি, বরং বলা যায় যে মৃতদেহ নিয়ে তারা বিপাকে পড়ে, কারণ জাতিভেদের কারণে তারা তাকে স্পর্শ করতে চায় না। এটা সমাজের ভণ্ডামি আর নিষ্ঠুরতার এক চরম উদাহরণ। সদগতি নামটা এখানে বলা যায় এক ধরনের ব্যঙ্গ, যেখানে দুঃখী জীবিত অবস্থায় কোনো সম্মান পায়নি কিন্তু মৃত্যুর পরেও তার সদগতি বা মুক্তি নিশ্চিত হয় না, বরং তার মৃত্যু আরও একবার প্রমাণ করে যে সমাজের চোখে তার মূল্য কতটা তুচ্ছ। গল্পটা আমাদের মনে প্রশ্ন তোলে যে মানুষ কি সত্যিই মানুষকে সমানভাবে মূল্য দেয়, যা ধর্ম বা সামাজিক অবস্থানের ঊর্ধ্বে উঠে মানবিকতা প্রতিষ্ঠা করা সত্যি কি এতটাই কঠিন? সবশেষে এটা বলা যায় যে সদগতি একটা শক্তিশালী সামাজিক প্রতিবাদ। এটা আমাদের শেখায় মানবিকতা ছাড়া কোনো ধর্ম বা সমাজ ব্যবস্থাই অর্থহীন। এই গল্প আজও সমানভাবে প্রাসঙ্গিক আর আমাদেরকে একটা ন্যায়ভিত্তিক আর মানবিক সমাজ করার প্রেরণা দেয়। মুন্সী প্রেমচাঁদের সদগতি।

0: এইবার আমরা যে গল্পটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বলিদান। বলিদান 1918 রচনা এবং এটি অনুবাদ করেছেন ননীশুর।
1: আসলে মানুষের আর্থিক অবস্থান সবচেয়ে বেশি প্রভাব ফেলে তার নামের ওপরে, তেমনি এই গল্প, এই বলিদান গল্পটি। গায়ের মংরু ঠাকুর যেদিন থেকে কনস্টেবল হয়েছে সেদিন থেকে তার নতুন নামকরণ হয়েছে, সে হয়ে গেছে মঙ্গল

0: সিংহ। আর কেউ এখন তাকে আর মাংরু বলতে সাহস পায় না, এই নিয়ে গল্পের সূচনা।
1: এত সুন্দর করে মানে লিখেছেন তিনি। কাল্লু গয়লা যেদিন থেকে দারোগা সাহেবের সঙ্গে বন্ধুত্ব পাতিয়েছেন আর গায়ের মোড়ল হয়ে বসেছে, সেই দিন থেকে কাল্লু বললেই সে কিন্তু চোখ কটমট করে তাকায়। তেমনি হরকচন্দ্র কুর্মী এখন খরক হরখু হয়ে গেছে। এই যে আজ থেকে 20 বছর আগে ওর বাড়িতে চিনি তৈরি হতো, কয়েকখানা লাঙল দিয়ে চাষবাস হতো, এ ব্যবসাও খুব ভালো ছিল, তো তখন তাকে যেভাবে দেখা হতো খরকচন্দ্র কুর্মী, এখন যেহেতু তার অবস্থা একদম তলানিতে গিয়ে পৌঁছেছে, এখন তিনি সেই জন্য হয়ে গেছেন হরখু। তো এই হরখু জীবনে কখনো ওষুধ বিশুদ্ধ খেত না, তার মনে হতো তার এমনি এমনিই সব সেরে যাবে, কিন্তু একবার এমন তার অসুখ করল যে সে একেবারেই মানে বিছানার সঙ্গে মিশে যেতে শুরু করল। তার ছেলে মঙ্গল, সে মানে কালিকা ছিল, কালিকা একদিন এলো এসে দেখা করে, তার ছেলে হচ্ছে গিরিধারী, হরকুর ছেলে, এবং গিরিধারী কখনো তার বাবাকে নিমের কাত খাওয়ায়, কখনো কুরচির ছালের রস খাওয়ায়। মঙ্গল সিং একদিন এলেন এসে বললেন যে দাদু কুইনিন খান, তাহলে সুস্থ হয়ে যাবেন। সেটা শুনে হরকু বলে ঠিক আছে বাপ, একদিন এনে দিও, খাবো ক্ষণে। এরপর একদিন কালিকা এলো, কালিকা বলল একটা ওষুধ খাও, তো বললো বেশ নিয়ে এসো। কিন্তু কি আশ্চর্য, সবাই আসে এসে বলে এটা খাও ওটা খাও, কিন্তু যখন সে বলে ঠিক আছে এনো আমি খাবো, তারপর কিন্তু সেই বাড়ির চৌহদ্দি আর কেউ মারায় না, কেউ পরের দিন আর দেখতে আসে না সে কেমন আছে। যা করার তার ছেলেই করে গিরিধারী। 5 মাস বাদে এই হরকু মারা যায়, সেই দিন ছিল হোলি। এবার হোলির দিন যেহেতু হরকু মারা গেছে, সেই জন্য বেলা গায়ে সে বছর হোলি সেটা পালন করা হয় না। কেউ কেউ মনে মনে ভারী গালি দেয়, মরার দিন পেল না, এতদিন ভুগছিল, পরের দিন মরলে কি হতো, কিন্তু সামনে তো বলা যায় না। তো সেইখানে সবাই তার মৃত্যুতে শোক প্রকাশ করে, শ্রাদ্ধ শান্তি হয় খুব ঘটা করে, বেলা গায়ে যারা যারা ছিল তারা আসে, খেয়ে যায় সব কিছু। এরপর হলো আসল টুইস্ট, হরকুর 5 বিঘা জমি ছিল, হরকু মারা যেতেই জমিগুলোতে হামলা শুরু হয়ে গেল। এই মঙ্গল সিং, এই কালিকা, এরা সবাই চাইছে সেই সমস্ত জমি নিয়ে নিতে, এবং মতলববাদ যত চাষিরা তারা লালা ওঙ্কারনাথকে জমির জন্য তাগাদা লাগায়। লালা অবশ্য বলে যে হরকুর ছেলে গিরিধারী, সে যদি কিছুটা কমও সেলামি দেয় তাহলেও আমি রাজি হয়ে যাব, যেহেতু এটা ওর বাবার জমিদারি। এবং এইভাবেই কথাবার্তা হয়। তারপর একদিন হঠাৎই ডেকে পাঠানো হয় গিরিধারীকে, এবং গিরিধারীকে বলা হয় যে তোমার বাবার এই এই জমি, এবং সেটা যদি তুমি চাও তাহলে তোমাকে সেলামি দিতে হবে এবং এই জমিরও দাম দিতে হবে। এবার গিরিধারী বলে যে তার কাছে কোনো টাকা নেই, তার বাবা শ্রাদ্ধ শান্তিতে সব চলে গেছে, তার আর তার বউ সুভাগীর কি করে দিন যায় তাই বোঝা যায় না। এই সমস্ত করেও কিছুতেই মন গলানো যায় না, এবং একটা দিন দেখে গিরিধারী 100 টাকা জোগাড় করতে পারছে না, তার কাছে 50 টাকা, বলদ চলদ সব যদি বিক্রিও করে দেয় 50 টাকা হয়, 100 টাকা জোগাড় করতে না পেরে সে বাড়িতে বসে আছে। সে বুঝতে পারছে তার জমি বিক্রি হয়ে যাচ্ছে এবং জমিদার কালিকাকে দিয়ে দিচ্ছে 100 টাকা সেলামি আর 10 টাকা বিঘা পিছু খাজনা দিয়ে সব দিয়ে দেওয়া হলো। এই এই যে মানে তার যে অবস্থাটা সে বুঝতেই পারছে যে তার কিচ্ছু করার নেই, কিন্তু জমি তার প্রাণ। এবং একটা সময় আর অন্যরাও আসছে, মঙ্গল সিং একদিন এসে বলছে তোমার এই দুটো বলদ দিয়ে দাও না, 80 টাকা দাম হওয়া উচিত, অথচ 60 টাকা দিয়েই সে কিনে নিয়ে চলে যায়। এইরকমভাবেই চলছে, একে একে তার হাত থেকে সব কিছুই চলে যাচ্ছে। এবং একটা সময় গিরিধারী আর না পেরে কোথায় যেন একদিন মিলিয়ে গেল, তার বউ বসে থাকে খাটের উপর অপেক্ষায় সে আসবে, দেখলো যেন সে এসে দাঁড়ালো ওই যেখানে বলদগুলো থাকতো, কিন্তু গিরিধারীর বউ যেই গেল সে যেন কোথায় মিলিয়ে গেল। কি আশ্চর্য, কালিকা আজকাল আর যায় না তার চাষের জমিতে, কারণ মাঝে মাঝেই কোথাও দেখা যায় গিরিধারীকে, সে দেখছে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে, কিন্তু কাছে গেলেই সে মিলিয়ে যাচ্ছে। এই যে এতদিন ধরে এত তার মন জুড়ে ছিল তার জমি, সেই জমিতে নানান রকম জল্পনা কল্পনা করছে লোকেরা এখন, কারণ গিরিধারীর জমিতে যাবার সাহস কালিকার নেই। গিরিধারী উধাও হয়ে আছে আজ 6 মাস, ওর বড় ছেলেটা এখন একটা ইঁটের ভাটায় কাজ করে, মাসে 20 টাকা ঘরে আসে, এখনও শার্ট আর বুট জুতো পরে। বাড়িতে দুবেলা তরকারি রান্না হয়, জবের বদলে গম খাওয়া হয়, কিন্তু গ্রামে ওর কোনো খাতির নেই, কারণ ও এখন মজুর। সুভাগী এখন অন্য গাঁয়ে ঢুকে পড়া কুকুরের মতো কুঁকড়ে থাকে, সে এখন পঞ্চায়েতে আসে না, সে এখন মজুরের মা। কালিকা দিন গিরিধারীর জমি ছেড়ে দিয়েছে, কারণ গিরিধারী এখনও তার জমির চারপাশে ঘুরঘুর করে, অন্ধকার হওয়া মাত্রই আলে এসে বসে, আর মাঝে মাঝে রাতের বেলা ওদিক থেকে ওর কান্নার আওয়াজ শোনা যায়। সে কাউকে কিছু বলে না, কাউকে জ্বালাতন করে না, সে শুধু তার জমিগুলো দেখেই সন্তুষ্ট থাকে। সাঁঝের বাতি জ্বলবার পর ওদিককার রাস্তা দিয়ে হাঁটাচলা বন্ধ হয়ে যায়। লালা ওঙ্কারনাথের খুব ইচ্ছে যে জমিগুলোকেও নেয়, কিন্তু গাঁয়ের লোকেরা এখনও জমির নাম মুখে আনতেও ভয় পায়।

0: সোনা দানা সেজে উড়ে যায় উড়ে যায় যায় যায়
1: এবারে মুন্সী প্রেমচাঁদের যে গল্পে যাব সে গল্পের নাম বড়ি ঘর কি বেটি বা বড় ঘরের মেয়ে। পেনিমাধব সিংহ গৌরীপুর গ্রামের জমিদার এবং নম্বরদার। তার দুই ছেলে শ্রীকণ্ঠ এবং লালবিহারী, এ নিয়ে তাদের সংসার। সেই বাড়িতে নতুন বউ হয়ে আসে আনন্দী। তার বাবা একটা ছোট রাজ্যের তালুকদার। বিশাল বাড়ি, একটা হাতে তিনটে কুকুর, ঘোড়া, শিকারি বাজ, ঝাড় লণ্ঠন, মানে সমস্ত দিক দিয়ে একেবারে মর্যাদা বিদ্যমান তার বাড়িতে। আনন্দী শ্বশুরবাড়ি আসার পর দেখল যে এখানকার চালচলন একেবারেই আলাদা। বাপের বাড়ি যেমন ছিল এখানে তার লেশমাত্র নেই। হাতি ঘোড়া তো দূরস্থান, একটা সাজানো গোছানো সুন্দর গরুর গাড়ি পর্যন্ত নেই।

এর সঙ্গে করে রেশমি স্লিপার এনেছিল, সেটা বাক্সয়ে তোলা রইল। বাগানই তো নেই যে কোথায় বেড়াবে সে। ঘরে নেই কোনো জানলা, মেঝে নেই পরাশ, দেয়ালে কোনো ছবি নেই, সাদা মাটা পাড়াগাঁর গেরস্থ বাড়ি। কিন্তু আনন্দে এই অল্পদিনেই সুন্দর করে মানিয়ে নিল, অবস্থার সঙ্গে খাপ খাইয়ে নিল নিজেকে। একদিন দুপুরবেলা কি হলো, তার দেওর লালবিহারী দুটো পাখি মেরে নিয়ে

বৌদি রান্না করবে, যায় খিদে পেয়েছে। আনন্দীর রান্না হয়ে গিয়েছিল, তবু দেওর যখন বলল সে আবার রান্না করতে বসল। রান্না করতে গিয়ে দেখল যে কৌটোর মধ্যে পোয়াটাকের বেশি ঘি নেই। সে বড় ঘরের মেয়ে, কিপটেমি করতে শেখেনি, সবটুকু ঘি মাংসে ঢেলে দিল। লালবিহারী খেতে বসে দেখল যে ঘাল ডালের মধ্যে কোনো ঘি দেওয়া হয়নি। সে বলল, বৌদি ডালে তুমি ঘি দাওনি? আনন্দী বলল, ঘি সবটা তো মাংসে পড়েছে। তখন লালবিহারী একটু রেগে গিয়ে বলল, এই পরশুদিন ঘি এলো, এর মধ্যে উঠে গেল। আনন্দী বলল, আজ তো পোয়াখানি ঘি পড়েছিল, সেটুকু তো মাংসতেই লেগে গেছে। এবারে লালবিহারী বেশ রেগে গেল, ছোটে মোটে বলল, তা বাপের বাড়িতে বুঝি ঘিয়ের নদী নালা বয়ে যেত তোমার? মেয়েদের একটা ব্যাপার আছে, তাকে তুমি গাল দাও, মারো, বকো, সে হয়তো সহ্য করে নেবে, কিন্তু বাপের বাড়ি তুললে, কথা বললে সে কিন্তু সহ্য করে না। আনন্দীয় মুখ বেঁকিয়ে জবাব দিল, মরা হাতির লাখ টাকা বুঝেছ, এইটুকু ঘি সেখানে রোজ চাকর বাকরে রাখায়। লালবিহারীর আর কাণ্ড জ্ঞান রইল না, ভাতের তালা ছুঁড়ে ফেলে দিয়ে সে বলল, জিপ টিনে ছিঁড়ে ফেলে দেব তোমার। এই বলে সে রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গেল, এবং সে রাগ সামলাতে না পেরে কড়ম তুলে আনন্দের দিকে তাক করে ছুঁড়ে মারল। শ্রীকণ্ঠ শনিবার শনিবার বাড়ি আসে, এইটা বৃহস্পতিবারের ঘটনা। আনন্দী ঝাড়া দুদিন দরজায় খিল দিয়ে শুয়ে রইল, উঠল না। তারপর যখন সে বাড়ি এলো, শ্রীকণ্ঠ বাড়ি এলো, তার স্বামী বাড়ি এলো, প্রথমেই তার দেখা হলো বাবার সঙ্গে। সে বাবা তো তার কাছে তার স্ত্রীর নামে, মানে আনন্দীর নামে অনেক কিছু বলল। তখন শ্রীকণ্ঠ বলল, আমি দাঁড়াবো, আনন্দীর কাছ থেকে সবটা শুনি, বলে আনন্দীর কাছে গেল। আনন্দী তখন তাকে বলল যে লালবিহারী কী কী করেছে তার সঙ্গে, কী কী কথা বলেছে। এসব শোনার পর শ্রীকণ্ঠ মারাত্মক রেগে গেল, সে বলল, আমি ওর আর মুখ দর্শন করব না। বাবাকে গিয়ে বলল যে, বাবা তুমি এক কাজ করো, নয় ওকে এই বাড়িতে রাখো, নয় আমি আমার বউকে নিয়ে এখান থেকে চলে যাচ্ছি, আমি যা রোজগার করি তাতে আমাদের দুজনের ভালোই চলে যাবে। এইবার হলো মুশকিল। লালবিহারী এমনিতে খুব মাথা গরমের মানুষ ছিল, কিন্তু তার মনটা কিন্তু মানে একটু নরম সরম ছিল। এই রকম পরিস্থিতিতে সে দাদার সামনে আসতেও পাচ্ছে না তো এই, কিন্তু শ্রীকণ্ঠ একেবারে এক বজ্ঞা হয়ে রয়েছে যে ভাই থাকলে সে কিন্তু ও বাড়িতে থাকবে না। এই রকম পরিস্থিতিতে আনন্দীও কিন্তু ওদিকে মনে মনে একটু লজ্জা পাচ্ছে যে এসব নালিশ লালবিহারীর, মানে ওর দেওয়ানের নামে বরের কাছে না করলেই হয়তো ব্যাপারটা এত ঘোরালো হয়ে উঠবে, সে তখনও বুঝতেই পারেনি। এদিকে লালবিহারী তখন নিজে ব্যাগপত্র গুছিয়ে চলে যাচ্ছে, দরজার কাছে এসে বলল, বৌদি আমি চলে যাচ্ছি, দাদা তো আমার মুখ দর্শন করবে না, এখান থেকে আমি প্রণাম রেখে গেলাম। আনন্দী তখন শ্রীকণ্ঠকে ডেকে বলল, কি গো তোমার ভাই চলে যাচ্ছে, তুমি তাকে আটকাও। তখন শ্রীকণ্ঠ বলল, না আমি ডাকতে পারবো না। আনন্দী আবার বলল, অমন করো না লক্ষ্মীটি, ডেকে আনো, বেচারা খুব কষ্ট পাচ্ছে, বাড়ি ছেড়ে চলে যেতে চাইছে। শ্রীকণ্ঠ কিন্তু ঘু ধরে বসে রইল, কিছুতেই গেল না। লালবিহারী যাওয়ার সময় বলল, বৌদি আমি চললুম, দাদাকে প্রণাম করে গেলাম, বলে দিও আমার মুখ আর তাকে দেখতে হবে না। আনন্দী তখন ছুটে গিয়ে তার হাত ধরে টেনে ধরল, বলল, না আমি তোমায় যেতে দেবো না। লালবিহারী বলল, আমি তোমাদের সঙ্গে বাস করার উপযুক্তই নই। আনন্দী বলল, আমি দিব্যি দিচ্ছি, আর এক পা যদি বাড়াও। এই রকম যখন পরিস্থিতি, তখন শ্রীকণ্ঠের মনও কিন্তু তখন টলে গেছে, তারও দু চোখে জল। সে দৌড়ে এসে ভাইকে জড়িয়ে ধরল, দুই ভাই খুব কান্নাকাটি হলো, ফোঁপাতে ফোঁতায়। তখন লালবিহারী বলল যে, দাদা তুমি আমি গালমন্দ করো, যা খুশি বলো, কিন্তু মুখ দেখবো না, এই কথা কিন্তু আর জীবনে কখনো বলো না। আধবোঝা গলায় তখন শ্রীকণ্ঠ বলল, লালু তুই এসব কথা ভুলে যা, ভগবান করুন এরকম কাণ্ড আমাদের বাড়িতে যেন আর কখনো না ঘটে। দূর থেকে বেনি মাধব, মানে শ্রীকণ্ঠ আর লালবিহারীর বাবা, এসব দেখছিলেন। দুই ভাইকে গলাগুলি করতে দেখে আহ্লাদে আটখানা হয়ে বললেন, এই না হলে বড় ঘরের মেয়ে, ভাঙা হাট আবার জোড়া লাগিয়ে দিল, কেমন ওস্তাদ মেয়ে। কাঁ শুদ্ধ লোক সেসব শুনে বলল যে, না সত্যি, একে দেখে বোঝা যায় বড় বংশের মেয়ে কাকে বলে।

কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. সাহিত্যের আঙিনা থেকে সবার কানে শুনছেন বইবৃত্ত, বইবৃত্ত 100.1 FM Gold.

0: বৈবৃত্ত আজকে যে সময়ে এসে দাঁড়িয়েছে তাতে করে বলা যায় যে তার লেখা গল্পের মধ্যে থেকে লাস্ট গল্পটাই পড়ছি।
1: অনেক গল্প তো বাকি রয়ে গেল এখনো পর্যন্ত।
0: কফন, এই গল্পটাও অনুবাদ করেছেন ননীশুর। এখানে এই গল্পে বাবা হচ্ছেন, বাবা আর ছেলে দুটি চরিত্র, বাবা ঘিসু আর ছেলে মাধব। এরা চামার এবং ঘিসু হচ্ছে একদিন কাজে যায় তো তিন দিন যায় না, আর মাধব আধ ঘন্টা কাজ করলে এক ঘন্টা ছিলিম টানে। মাধবের ছেলের, মাধবের বউ হচ্ছে বুধিয়া। তো গল্প শুরু হচ্ছে এরকমভাবে যে বুধিয়ার প্রসব যন্ত্রণা উঠেছে, সে কাতরাচ্ছে, আর এদিকে বাবা আর ছেলে আগুনের সামনে বসে আছে। তারা আলু সেদ্ধ করতে দিয়েছে এবং আগুনে পোড়াচ্ছে, এবং সেখানে বাবা বলছে,
1: এবং শীতের রাত,
0: হ্যাঁ শীতের রাত, বাবা বলছে ছেলেকে যে যা গিয়ে দেখে আয়। এবং কোনখানে তাদের অভাব ভাবুন, ছেলে বউয়ের কাছে যেতে চাইছে না এই ভয়ে যে বাবা যদি ওই পোড়ানো আলু বের করে খেয়ে নেয়, সেই জন্য সে বসে আছে। সে

0: উল্টে বাবাকে বলছে তুই জানা গিয়ে দেখায়। এবার বাবা বলছে তার কোনো দিন এমনিতে মুখ দেখিনি, আর আজকে এই অবস্থায় যদি আমি যাই সে তো আমাকে দেখে কষ্টে হাত পাও ছুটতে পারবে না। যা হয় শ্বশুরকে দেখে বৌমা কি আর ওরকম ভাবে আহা গো বাবা।
1: এবং যখন সে প্রসব বেদনায় ছটফট করছে প্রসব হবে,
0: তো সে তখন বলছে এই রকম হচ্ছে তাদের জীবন। এবং তাদের ঘরটা যদি আমরা দেখি সেখানে এইভাবে লেখা যে ঘরে দু চারটে মাটির বাসন ছাড়া আর কিছু নেই, ছন্ন ছাড়া একটা জীবন, ছেঁড়া কাপড়ে তারা লজ্জা ঢাকে, ঋণে আকণ্ঠ ডুবে আছে এবং এতই গরিব যে ঋণ পরিশোধ করতে পারে না, মটর বা আলুর সময় অন্যের ক্ষেত থেকে তুলে এনে পুড়িয়ে খেয়ে নেয়। ঘেঁষো 60 বছর এভাবেই কেটেছে তার, এবং ছেলে তো এই ব্যাপারে বাপকেও টেক্কা দেয়। মাধবের মা মারা গেছে 1 বছর আগে এবং মাধব বুধিয়াকে বিয়ে করেছে এবং সে এসে সংসারের হাল ধরেছে। সে নিজে গম পেশাই করে বা ঘাস তুলে সেটা নিয়ে কাজ করে এবং তারপর আটার জোগাড় করে যা দিয়ে সে সংসারের এই দুজনকে খাওয়ায় পড়ে। গরম আলুটা যখন পুড়ছে সেটা খেতে খেতে অনেক দিন আগে জমিদারের বিয়েতে কিরকম ভোজ খেয়েছিল ঘিসুর সেটা মনে পড়ে এবং ঘিসু তখন মাধবকে বলে যে কি সুগন্ধি কচুরি ছিল, চাটনি ছিল, রায়তা ছিল, শুকনো 3 রকমের তরকারি এবং তার স্বাদ কল্পনা করে তার এমন হচ্ছে। তো মাধব তো এগুলো কল্পনাও করতে পারছে না কারণ সে কোনো দিন এগুলো খায়নি। এইরকম হয়ে এ ওকে ঠেলাঠেলি করতে করতেই সারা রাত কেটে যায় এবং সকালবেলা গিয়ে দেখা যায় যে বুধিয়া মারা গেছে, বাচ্চাটাও পেটেই মারা গেছে। এবার ঘিসু কিন্তু একটা কথা বলে, মাধব বলে যে কি করব, এই যে এখন কি হবে, বলছে এমনি সময় মানুষ টাকা দিক বা না দিক কিন্তু অন্ত্যেষ্টির সময় এসে ঠিক আশপাশের লোকে এসে টাকা দিয়ে যায়, কোনো অসুবিধে নেই। বা বাচ্চা হলেও নবজাতকের জন্য দু একটা জিনিস এদিক ওদিক থেকে চলে আসে, সেটা মানে জন্ম এবং মৃত্যুর সময়টুকু মানুষ পাশে এসে দাঁড়ায়, আর সারা জীবন যেমন কষ্ট করছো করো। তো এইরকমভাবে যখন মারা গেছে তখন আলটিমেটলি সবাই এসে তাদের দিচ্ছে যা যে যেরকমভাবে সাহায্য করতে পারছে। তারপর ঘিসু মাধবকে নিয়ে যায় জমিদারের কাছে এবং সেখানে গিয়ে বলে এই অবস্থা এবং জমিদার খুব তাচ্ছিল্যের সঙ্গে কয়েকটা টাকা দিয়ে দেয়। বাকি যারা ছিল যেহেতু জমিদার দিয়েছে তারাও 2-1 টাকা দেয়, বেশ 5 টাকা মতো তাদের কাছে হয়েছে এবং তারা কাফনের টাকা দাম কিনবে বলে, কাফন কিনবে বলে সেগুলো নিয়ে বাজারে যায়। কিন্তু আশ্চর্যভাবে দেখা যায় একসময় তারা পানশালায় বসে আছে এবং তাদের দুজনের মাঝে রাখা আছে নেশার জিনিস এবং হঠাৎ করেই ঘিসু বলে যে ওই সামনের দোকানটা থেকে ভালো ভালো খাবার নিয়ে আসতে, সেখান থেকে নানান রকম ভাজাভুজি নিয়ে এসে তারা খায় এবং এমন জায়গায় যায় তাদের নেশা যে পথের মধ্যে আসতে গিয়ে তারা উল্টে পড়ে থাকে, তাদের ফেরার সময় নেই এবং তারা কিন্তু কাফন আনতে গেছিলো অথচ তারা কিছুই কেনে না, ওইভাবে থাকে সারা রাত পেরিয়ে যায়। এবং পরে যখন মাধবের ঘুম ভাঙে সে যখন বলে যে
1: মানে নেশা কাটে,
0: নেশা কাটে, হ্যাঁ সেই আর কি, যে এবার কি করে কি হবে, তো অদ্ভুতভাবে কিছু একটা কথা বলে যে কেমনতর যে বাজে রেওয়াজ সব, বেঁচে থাকতে গা ঢাকার জন্য একখানা ছেঁড়া তেনাও যে পায়নি, মরলে তার জন্য নতুন কফন চাই, অথচ সেই কফনটা নিয়ে গিয়ে কি হবে তার সঙ্গে পুড়িয়ে দেওয়া হবে, তাহলে কি লাভ হলো, বরং এটাই তো ভালো হলো, আমরা খেলাম একদিনে একটা সুখের জীবন কাটালাম। মানে কোন দারিদ্রের মধ্যে থেকে একজন মানুষ এরকম জীবনের কথা বলতে পারে?
1: মানে সত্যি বলতে কি, এই যে কাফেন ছোট গল্প, এটা বোধহয় ভারতীয় সমাজের দারিদ্র, মানবিক অবক্ষয় আর সামাজিক বৈষম্যের একটা গভীর আর তীক্ষ্ণ চিত্র তুলে ধরেছে। মানে এখানে মুন্সী প্রেমচাঁদ আমাদের দেখিয়েছেন যে চরম দারিদ্র কিভাবে মানুষের নৈতিকতা, অনুভূতি, মানবিকতা এগুলোকে ধীরে ধীরে মুছে দেয় এবং মানুষকে নিষ্ঠুর আর উদাসীন করে তোলে। এই যে ঘিসু আর মাধব যেগুলো করেছে, আপাতভাবে দেখতে গেলে তারা অন্যায় করেছে, তারা যে কাফন যেটা দিয়ে মৃতদেহ চাপা দেওয়া হয় সেই কাফন কিনবে বলে যে টাকাগুলো পেয়েছিল, যে পয়সা পেয়েছিল সেইগুলো দিয়ে তারা নেশা করেছে, তারা মাছ ভাজা কিনেছে, চাট কিনেছে এবং সময় কাটিয়েছে বাপার ছেলেতে। কিন্তু কেন কাটিয়েছে, কোন পরিপ্রেক্ষিতে কাটিয়েছে সেটা যদি আমরা ভালোভাবে দেখি তখন কিন্তু বুঝতে পারবো যে মূল সমস্যাটা কোন জায়গায়। এই কাফন গল্প আমাদের ভাবতে বাধ্য করে যে মানুষ কি জন্মগতভাবেই নিষ্ঠুর নাকি পরিস্থিতি তাকে এমন করে তোলে। আর এই প্রশ্নের মধ্যে দিয়ে

0: গল্পটা তার গভীর তাৎপর্য প্রকাশ করে। চরম দারিদ্র কেবল শরীরকে নয়, মনকে আর নৈতিকতাকেও ক্ষতিগ্রস্ত করে, এই সত্যটাই গল্পের মূল বক্তব্য। তাই কাফন কেবল একটা করুণ কাহিনী নয়, একটা বলা যায় এটা সমাজের প্রতি এক কঠোর সমালোচনা আর মানবিক মূল্যবোধ পুনর্বিবেচনার একটা আহ্বান। মুন্সী প্রেমচাঁদের এই গল্প আমাদের শেখায় যে দারিদ্র আর বৈষম্য দূর না করলে প্রকৃত মানবিক সমাজ গড়ে তোলা বোধহয় সম্ভব নয়। এরকম অসংখ্য গল্প রয়েছে আমাদের এতে ভাণ্ডারে, কিন্তু ঘড়ির কাঁটা ঘুরে চলেছে।
1: সেটাই, যদি আবারও কোনোদিন এরকম সুযোগ হয় আবারও এই গল্পগুলোকে নিয়ে আসার, তাহলে তো আমরা নিশ্চয়ই আপনাদের সঙ্গে ভাগ করে নেব বৈবৃত্ততে। তবে বেশ কিছু গল্প রয়ে গেল যে গল্পগুলো যদি সুযোগ পান একটু নিজেরাও পড়ে দেখবেন,
0: যেমন দুধের দাম, ছোট গল্প, মানে সেটাতেও আমরা দেখি যে সেই গল্পে একজন দরিদ্র নিম্নবর্গের মহিলা নিজের সন্তানকে হারিয়ে শোকাহত, তবু এক ধনী পরিবারের শিশুকে নিজের বুকে দুধ দিয়ে লালন পালন করেন। মাতৃত্বের এই যে নিঃস্বার্থ দান নিঃসন্দেহে এক অনন্য মানবিকতার পরিচয়। মানে এরকম প্রত্যেক কটা গল্প, শতরঞ্জ কে খিলাড়ি যেটা সিনেমা হয়েছে একটা সময়, সেই গল্পেও আমরা দেখেছি যে সেখানে গল্পের দুই প্রধান চরিত্র মির্জা সাজ্জাদ আলী আর মীর রোশন আলী বোধহয়, তাই না? দুজনই জমিদার শ্রেণীর মানুষ, দিন রাত তারা শতরঞ্জ খেলায় এতটাই মগ্ন যে সমাজ, সংসার, দেশের প্রতি তাদের দায়িত্ববোধ সব কিছুকে মানে অবহেলা করে, এমনকি নিজের স্ত্রী আর পরিবারও অবহেলিত,
1: একদম
0: মানে শুধু নিজেদের জীবনের প্রয়োজনীয় কাজগুলো তারা এড়িয়ে গিয়ে খেলার নেশায় মত্ত হয়ে আছেন। এরকম অসংখ্য গল্প রয়েছে, মানে জীবনের ছোট্ট ছোট্ট এক একটা হয়তো চোখেই পড়ে না এমন একটা ঘটনা, সেটাকে নিয়ে যে একটা ছোট গল্প হতে পারে এবং এত দিন ধরে সেটা কালজয়ী হয়ে উঠতে পারে, এটা বোধহয় মুন্সী প্রেমচাঁদের লেখার লেখনীর একটা কি বলবো
1: বিশেষত্ব। হ্যাঁ, আসলে কি দেখো, যে মানুষটা দু টাকা রোজগার দিয়ে শুরু করলেন, যে যার জীবনে 18 টাকা আসা মানেই তার মনে হয়েছিল যে বেশ ভালো কাটছে সময়টা, সেই মানুষটা যখন 1934 মে মাসের শেষে বম্বের অজন্তা সিনেটন কোম্পানির সঙ্গে বছরে 8,000 টাকা চুক্তি করে সংলাপ লেখক হিসেবে গেলেন বম্বেতে, সেখানে কিন্তু তিনি খুব বেশি দিন থাকলেন না, মানে 1934 মে মাসে গেলেন আর 1935 চৌঠা এপ্রিল তিনি ফিরে আসছেন। কারণ তিনি এই যে সোজা সাপটা মানুষদের মধ্যে যা কিছু দুঃখ দুর্দশা দৈন্য, সেগুলোর সঙ্গে যুদ্ধ করতে বা তার সঙ্গে মানে সঙ্গ দিতে তিনি রাজি, কিন্তু মহানগরীর বঞ্চনা বা শোষণের নানান রূপ দেখে সেখানে মানুষ অনায়াসে একজন একজনকে ঠকাচ্ছে, এই সমস্ত দেখে তার কিন্তু কোথাও মনে হচ্ছে যে না, এই জগৎটা আমার নয়, এটা মেকি জগৎ, সেই মেকি জগৎ থেকে তিনি পালিয়ে চলে এসেছেন।
0: একটা সময় মানে জীবনে তিনি হিন্দি আর উর্দু কথা সাহিত্যের অপ্রতিদ্বন্দ্বী লেখক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন, একটার পর একটা তার গ্রন্থ প্রকাশিত হচ্ছিল, মানে জনপ্রিয়তার একেবারে উচ্চতম শিরে মানে শীর্ষে বা শিখরে উঠে গিয়েছিলেন তিনি। কিন্তু ওই যে বললাম, দুর্ভাগ্যের একটা বিষয় তার পিছনে যেন লেগেছিল, অর্থনৈতিক দিক থেকে সেইভাবে সফলতা অর্জন করতে তিনি পারেননি, পুরো জীবনটাই তার কেটে গেছে অনিশ্চয়তার মধ্যে। আজকের ঘড়ির কাঁটা বলছে আজ আর সময় নেই, কিন্তু মুন্সী প্রেমচাঁদের গল্পের জগৎ বৃহৎ জগৎ, বহু গল্প, কটা গল্পই বা আমরা বলতে পারলাম এই স্বল্প সময়ের পরিসরে, এখনো অনেক গল্প রয়ে গেল যেগুলোর ভিতর অন্তর্নিহিত মূল্যবোধ, যার শিক্ষা আমাদের নতুন করে আজও ভাবতে শেখায়।
1: আমরা যখন ভাবি না যে ছেলে বা মেয়েটি বাড়ির বড় হচ্ছে, কোন বই তাকে হাতে তুলে দেব, যদি হাতে বই তুলে দিতে নাও পারেন, আপনি যদি এখান থেকেও তাদের কানের কাছেও এগুলো শোনান, দেখবেন তার মধ্যেও একটা সুন্দর মূল্যবোধ গড়ে উঠবে, সেটুকুই না হয় আমাদের দিক থেকে চেষ্টা থাক।
0: অবশ্যই, আজ তবে বিদায় নিচ্ছে জলসাঘরের বই বৃত্ত থেকে, সঙ্গে ছিলাম আমি সুদীপ্ত,
1: আমি ঝুমুর,
0: আর চলে যেতে যেতে রইল এই গানটি আপনাদের সবার জন্য, শুভরাত্রি।
1: ডাক হরকরা ফিল্ম থেকে মান্নাদের কণ্ঠে এই গান শুনতে থাকুন, ভালো থাকুন, শুভরাত্রি।

কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড।

শুনছেন বাংলা আধুনিক গান শুধুমাত্র ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 12:48 হয়ে 28 সেকেন্ড। বাংলা আধুনিক গানের অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন হৈমন্তী শুক্লার কণ্ঠে গান, এবারে কৌশিক গোস্বামীর কণ্ঠে

হঠাৎ বৃষ্টি নামল, বইতে লাগলো দমকা বাতাস, ঘন ঘন শুনতে পেলাম ঝড়ের নিঃশ্বাস, ঝমঝম শব্দ ছাদে, ঝমঝম

শুনছেন বাংলা আধুনিক গান শুধুমাত্র ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআই অ্যাপে। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 1:51 হয়ে 26 সেকেন্ড। নচিকেতার কণ্ঠে গান শোনার পর এবারে শম্পা কুণ্ডুর কণ্ঠে।

বাবুল সুপ্রিয়র কণ্ঠে গান দিয়ে শেষ হলো আজকের মতো বাংলা আধুনিক গান। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 2:33। শুরু হচ্ছে বাংলা ছায়াছবির গান। এই অনুষ্ঠানে প্রথম আধ ঘন্টা শুনে নিন শ্রেয়া ঘোষালের কণ্ঠে গান। প্রথমে জানি দেখা হবে ছায়াছবি থেকে।

শুনছেন বাংলা ছায়াছবির গান শুধুমাত্র ডিটিএইচ বাংলাদেশ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 2:31:05। এতক্ষণ শুনছিলেন শ্রেয়া ঘোষালের কণ্ঠে গান, এবারে অরিজিৎ সিংয়ের কণ্ঠে। প্রথম গানটি বোঝে না সে বোঝে না ছায়াছবি থেকে।

অরিজিৎ সিং এর কণ্ঠে গান দিয়ে শেষ হলো আজকের মতো বাংলা ছায়াছবির গান। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবা এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 3:42। শুরু হচ্ছে এখন নানা রঙের গান। এই অনুষ্ঠানে প্রথম আধ ঘন্টা শুনে নিন নজরুল গীতি, তারপর ভক্তিমূলক গান নানা রঙের গানে অনুষ্ঠানে। এখন নজরুল গীতি, প্রথমে অজয় চক্রবর্তীর কণ্ঠে।

সুস্মিতা গোস্বামীর কণ্ঠে শুনলেন ভক্তিমূলক নজরুল গীতি। শুনছেন নানা রঙের গান শুধুমাত্র ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 3:28। নজরুল গীতি শোনার পর এবারে ভক্তিমূলক গান ভক্তিগীতি, প্রথমে রামকুমার চট্টোপাধ্যায়ের কণ্ঠে।

আদ্যাশক্তি কালী এই বিশ্ব সৃষ্টির পূর্বে অবস্থিত ছিলেন, সেই প্রাক সৃষ্টি নিরবচ্ছিন্ন অন্ধকার যুগের একমাত্র সত্তা তিনি। সৃষ্টির আদিতে সমগ্র জগৎ নিবিড় আধারে মগ্ন ছিল, তখন একমাত্র জগৎ বিধাত্রী মহামায়া মহাকালী আদ্যাশক্তিরূপে বিরাজিত।

ছিলেন, ঘন তমসায় পরিবৃত জগতের সঙ্গে তাঁর রূপতাই কৃষ্ণবর্ণ হয়ে গিয়েছিল। যদিও জগদ্ধাত্রী দেবী ছিলেন অরূপা, তাই কালীর কালো রং বুঝি সেই আদ্যিকালের নিবিড় আধারের অভিব্যক্তি, কিংবা কালীর কালো রং কিংবা জগন্ময়ী দেবীর বাস্তবিক কোনো রূপ নেই বলেই বুঝি তার এই কালো রূপ। হয়তো মৃত্যুরূপা দেবীর ভয়ঙ্করী রূপ কালো রঙে বিকাশ পায়। আবার অনেক ভক্তের ভাবনা যে দেবীর ওই রং কিন্তু কালো রং নয়, ও জগৎ আলো করা রূপ। দূরের আকাশকে যেমন নীল মনে হয়, কাছে গেলে বোঝা যায় তা স্বচ্ছ, তেমনি দুর্বোধ্যতার জন্যই দেবীকে কালো দেখায়। ভক্তি অর্ঘ্য নিয়ে তার কাছে গেলে তিনিই তখন জ্যোতির্ময়ী।

চন্দ্রাবলি রুদ্র দত্তের কণ্ঠে গান দিয়ে, ভক্তিমূলক গান দিয়ে শেষ হল আজকের মতো নানা রঙের গান। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 3:59 হয়ে 38 সেকেন্ড। ডিটিএইচ বাংলা পরিষেবায় পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

বলছে সময় এখন ভোর চারটে। প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের এই অনুষ্ঠানে আজ প্রথমে শুনব আহির ভৈরব রাগে খেয়াল, শিল্পী কৌশিক ভট্টাচার্য, তবলায় অভিষেক চ্যাটার্জি, হারমোনিয়ামে সোমনাথ বর্ধন। রাগ আহির ভৈরব।

Sa da ni da ba ma da da ba ma ga ba ba ma ga de da de ga ma ba ga ga ma.

এতক্ষণ আহির ভৈরব রাগে খেয়াল শুনলাম, শিল্পী ছিলেন কৌশিক ভট্টাচার্য, তবলায় অভিষেক চ্যাটার্জি, হারমোনিয়ামে সোমনাথ বর্ধন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেনবোয়ে। প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের এই অনুষ্ঠানে এখন সেতার বাদন শিল্পী অভিষেক মল্লিক, রাগ আনন্দ ভৈরব, তবলায় সুব্রত গুপ্ত।

এতক্ষণ সেতারবাদন শুনলেন, শিল্পী ছিলেন অভিষেক মল্লিক, রাগ আনন্দ ভৈরব। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেইনবোয়ে। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী আজ এই পর্যন্তই। ভোর ঠিক 5টায় আপনাদের প্রিয় অনুষ্ঠান চিরন্তনী।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: কিছু কথা আছে যেগুলো চিরকালীন, অন্ধকারে যা আলো দেখায়, গোলকধাঁধায় যা পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা, তেমনি চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107 FM রেনবোতে প্রতি শুক্র শনি রবি ঠিক ভোর 5টা থেকে। আজ আগস্ট মাসের প্রথম দিন, 1 আগস্ট, শনিবারের চিরন্তনী, সঙ্গে আমি উজ্জ্বল। চিরন্তনী সম্বন্ধে কিংবা আজকের অনুষ্ঠানের বিষয়ে বা অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত, বক্তব্য, চিন্তাভাবনা রোজকার মতো জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে 9903653992 এই নাম্বারে, 9903653992 আপনাদের সঙ্গে আমাদের যোগাযোগের মাধ্যম। আজ শুরু করব সুপ্রতীকের একটি সংস্কৃত স্তোত্র দিয়ে।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শনিবারের চিরন্তনীতে আপনাদের সঙ্গে আমি রয়েছি উজ্জ্বল। কদিন আগেই আমরা পেরিয়ে এলাম গুরু পূর্ণিমা। আসলে হয়েছে কি, তিতলিদের পাড়াতে তার এক দিদি, সে শাস্ত্রীয় সঙ্গীত শোনে, শেখে। তো সেই গুরু পূর্ণিমার দিন সে তার মানে যেখানে শেখে তার সেই গুরুর কাছে যাচ্ছিল। তো তিতলি জিজ্ঞেস করলো, দিদি কোথায় যাচ্ছ? তখন দিদি বললো যে আমি এরকম, আমাদের যেখানে ক্লাস হয় সেখানে গুরু পূর্ণিমা আছে, সেখানে একটা অনুষ্ঠান হবে, তো আমি সেই জন্যে যাচ্ছি। তিতলি ব্যাপারটা ঠিক জানতো না, দাদুকে সে জিজ্ঞেস করলো যে দাদু ওই গুরু পূর্ণিমা ব্যাপারটা কি। তখন উজ্জয়ন অবশ্য ছিল না, দাদু বললো যে ঠিক আছে তোকে গুরু পূর্ণিমা ব্যাপারটা আমি তোকে বুঝিয়ে দেবো পরে। তো তিতলি আর তার দাদুর সঙ্গে এই যে কথাটা হয়েছিল গুরু পূর্ণিমা নিয়ে, সেই গল্পটা কিন্তু আজকে আপনাদের শোনাব। আর আজকে যে গানটি দিয়ে শুরু করলাম, এই প্রাতঃ স্বরা নামে শিবহং শিবহং, এখানে এই গানটির সঙ্গেও কিন্তু প্রতিদিন সকালে এই গুরু বন্দনার একটা ব্যাপার থেকে যায়, যেখানে আমরা গুরুদেবদের বর্ণনা করি, বন্দনা করি।

विश्वशूर। अखंड मंडलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। अखंड मंडलाकारी विश्वचराचर आछे जाहार द्वारा ढेके ताके देखान श्री गुरुदेव जाई तार पाए प्रणाम रेखे। ब्रह्मानंदं परम सुखदं केवलं ज्ञानमूर्तिं दंदातीतं गगन सदृशं तत्तमस्यादि लक्षणं एकं नित्यं विमलचलं सर्वदा शक्षिभूतं भावातीतं त्रिगुणरहितं सद्गुरुं तं नमामि। ब्रह्मानंद स्वरूप जिनी परम सुखदानेर ऋण निर्लिप्त ज्ञानेर मूर्ति दुखे सुखे द्वंद्वहीन आकाशेर मतो उदार विशाल तत्त्वमसि लक्ष्य जार नित्य एक अचल विमल साक्षी थाकेन समस्तटार। भाव अभावेर विरोध छाड़ा सत्य रज तमेर पार परब्रह्म स्वरूप जिनी सेई सद्गुरु के नमस्कार। त्वमेव माता च पिता त्वमेव त्वमेव बंधुश्च सखा त्वमेव त्वमेव विद्या द्रविणं त्वमेव त्वमेव सर्वं मम देव देवा। तुमी माता तुमी पिता बंधु तुमी प्राणेर चावा विद्याओ तुमी धनैश्वर्य सब किछुई तुमाते पावा। এই গুরুবন্দনার মধ্যে দিয়েই আজকের এই চিরন্তনীর সুরটা শুরু করলাম, বেঁধে দিলাম। তার কারণ এরপর আমরা শুনবার চেষ্টা করব দাদু কি কি বলেছিল তিতলিকে এই গুরু পূর্ণিমা নিয়ে। যখন দাদুকে তিতলি জিজ্ঞেস করলো তখন দাদু বলল, জানিস তো এই যে আষাঢ়ী পূর্ণিমা, এই আষাঢ়ী পূর্ণিমাকে বলা হয় গুরু পূর্ণিমা। এই আষাঢ়ী পূর্ণিমাটা বড় বৈশিষ্ট্য কি জানিস, যখন সূর্য আমাদের পৃথিবীর সাপেক্ষে চলাচল করে, আসলে জানিসই তো যে সূর্য ঘোরে না পৃথিবী ঘোরে, আর পৃথিবী ঘোরে বলে পৃথিবীতে থেকে আমাদের মনে হয় সূর্য ঘুরছে। তো আমরা যদি ধরে নিই সূর্য উত্তর গোলার্ধ থেকে ধীরে ধীরে যাত্রা শুরু করলো দক্ষিণ গোলার্ধের দিকে, যাকে আমরা বলি দক্ষিণায়ন। এই দক্ষিণায়ন শুরু হওয়ার পরের যে পূর্ণিমা সেই পূর্ণিমাটা হচ্ছে আষাঢ়ী পূর্ণিমা, গুরু পূর্ণিমা। এই গুরু পূর্ণিমার কিন্তু একটা ঐতিহ্য বা একটা বলা যেতে পারে পরম্পরা। সেই পরম্পরা কিন্তু আমাদের দেশের বিভিন্ন ধর্মের মধ্যে পাওয়া যায়। হিন্দু ধর্মে আছে, বৌদ্ধ ধর্মে আছে, জৈন ধর্মে আছে, সব ধর্মেই এই শিষ্যরা তাদের গুরুদের আশীর্বাদ লাভের জন্য এই পূর্ণিমাতে আষাঢ়ী পূর্ণিমাতে পূজার্চনা করে। তখন তিতলি জিজ্ঞেস করলো, আচ্ছা দাদু এই যে তুমি বলছো যে বিভিন্ন ধর্মের মধ্যে রয়েছে, তো এটা ব্যাপারটা ঠিক কীভাবে হলো? তখন দাদু বলছেন, আসলে এই আষাঢ় মাসে আষাঢ়ী পূর্ণিমা যেটা সেটাকে ব্যাস পূর্ণিমা বলা হয়। ব্যাসদেব, ব্যাসদেবের নাম তো শুনেছিস। তখন তিতলি বললে, হ্যাঁ ব্যাসদেব যিনি বেদকে সংকলন করেছিলেন। তখন দাদু বললেন, বাহ তোর তো সব মনে থাকে দেখছি। হ্যাঁ, এই ব্যাসদেবকে বেদব্যাস বলা হয়, আর ব্যাসদেবের জন্ম হয়েছিল ধরা হয় যে এই পূর্ণিমার দিনে, তাই এটাকে ব্যাস পূর্ণিমা বলেও কিন্তু বলা হয়। আর এই গুরু পূর্ণিমার সঙ্গে জানিস তো অনেকগুলো গল্প জড়িয়ে আছে, আমাদের পৌরাণিক কাহিনী। যেমন প্রথম যিনি আদি যোগী বা আদি গুরু তিনি হচ্ছেন শিব, ভগবান শিব। তার সঙ্গে কিন্তু এই গুরু পূর্ণিমার একটা বড় গল্প জড়িয়ে আছে, আর তার সঙ্গে জড়িয়ে আছে সাত ঋষির গল্প। শুনবি সেই গল্প? তখন তিতলি বললো, হ্যাঁ নিশ্চয়ই শুনবো। আসলে তিতলি এই গল্পগুলো শুনে পরের দিন স্কুলে গিয়ে তার বন্ধুদের বলে, এটা তার কাছে একটা বিশাল ব্যাপার, কারণ বন্ধুরা এই গল্পগুলো শুনে তার কাছে মানে দারুণভাবে আনন্দ পায়। এবং তিতলিকে ক্লাসে

বেশ সবাই বেশ খাতির টাতির করে এত কিছু জানে বলে। তো সেই জন্য তিতলি তো খুব মন দিয়ে গল্পটা শুনবে বলে ওয়েট করছে। দাদু বললো, শোন, সকালে আমি বাজারটা করে আসি, কারণ বাজার যদি না করে আনি তাহলে কিন্তু আজকে রান্নাও চড়বে না, আর তোর আর আমার দুজনের কপালেই কিন্তু খারাপ হবে বকুনি খেতে খেতে। দাদু বাজারে গেলেন, তো ফিরে এসে তিনি গল্পটা বলবেন, আর আমরা বরং তার মধ্যে একটা গান শুনে নিই। বর্ষার সময়, সুতরাং একটু বর্ষার গান হলে কেমন হয়? নীল অঞ্জন ঘনপুঞ্জ ছায়ায় সমৃত অন্তর। আসলে এই বর্ষার সময়ের সঙ্গে একটা অদ্ভুত ব্যাপার জড়িয়ে থাকে। বাইরে কখনো ঝমঝম করে বৃষ্টি হয়, কখনো ঝিরঝির করে বৃষ্টি হয়, কিন্তু বৃষ্টি তো হয়, সেই বৃষ্টির সঙ্গে সঙ্গে জড়িয়ে থাকে আরও অনেক কিছু। তো দেখা যাক আমাদের এই বর্ষার গানটা আমাদের কোথায় নিয়ে যায়।

চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী।

107 FM Rainbow Day. দাদু আর তিতলি যখন গল্প করছিল, এই গুরু পূর্ণিমা নিয়ে সেই গল্পটা আমরা শুনে নিয়েছিলাম, আর সেটাই কিন্তু আপনাদের কাছে এনে উপস্থাপিত করেছি। দাদু বলছেন, প্রায় 15,000 বছর আগে জানিস তো, এক অসাধারণ ক্ষমতা সম্পন্ন যোগী হিমালয়ে এসেছিলেন। তিনি সেখানেই থাকতে শুরু করলেন এবং তিনি তার সঙ্গে বিভিন্ন লোকেরা যখন দেখা করতে আসত, তিনি ধ্যান করছেন দেখত। তো 7 ব্যক্তি তাকে জিজ্ঞেস করলেন যে তিনি যা যা শিখেছেন, যা যা অনুভব করেছেন, সেগুলো তারা যদি শিখতে পারেন, অনুভব করতে পারেন। কিন্তু সেই যোগী তাকে কোনো উত্তর দিলেন না। তিনি আবার চোখ বন্ধ করে ধ্যানে নিমগ্ন হলেন। সেই যোগী হচ্ছেন আদি গুরু শিব। তারপরে 84 বছর কেটে গেল। এক পূর্ণিমার দিনে, যেদিন সূর্য উত্তর দিক থেকে দক্ষিণ দিকে যাচ্ছিল, অর্থাৎ দক্ষিণায়নের পূর্ণিমাতে, সেই আদি যোগী সামনের 7 ব্যক্তির দিকে তাকালেন। সেই 7 তখনও বসেই ছিলেন সেখানে। তখন আদি যোগী তাদের মনের যে কামনা বাসনা দেখলেন, যে তারা শিখতে চান, তাদের ইচ্ছেটা এতটাই নিবিড়, তখন তিনি তাদের শিষ্যত্বে গ্রহণ করলেন এবং তাদের বিভিন্ন যোগ সম্বন্ধে জ্ঞান দিতে শুরু করলেন। তাদের জ্ঞানের প্রয়োজন বুঝে তিনি এই পূর্ণিমার দিনে প্রথম গুরু হলেন। সেই জন্যে এই পূর্ণিমাকে বলা হলো গুরু পূর্ণিমা। আর সেই 7 ঋষি কে জানিস? তিতলি বলল, কে সেই 7? 7 শিষ্য যারা, তারা 7 ঋষি হয়েছিলেন। সেই 7 ঋষি নামে আমরা সপ্তর্ষি মণ্ডলের নাম করেছি। তখন তিতলি বলল, ও সপ্তর্ষি মণ্ডলের নাম তো আমরা জানি আমি। তখন বলল, বল দেখি। তখন বলল, অত্রি, বশিষ্ঠ, পুলহ, অঙ্গিরা, পুলস্থ, মরিচি আর ক্রতু। গুনে গুনে তিতলি কথাগুলো বলল। এই 7 ঋষি কিন্তু ছিলেন মহাদেবের প্রথম শিষ্য। তাদেরই জ্ঞান প্রদান করেছিলেন আদিগুরু মহাদেব। তো এখানেও একটা মজার ব্যাপার আছে, এই যে সপ্তর্ষি যারা, তারা কিভাবে এসেছিলেন এই পৃথিবীতে। তখন তিতলি বলল, কিভাবে এসেছিলেন? ব্রহ্মা তপস্যা করছিলেন, সৃষ্টি প্রক্রিয়ার তখন শুরু করবার জন্য ব্রহ্মা গভীর ধ্যানে মগ্ন হলেন, এরকম একটা পৌরাণিক কাহিনী আছে। প্রথমে তিনি তার মন থেকে 4 কুমারকে সৃষ্টি করলেন। এই 4 কুমার হলেন সনক, সনন্দ, সনাতন এবং সনত কুমার। এই 4 কুমার হলেন ব্রহ্মচারী এবং নিত্য ঋষি। তারা আধ্যাত্মিক জ্ঞান অন্বেষণ করছেন, জগতের সঙ্গে জড়াতে চান না। এদিকে ব্রহ্মা দেখলেন যে সৃষ্টি তো তাহলে চলে না। তখন সৃষ্টির জন্য তিনি অনুভব করে আবার ধ্যান শুরু করলেন। বলা হয় তার শরীরের বিভিন্ন অংশ থেকে 7 ঋষি, পরবর্তীকালে যারা ঋষি, সেই 7 জন্মগ্রহণ করেছিলেন। যেমন তুই বললি মরিচি, তিনি ব্রহ্মার মন থেকে এসেছিলেন। চোখ থেকে হয়েছিলেন অত্রি। ব্রহ্মার মুখ থেকে আবির্ভূত হয়েছিলেন অঙ্গিরা। ব্রহ্মার কান থেকে পুলস্থ, নাভি থেকে পুলহ, হাত থেকে ক্রতু এবং নিঃশ্বাস থেকে বশিষ্ঠ ঋষি আবির্ভূত হয়েছিলেন। পৌরাণিক এই কাহিনীর বিভিন্ন রকমের আলাদা আলাদা ভাগ বা আলাদা আলাদা সংস্করণ পাওয়া যায়। যেমন ধরি যে সপ্ত ঋষির কথা বললাম, এই সপ্ত ঋষি কিন্তু বিভিন্ন সময়ের সঙ্গে সঙ্গে পাল্টে পাল্টে গেছে বা যায়। আসলে সপ্ত ঋষির যে সপ্তর্ষিমণ্ডলের যে সপ্ত ঋষির কথা তোকে বললাম, তাদের কিন্তু বিভিন্ন রকমের কাজকর্ম, তাদের বিভিন্ন জ্ঞান, ধর্ম, কি যোগ তারা পালন করবেন, সেই নিয়েও কিন্তু আমাদের এই পৌরাণিক কাহিনীগুলোর মধ্যে বলা রয়েছে। পরবর্তীকালে আমাদের আবার 7 সপ্ত ঋষি, মানে এই যে সময়টা চলছে এটাকে বলা হয় বৈবস্বত মনুর যে মন্বন্তর। এরকম বিভিন্ন মনু বিভিন্ন সময়ে তার সময়কে ধরে রেখেছিলেন। তো এখন যিনি

যে সময়টা চলছে বলে পৌরাণিক কাহিনীতে বলা হয় সেটা হচ্ছে বৈবস্বত মনুর। তো এই বৈবস্বত মনুর যে সময় যেটা, তাতে যারা যারা রয়েছেন যেসব ঋষিরা, সেই ঋষিরা কিন্তু আবার অন্যান্য নামে পরিচিত। আসলে বিভিন্ন নামে বিভিন্ন সময়ে তারা বিভিন্নভাবে আসেন। তো ধরো এই যে কাশ্যপ, অত্রি, ভরদ্বাজ, বিশ্বামিত্র, গৌতম, যমদগ্নি এবং বশিষ্ঠ, যাদের নামে গোত্র বা সম্পর্ক তৈরি হয়েছে বিভিন্ন মানুষের হিন্দু ধর্মের মধ্যে, তাদের এই বেদে সাতজন ঋষিকে এখনকার ঋষি হিসেবে বলা হয়। তাদেরও কিন্তু আলাদা আলাদা বিভিন্ন রকম গল্প রয়েছে, তাদের সম্পর্কে বলা রয়েছে। তো সেই গল্প আমি তোকে বলতে পারি। তার আগে আমি একটু দেখি চায়ের ব্যবস্থা কী হলো। তো দাদু উঠে গেলেন চায়ের জন্য, আর আমরা সেই ফাঁকে বরং একটা ছোট্ট করে গান শুনে নিই, লালনের গান। আসলে গুরু তো রয়েছেন মনের মধ্যে, মনের মনই তো আমাদের গুরু। সুতরাং যখন আমরা বাইরে বেরিয়ে চারদিকে তাকে অন্বেষণ করি, সে সময় তাকে খুঁজে পাই না। আর তখন মন বলে ওঠে, আমি কোথায় পাবো তারে।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শনিবারের চিরন্তনীতে আপনাদের সঙ্গে আমি রয়েছি উজ্জ্বল। আর আজকে যে গল্পটা বলছিলাম, দাদু আর তিতলির গল্প,

তাদের দাদু তিতলিতকে বলছিল যে এই যে পরবর্তীকালে এখন বৈবস্বত মুনির সময় যে সব সাত ঋষির কথা যাদের থেকে গোত্রগুলো এসেছে, সপ্ত ঋষির প্রথম ঋষি কাশ্যপ, কাশ্যপের 17 জন স্ত্রী ছিলেন জানিস তো, তার অন্যতম স্ত্রী অদিতির থেকে জন্ম হল সকল দেবতার, আর এক স্ত্রী দিতি, তার থেকে জন্ম হল দৈত্য বা রাক্ষস কুলের। কাশ্যপের অন্য সব স্ত্রীদের মধ্যে সকল প্রাণীকুলের জন্ম হয়েছে বলে মনে করা হচ্ছে। কাশ্যপ হলেন ব্রহ্মার মানসপুত্র মারীচি তার পুত্র। এই ঋষির শিষ্যরাই বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টির কাজ এগিয়ে নিয়ে যান বলেই প্রচলিত বিশ্বাস। আসলে এই সৃষ্টিতত্ত্ব যেটা পৌরাণিকভাবে রয়েছে তার সঙ্গে মানুষের বিভিন্ন পরিচয় যুক্ত হয়ে আছে, যেগুলোকে গোত্র পরিচয় বলা হয়। এরপরে আসছে অত্রি। সত্যযুগে ব্রহ্মার 10 পুত্রের অন্যতম হলেন ঋষি অত্রি, তার স্ত্রী ছিলেন অনসূয়া। ত্রেতাযুগে অত্রির আশ্রমেই বনবাসকালে রাম সীতা এবং লক্ষণ আশ্রয় নিয়েছিলেন, কারণ 4টে কাল ধরা হয়, সত্য, ত্রেতা, দ্বাপর এবং কলি। সেই ত্রেতাযুগে রাম যখন বনবাসে গিয়েছিলেন তখন কিন্তু এই ঋষি অত্রির আশ্রমেই তারা আশ্রয় নিয়েছিলেন, রাম সীতা এবং লক্ষণ। অত্রির পুত্র হলেন দত্তাত্রেয়। পৌরাণিক ভারতের প্রসিদ্ধ বিজ্ঞানী অত্রি কৃষিকাজ বিজ্ঞান চর্চায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন বলে বলা হয়। আসলে এই যে ঋষি যারা, তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন বিষয় নিয়ে চর্চা করেছেন, সেই জ্ঞান বা সেই বিজ্ঞানগুলোকে সূর্যবিজ্ঞান, চন্দ্রবিজ্ঞান, বায়ুবিজ্ঞান, অগ্নিবিজ্ঞান বিভিন্নভাবে ভাগ করা হয়। এরপরে আসছে ঋষি ভরদ্বাজের কথা। সপ্তর্ষির যে অন্যতম ঋষি ভরদ্বাজ, তিনি বহু পুরাণ এবং পুঁথি তৈরি করেছিলেন। তার রচিত শাস্ত্রের মধ্যে অন্যতম ছিল আয়ুর্বেদ শাস্ত্র। এই ঋষি ভরদ্বাজেরই পুত্র ছিলেন মহাভারতে পাণ্ডব ও কৌরবদের অস্ত্রগুরু দ্রোণাচার্য। পাণ্ডব এবং কৌরবদের যে অস্ত্রগুরু দ্রোণাচার্য, তিনি কিন্তু এই ভরদ্বাজেরই পুত্র ছিলেন। এরপরে আসছে ঋষি বিশ্বামিত্রের কথা। সপ্তর্ষিমণ্ডলের চতুর্থ ঋষি বিশ্বামিত্র, তিনি রচনা করেছিলেন গায়ত্রী মন্ত্র। প্রথম জীবনে তিনি ছিলেন রাজা, পরে সন্ন্যাস গ্রহণ করেছিলেন, যার জন্য তাকে বলা হয় রাজর্ষি। তিনি জীবিত অবস্থায় ত্রিশঙ্কু অবস্থায় স্বর্গ দর্শন করেছিলেন বলে মনে করা হয়। এরপরে গৌতম ঋষির কথা আসছে। গৌতম ঋষির স্ত্রীর নাম অহল্যা। নিজের স্ত্রীকে অভিশাপ দিয়ে পাথরে পরিণত করেছিলেন গৌতম, রামচন্দ্রের কৃপায় আবার প্রাণ ফিরে পেয়েছিলেন অহল্যা। ঋষি গৌতমকেই গঙ্গাকে ব্রহ্মগিরি পর্বতে নিয়ে আসেন। এরপরে আরও যে দুই ঋষির কথা আসছে, সপ্তর্ষির পাঁচজনের কথা হল যমদগ্নি ঋষি। এই যমদগ্নির পুত্রই ছিলেন কিন্তু পরশুরাম। তাকে নারায়ণের অন্য অবতার বলে ধরা হয়। তিনি এই পৃথিবীকে 21 বার নিক্ষত্রিয় করেছিলেন। বশিষ্ঠ ঋষির কথা আসছে এরপরে, শেষ সপ্তম ঋষি হিসেবে। রাজা দশরথের 4 সন্তান রাম, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন, তাদের গুরু ছিলেন এই বশিষ্ঠ। তিনি রঘুকুলের পারিবারিক গুরু ছিলেন। রাজা দশরথ, রামচন্দ্র এবং তার ভাইদের শিক্ষা প্রদান করেছিলেন এই বশিষ্ঠ। এইভাবে কিন্তু আমরা ধীরে ধীরে এই সপ্ত ঋষির সম্বন্ধে জানতে পারি, যে সপ্ত ঋষিকে এখন এই মনু বৈবস্বত মনুর সময়কার যে সপ্ত ঋষি, এছাড়া পুরনো যে সপ্ত ঋষির কথা বললাম যারা সপ্তর্ষি মণ্ডলদের ঋষি, তাদের সম্বন্ধেও অনেক গল্প, পৌরাণিক গল্প তৈরি আছে। তবে এই যে আষাঢ়ী পূর্ণিমা, যেটা গুরু পূর্ণিমা, এরপর ধীরে ধীরে যেহেতু দক্ষিণ দিকে সূর্য চলে আসবে, সেই জন্যে উত্তর গোলার্ধ ধীরে ধীরে শীতল হতে শুরু করবে, এবং শীতল সময়ে যারা ঋষি মুনি তারা ওখান থেকে ধীরে ধীরে নেমে আসতেন পাহাড় থেকে। তারা সে সময় তো গাড়ি ঘোড়া ইত্যাদি ছিল না, তারা হেঁটেই পদব্রজেই যাতায়াত করতেন, এবং ওখান থেকে হাঁটতে হাঁটতে তারা চলে যেতেন একদম দক্ষিণে কন্যাকুমারিকা পর্যন্ত, তারপর আবার